बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम बांग्लादेश बेतार खुलना सकाल 7:58 आज शनिवार 10ই শ্রাবণ 1433 बंगाब्द 10ই সফর 1448 ইসরি 25শে জুলাই 2026 খ্রিস্টাব্দ শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 533.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। পরবর্তী অনুষ্ঠান ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে এবং এরপর পরবেশ শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।

0: And there's a rain of thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumila, Chattogram, and Cox's Bazar. River poles in these areas are to hoist cautionary signal number 1. To end the news, the main points again. President Mohammed Shahabuddin resigns. Speaker Hafizuddin Ahmed Bir Bikram takes charge as acting president in accordance with the constitution. Government is striving to strengthen democracy and revitalize economy, says LGRD minister. Country's constitution does not allow discrimination on basis of religion, and citizens of all religions enjoy equal rights, comments information and broadcasting minister. Bangladesh seeks Philippines support for ASEAN dialogue partnership. Wildfires spread in France and Spain. Spain declares national emergency. More than 1,40,000 people have been evacuated. And host Zimbabwe will take on India in second T20 cricket match in Harare today. That's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা রোপণ করা হবে। পরিবেশ রক্ষায় সকলের বৃক্ষরোপণ করা অপরিহার্য। পরিকল্পিত বৃক্ষরোপণ বন ও জলাশয় রক্ষা সহ পরিবেশ সুরক্ষায় সকলের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন। তিনি গতকাল যশোর টাউন হল মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার দেশব্যাপী প্রতিবছর 5 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, যা আমরা গাছ থেকে পাই, এজন্য বেশি করে গাছ লাগাতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি পরিত্যক্ত ও খালি জায়গায় গাছ লাগাতে হবে, সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরও বলেন, প্রতিটি পরিত্যক্ত খালি জায়গায় গাছ লাগাতে হবে, সকল মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে হবে এবং একটি গাছ কাটলে কমপক্ষে 2টি গাছ লাগাতে হবে। প্রতিমন্ত্রী সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংহতি জানিয়ে নিজ নিজ বসত বাড়ির চারপাশে সবুজায়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ স্টল প্রতিনিধিদের ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক মোহাম্মদ অশোক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক খান সাবু, জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন খান এ সময় উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এর আয়োজন করে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে 250 শয্যা বিশিষ্ট যশোর সদর হাসপাতালে রোগীদের সাথে ফ্যান, হুইল চেয়ার, ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, আর্থিক অনুদানের চেক, শুকনো খাবার বিতরণ করেন। পরিবেষ, বন ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী দেশের বেকার সমস্যার সমাধানে কাজ করে, যাতে করে দেশের জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থান করতে পারলে দেশ সমৃদ্ধ হবে। এজন্য প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, দৃঢ় প্রত্যয়ে সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি গতকাল সুন্দরবন মহিলা কলেজ অডিটোরিয়ামে রামপাল ও মোংলার অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসির সভাপতিত্বে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আশরাফ হোসেন, বাগেরহাট মেরিন একাডেমি পরিচালক মাজহারুল হোসেন খান ও জনশক্তি বাগেরহাট দপ্তরের পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কলেজ শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। বিদেশগামী যুবযুবাদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা মহানগরীর খানজাহান আলী ব্রিজের পশ্চিম প্রান্ত এলাকায় কাজী আব্দুর রাজ্জাক জামে মসজিদ ও জুলেখা হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর গতকাল স্থাপন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রধান অতিথি হিসেবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। মসজিদ পরিচালনা কমিটির সভাপতির সভাপতিতে পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি মসজিদ সংলগ্ন এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। এর আগে কেসিসি প্রশাসক খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ তরিকুল ইসলামের মাতা শিরিনা বেগমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশগ্রহণ

0: পারেন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের উপর শুনুন আমাদের বাগেরহাট জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
1: 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহালকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা কোটা ব্যবস্থার সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের দাবি জানান। প্রথম দিকে কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, তবে সময়ের সাথে সাথে বিভিন্ন স্থানে সংঘর্ষ, সহিংসতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পায়। সারা দেশের মতো এই উত্তেজনা ছড়িয়ে পড়ে বাগেরহাটেও। সময় বৃদ্ধির সাথে সাথে কোটার সংস্কার আন্দোলন সরকার পতন ও বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের আন্দোলনে পরিণত হয়। শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে মাঠে নামেন সাধারণ মানুষও। শিক্ষার্থীদের বুকে যখন নির্বিচারে গুলি করা হচ্ছিল, তখন খেটে খাওয়া মানুষরাও ঘরে বসে থাকতে পারেননি বলে জানান আন্দোলনকারীরা।
2: 17 বছরের দুঃশাসন থেকে মুক্তির জন্য যখন জুলাই আন্দোলন শুরু হলো ছাত্রদের দাবি দাওয়া নিয়ে, ছাত্রদের উপরে নির্বিচারে এই সরকার যখন গুলি চালালো এবং যখন মানুষ একাতারে ছাত্ররা শহীদ হতে লাগলো, আমি একজন সাধারণ মানুষ হিসেবে নিজেকে আর নিবৃত করে রাখতে পারিনি। আমিও সেই তাদের সঙ্গে, তাদের সেই দাবির সঙ্গে একতা প্রকাশ করে আমিও ময়দানে ভূমিকা পালন করেছিলাম।
3: ঈদের পরে যেভাবে প্রশাসন এবং আওয়ামী লীগের ছাত্রলীগের তোলাবান যেভাবে হামলা করেছে, ওই আন্দোলনটা এমন একটা পর্যায়ে চলে গেছে, সাধারণ জনতা তখন মাঠে নেমেছে, আমরাও সেই ইস্যুতে আমরা বাগেরহাটে আন্দোলন করেছি।
1: জুলাই আন্দোলনকে 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বললেন জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম।
4: জুলাই আন্দোলন বিগত 7-8 বছরের আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে সমবেত আন্দোলনের ফসল। এটা জুলাই আন্দোলন আমাদের বাক স্বাধীনতা ফেরত দিয়েছে।
1: দিনমজুর, খেটে খাওয়া মানুষ সহ সর্বসাধারণের অংশগ্রহণ প্রমাণ করে জুলাই আন্দোলন ছিল গণমানুষের আন্দোলন। এই আন্দোলন ছিল বাঙালি জাতির দ্বিতীয় মুক্তির সোপান। শেখ শাহানশা সোহান, বাংলাদেশ বেতার, খুলনা।
0: খেলার খবর ফুটবল। যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি 12-দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় বাঁকড়া ইউনিয়ন পরিষদ 11 টাইব্রেকারে 4-2 গোলে ঝিকরগাছা পৌরসভা 11-কে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন। এদিকে খুলনার দিঘলিয়ার তেরোখাদা ইকরি কাটেঙ্গা স্কুল মাঠে বেগম খালেদা জিয়া স্মৃতি 15-দলীয় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে রূপসা উপজেলার আইজগাতি ইউনিয়ন ও শ্রীফলতলা ইউনিয়নের মধ্যকার গতকালের খেলাটি 2-2 গোলে ড্র হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
5: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36।

0: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। জুলাই গণ অভ্যুত্থান, একটি আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার সরকারের পতন হয়, আর এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময় পেয়েছি আমরা নতুন এক বাংলাদেশ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা এসেছি ঢাকার চাঁখারপুলে। 5ই আগস্ট 2024, এই চাঁখারপুলে ঘটে যায় মর্মান্তিক কিছু ঘটনা। জুলাই আন্দোলনকারীদের উপর পুলিশের অতর্কিত হামলার কারণে এখানে বেশ কয়েকজন শহীদ হন এবং তাদের রক্তের উপর রঞ্জিত হয় বাংলার নতুন স্বাধীনতা, জুলাইয়ের স্বাধীনতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন কথা বলব চাঁখারপুল এলাকায় জুলাই গণ অভ্যুত্থানে যে সকল ঘটনা ঘটেছিল তার উপরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন রয়েছি ঢাকার চাঁখারপুলে। কথা বলবো চাঁখারপুর এলাকার একজন দোকানির সঙ্গে, যিনি আন্দোলনরত অবস্থায় এইখানকার কি পরিবেশ পরিস্থিতি সেগুলো প্রত্যক্ষ দেখেছেন।
1: আমার নাম মোহাম্মদ রিপন, চাঁখারপুর মজুরা আমার চায়ের দোকান।
0: তো যখন আপনি দেখলেন 5ই আগস্টের যে ঘটনাটা ঘটলো এবং ওই সময় আপনার অবস্থান কেমন ছিল, কি দেখেছিলেন?
1: আমি সকালবেলা 9টা সাড়ে 8টার সময় দোকান খুলি, 10টার সময় চালু করছি। চালু করার পরে ছাত্র জনতার একটা মিছিল আসতে ছিল, মিছিল আসার পর মিছিল বি সামনে বাড়ে, পুলিশ বি সামনে বাড়ে। তখন পুলিশ বাড়তে বাড়তে মিছিল যখন পিছিয়ে যায়, পুলিশ তখন গুলি চালায়। গুলি যখন চালায় আমার দোকানে বন্ধ করে আমি নিরাপদ জায়গায় পৌঁছাই। পৌঁছানোর পর আমি দেখি যে আমি তো আর আগে বাড়তে পারতাছি না, আমি আমার সাইডের মতন আমি রয়েছি। প্রায় ঘন্টাখানে আধা ঘন্টা আন্তর যখন গোলাগুলি শেষ হয়, তখন আমি দোকানের থেকে আমি একটু নিরাপদ জায়গায় যেখানে ছিলাম ওইখান থেকে আমি আমার এলাকার ভাইরা আমি একটু দেখতে যাই। দেখতে যাওয়ার সময় দেখি যে ও মাটিতে পড়ে রয়েছে। মাটিতে যখন পড়ে ছিল তখন রক্তাক্ত অবস্থায়, তখন তাকে ধরাধরি করে আমরা সবাই মিলে, এলাকার ভাই বেরাদার আরবি অনেক ছিল, সবাই নিয়ে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল নিয়ে যাওয়ার পরে আর ফিরে আসলো না সে।
0: কিন্তু আপনাদের এলাকায় কয়েকজন মারা গেছে, তখন আপনাদের মানসিক অবস্থা কেমন ছিল?
1: আমাদের এলাকায় 4 জন মারা গেছে, একজন আমার এলাকার ভাই ছিল আর কলেজের এখানে একজন ছিল দারোয়ান, মারা গেছে। আমাদের অনেক খারাপ লাগছে, এলাকার ভাই চলে গেছে, আমাদের অবশ্যই খারাপ লাগবে।
0: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই জায়গাতে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল, উল্লেখযোগ্য যে ইয়াকুব মারা গিয়েছিল, সেই ইয়াকুবের যিনি চাচা তাকে আমরা পেয়ে গেছি, আমরা একটু তার সঙ্গে কথা বলবো এবং তিনিও একজন আন্দোলনকারী। আপনার নামটি বলবেন এবং আপনার বাসা কোথায়?
2: আমার বাসা হলো নাজিমউদ্দিন রোড, আমার নাম হলো রাজীব।
0: আপনার কাছে যদি জানতে চাই যে 5ই আগস্ট যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটায় আসলে কি পরিবেশ পরিস্থিতি ঘটেছিল, আপনি তো যেহেতু আন্দোলনে ছিলেন, কি হয়েছিল একটু যদি বলতেন।
2: পরিস্থিতি তো অনেক ভয়াবহ ছিল। চাঁখারপুল মোচতে গুলি চালাইতে চালাইতে হসপিটালে আসলো, আমার থেকে 20 ফিট দূরে ছিল ইয়াকুব আমার ভাতিজা। তখন আমাদের উপরে গুলি চালিয়েছে, আমার ভাতিজাও তখন তাৎক্ষণিক সময় গুলি খেয়ে পড়ে গেছে। তখন পুলিশ একটু পিছে সরছে, তখন আমরা সামনে গেছি, গিয়ে ইয়াকুবকে ধরে আমরা মেডিকেল নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ইয়াকুবের ওই পান্স তারপরে সব চেক করলো, করার পরে ওই ডাক্তারে বলছে উনি আর নেই।
0: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। চাঁখারপুরে আমরা আজ কথা বলতে এসেছি এবং সেখানে যিনি মারা গিয়েছে তার মাকে আমি খুঁজে পেয়েছি। আপনার নামটি একটু বলেন।
3: আমার নাম রহিমা।
0: আপনার বাসা কোথায়?
3: আমার বাসা নাজিমউদ্দিন রোড, শেখবুরহানদী কলেজ, সিপি গলির ভিতর।
0: আপনার ছেলের নাম কি?
3: আমার ছেলের নাম মোহাম্মদ ইয়াকুব।
0: আপনার ছেলে যেদিন মারা গেল বা যেদিন হতাহতের ঘটনা ঘটলো তার আগে এবং পরে মিলিয়ে যে ঘটনাগুলো ঘটেছিল একটু বলেন তো।
3: আমার ছেলে সকালবেলা 9:30 দিকে আমার সাথে নাস্তা করছে, নাস্তা কইরা ও আন্দোলনে গেছে, করছে আন্দোলন কইরা এসে আবার বাসায় আসছে। তো মা ছেলে খাড়ে বসছি, কথা বলতেছি যে বাবা তুমি যাইও না, দেখো আজকের পরিস্থিতিটা অনেক খারাপ, গড়া হামাইরা হালাইতেছে, তুমি তো আমার একটি মাত্র ছেলে, এখন তুমি যদি কিছু হও তা আমার অবস্থাটা কি হবো, তুমি চিন্তা করো তোমার বাড়ি ঘরের অবস্থা কি হইব। তখন মা আল্লাহ আছে, আল্লাহ আছে, তো আমি জিদ করতাছি ওর উপরে, আমি মা হিসাবে জিদ করতাছি, তোর হাতটাই না আমার মাথার মধ্যে নিয়ে কসম দিছি যে আর তুমি যাইবা না। তো কয় তুমি আগে চা খাও, তুমি আমি চা আনছি তুমি খাইবা, আমি কি আমার একটা শর্ত দিতে হইব, তুমি যা গেছো গেছো কিন্তু বর্তমানে আর যাবে না। এখন ওই চা খাইয়া দৌড় দিছে, দৌড় দেওয়াটাই আমি বুঝা গেছি গা, তো আমিও পিছে পিছে দৌড় দিছি। তো 11:45 আমি শুনলাম যে আমার ইয়াকুবের গুলি লাগছে, তো 3-4 জন মহিলা 3-4 জন পুরুষ পোলার গলার আওয়াজ যাইতাছে। তখন তার আমার মাথা ঠিক নেই, আমি চিকির পাকর হইয়া গড়ে তনে বাড়িছি, সবাই আমার আটকায় ভালাইছে গলির ভিতরে, তোমার ছেলে জীবিত আছে ভালো আছে কিন্তু আমার ছেলে নাই, সর্বমোট কথা হয়েছে নাই, মানে আমি মা সহ্য করতে পারুম না বা আমি কোনো দুর্ঘটনা করে আলাম এই জন্য বলছে। তো 2টা বাজে দেখি খাটলার মধ্যে আমার ছেলের আমি গলিতেই চেড়ে বসা, আমার ছেলের নিয়ে আসে। আমি দেখতেছি আমার ছেলের কিছু নাই এবং এই জায়গাটাতে এরকম বিকট অবস্থা। আমি যখন লাশটা নিচে রাখলো তখন আমি বাবা বাবা করে কান্দতেছি, ওরে আমি যাই ধরবার চাইছি, ধরবার দেয় না সবাই। তখন আমি দেখতেছি যে খাটলাটা যে ঘুরেছে, আমি যে এমনি বসা গলির মধ্যে চেয়ারে ডেলান দিয়া, তখন আমি দেখি আমার উপরে রক্ত যে কতগুলা পোতা ওর কিছু নাই, ওর কিডনি পিত্তিপুতি সব গই লাগছে। আর এই জায়গার ভিতরে কতটি গছ ভরা দেখলাম, শরীরটা খোলা গছ ভরা চার দুইটা উড়াই লইছে, দেখলাম যে কিছুই নাই, রক্ত বাইসা যাইতাছে, বরকের পাটা যাই না দিছে তবু রক্ত টেরে নে বাইসা যাইতাছে। এই অবস্থা বাবা, এখন আমি মা হইয়া আর কি বলতে পারি।
0: ধন্যবাদ আপনাকে। এখানে আমরা একটা ক্লিনিকে এসেছি যেখানে জুলাই গণ অভ্যুত্থানে অনেক রোগীরা সেবা নিয়েছে। কথা বলবো এখানকার মালিকের সঙ্গে। আপনি জুলাই গণ অভ্যুত্থানে যখন অত্যন্ত আন্দোলন মুখর একটি পরিবেশ বিরাজ করছিল, তখন আপনার এই ক্লিনিকে কি পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন।
4: প্রথমে আমরা তো রোগীদের সেবা দিচ্ছিলাম, ক্লিনিকে দু একজন রোগী ভর্তি ছিল। আমার কাছে যেসব লোক আসছে, 1 থেকে 150 হবে, কারো পাও কেটে গেছে, কারো হাত কেটে গেছে, কারো নাক কেটে গেছে, কারো মাথা কেটে গেছে, কারো পিঠ কেটে গেছে, তো এই ধরনের ভ্যারাইটির 1 থেকে 150 লোকের আমি সেবা দিলাম এখানে। তার ভিতরে 2-3 জন ছেলে আমার এখানে ভর্তি থেকেও সেবা নিয়েছেন।
0: এই চিকিৎসার বিনিময়ে আপনি কি টাকা পয়সা নিয়েছিলেন?
4: না, ফ্রি করে দিয়েছি আমি, কারণ আমি একজন দেশের সচেতন নাগরিক, আমারও কিছু করা উচিত, সেক্ষেত্রে আমি কাউর কাছে কোনো কিছু নেইনি।
0: ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন জুলাই গণ অভ্যুত্থানে এখানে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছিল। যিনি আন্দোলন করেছিলেন এমন একজন আন্দোলনকারীকে আমরা পেয়ে গেছি যিনি এই চাঙ্খারপুলের বাসিন্দা। আপনার নাম এবং পরিচয়টি একটু বলবেন।
5: আমার নাম রেজাউর রহমান রাজু, আমি এই চাঙ্খারপুর এলাকার বাসিন্দা প্লাস আন্দোলনকারী।
0: পহেলা জুলাই থেকে যেহেতু আন্দোলনটা শুরু হয়েছে, একটি কোঠা আন্দোলন থেকে শুরু করে এত বড় একটা আন্দোলন, কি কি উল্লেখযোগ্য ঘটনা এই চাঙ্খারপুরে ঘটেছিল যদি আমাদেরকে বিস্তারিত বলতেন।
5: প্রথম কথা হচ্ছে আন্দোলনটা প্রথম শুরু হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এলাকা থেকে, আন্দোলনের ডাক আসছে যেহেতু চাঙ্খারপুরটা ঢাকা ইউনিভার্সিটির খুব কাছেই, শহীদুল্লাহ কলেজ এবং ইউনিভার্সিটি আন্দোলনের মূল কেন্দ্র হচ্ছে এই পাশে। আমাদের এখানে ব্রহ্মদিন কলেজ আছে, এখানে আন্দোলনের সময় চাঙ্খারপুর আমাদের একটা মেইন পয়েন্ট ছিল, বিভিন্ন ভার্সিটিতে লোকজন এসে চাঙ্খারপুরে এই সড়কতে অবস্থান করত। যখন ব্লকের কর্মসূচি যেগুলো দিল তখন আমাদের অবস্থান ছিল চাঙ্খারপুর মোড়ে। চাঙ্খারপুর মোড় হচ্ছে 4 রাস্তার মোড়, দেশের বিভিন্ন জায়গায় যাওয়ার পথ, তো এটা আমাদের ছিল আন্দোলনের টার্নিং পয়েন্ট। তো আমরা বিভিন্ন জায়গার থেকে, বিভিন্ন ভার্সিটি থেকে, বিভিন্ন কলেজ থেকে এবং এলাকার স্থানীয় মানুষ ছোট ছোট মিছিল নিয়ে চাঙ্খারপুর মোড়ে আসত। এবং চাঙ্খারপুরে যে ঘটনা ঘটছে এটার জন্য তো আমরা অনেক মর্মাহত এবং আমাদের শোক আছে, এটা আমাদের থাকবে। আমরা চাই চাঙ্খারপুরটা সবসময় শান্তি শৃঙ্খলা এবং সুস্থ থাকুক, আর যাতে কোনো আন্দোলন, কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলন না করতে হয়, এই চাঙ্খারপুর যাতে আর কোনো আন্দোলনের টার্নিং পয়েন্ট না হয়, দেশ যাতে একটু সুন্দর শান্তিভাবে সকলে ঐক্যভাবে যাতে চলতে পারে, আমরা এটাই আশা করি।
0: ধন্যবাদ আপনাকে আমাদের আয়োজনে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা এখন এসেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, কথা বলবো একজন নার্সের সঙ্গে।
6: আসসালামু আলাইকুম, আমি একজন সিনিয়র স্টাফ নার্স ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
0: জুলাই অভ্যুত্থানের সময় হাসপাতালের কেমন পরিবেশ পরিস্থিতি ছিল?
6: খুব ভয়াবহ পরিস্থিতি ছিল, আমরা তো পেশেন্ট দেখে হিমশিম খেয়ে যাচ্ছিলাম, এত পরিমাণে পেশেন্ট আসছিল। বিশেষ করে 5ই আগস্ট, 5ই আগস্ট আমার মর্নিং ডিউটি ছিল, আমি 9টায় হসপিটালে ঢোকার পর দেখি শত শত পেশেন্ট। আমি পেশেন্ট দেখেই তো অবাক হয়ে গেছি, কারণ আমরা প্রতিদিন পেশেন্ট দেখি, যেহেতু এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে প্রতিদিন রহরহ পেশেন্ট আসে। কিন্তু সেদিন এত পরিমাণে পেশেন্ট আসছিল যে আমরা ডক্টররা নার্সরা সবাই হিমশিম খেয়ে যাচ্ছিলাম। তারপরও আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি, প্রাথমিক চিকিৎসাতে আমরা তাদের ব্লিডিং বন্ধ করেছি এট ফার্স্ট, সেকেন্ড যাদের অক্সিজেন সমস্যা হচ্ছিল অক্সিজেন নিতে তাদের আমরা নেবুলাইজেশন দিয়েছি, আর আমরা তাদেরকে চেষ্টা করছিলাম যে তাদের যেন ব্লিডিং হচ্ছে, তাদের যেন ব্লিডিং এর কারণে তাদের মৃত্যুটা না ঘটে, কারণ বেশিরভাগ পেশেন্টের ব্লিডিং বন্ধ না করতে পারলে তাদের মৃত্যু অনিবার্য।
0: ধন্যবাদ আপনাকে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা পেয়েছি নতুন এক বাংলাদেশ। এদেশকে সাজাতে চাই নতুন আঙ্গিকে, থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না কোনো হানাহানি, আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকব। চাঙ্খারপুলের এই ঘটনা আর যেন আমাদের বাংলাদেশে তৈরি না হয় কোনো এলাকায়, সেটাই প্রত্যাশা করি আমরা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।

এতক্ষণ শুনলেন জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36। তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।

বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বর্ণালী, স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। বর্ণালী প্রথম গানটি শুনবেন শাহানা সুলতানা বিউটির কণ্ঠে। গানটির গীতিকার খান মোস্তফা কামাল, সুরকার শেখ আলী আহমেদ।

বর্ণালীর এবার এই গানটি শুনবেন জয়দেব চক্রবর্তীর কণ্ঠে। গানটির গীতিকার ডক্টর রমেন্দ্রনাথ বিশ্বাস, সুরকার শাহ আলম বাদল।

শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালীর অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। বর্ণালীর এবারে গানটি শুনবেন জায়বন নেসার কণ্ঠে। গানটির গীতিকার সৈয়দ ওবায়দুল্লাহ, গানটির সুরকার মোহাম্মদ শওকত হোসেন।

0: সুপ্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আসরে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, আর এই বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। এতে করে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সমুদ্র উপকূলবর্তী যে অঞ্চল রয়েছে সেগুলো। এই সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশ কাজ করছে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে। আমাদের সরকার এই বৃক্ষরোপণ কর্মসূচিকে গুরুত্ব আরোপ করেছেন, তারাও এই কর্মসূচি হাতে নিয়েছেন, প্রস্তুতি এবং সেই কাজ শুরু হয়েছে। এই কর্মসূচি ইতোমধ্যে তারা শুরু করেছেন, কর্মসূচিটি শুরু হয়ে এখন সেটা বাস্তবায়নের পথে রয়েছে। আজকে আমরা জানব বৃক্ষরোপণের গুরুত্ব এবং বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন আফরোজা বেগম, গবেষণা কর্মকর্তা, বন অধিদপ্তর, আগারগাঁও, ঢাকা। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আসরে।
1: ধন্যবাদ আপনাকেও।
0: আপনার কাছে একটু জানতে চাই, বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ কর্মসূচির প্রয়োজনীয়তা কেন এত বেশি জরুরি?
1: আপনারা জানেন বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং বন উজাড়ের কারণে বিশ্বের অনেক দেশ পরিবেশগত ঝুঁকির মুখে রয়েছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ঘূর্ণিঝড়, বন্যা, ভূমিধস, তাপমাত্রা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষয়, এসব সমস্যার অন্যতম সমাধান হল ব্যাপক বৃক্ষরোপণ এবং বনভূমির বৃদ্ধি। এই প্রেক্ষাপটে বর্তমান সরকার দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান সৃষ্টির একটি বৃহৎ কর্মসূচি গ্রহণ করেছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের বনভূমি বৃদ্ধি, পরিবেশগত ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জনগণের অর্থনৈতিক উন্নয়ন সবকিছুই সমন্বিতভাবে অর্জনের চেষ্টা করা হচ্ছে।
0: সত্যি বেশ প্রশংসিত একটি কর্মসূচি বর্তমান সরকার হাতে নিয়েছে, যেটা আমাদের দেশের বনভূমি এবং বৃক্ষরোপণের যে গুরুত্ব সেটাকে আরো বেশি আমাদের সামনে নিয়ে আসছে। আমরা একটু জানতে চাই যে কোটি চারা, অর্থাৎ এই যে 25 কোটি চারার কথা আমরা বলছিলাম, এই 25 কোটি চারা রোপণ কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি?
1: এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দেশের পরিবেশগত ভারসাম্য পুনরুদ্ধার করা এবং বনভূমির পরিমাণ বৃদ্ধি করা। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের পরিকল্পনা রয়েছে, যেমন উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমানো, পার্বত্য অঞ্চলের অবক্ষয়িত বন পুনরুদ্ধার করা, পানির উৎস সংরক্ষণ করা এবং নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি করা। অন্যদিকে এই কর্মসূচি অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। কাঠ, বাঁশ ও অন্যান্য বনজ সম্পদের উৎপাদন বৃদ্ধি করা, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি করা এবং বেসরকারি নার্সারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করা, সব মিলিয়ে এই কর্মসূচি শুধু পরিবেশ রক্ষার জন্য নয় বরং দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0: এই যে আপনি বলছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, একটু জানতে চাই যে কর্মসূচি ইতিমধ্যে শুরু হয়েছে, বাস্তবায়ন শুরু হয়েছে, এটা কিভাবে বাস্তবায়ন করা হবে?
1: সারা দেশে আগামী 5 বছরে সরকারি বনাঞ্চলে, উপকূলীয় চর অঞ্চলে, সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপথ সহ অন্যান্য প্রান্তিক ভূমিতে, প্রতিষ্ঠান ও বসত বাড়িতে, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রমে 25 কোটি বৃক্ষরোপণ করা হবে। এর মধ্যে উপকূলীয় বনায়ন সবচেয়ে বড় অংশ, যেখানে প্রায় 40% চারা, উপকূলের নতুন জেগে ওঠা চর এবং অবক্ষয়িত উপকূলীয় বনাঞ্চলে রোপণ করা হবে। এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমানো এবং ভূমিক্ষয় রোধ করা সম্ভব হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ খাত হল বন পুনরুদ্ধার। পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের অবক্ষয়িত বনভূমিতে গাছ লাগিয়ে প্রাকৃতিক বন পুনরুদ্ধার করা হবে। এতে মাটির উর্বরতা বাড়বে, পানির উৎস সংরক্ষিত হবে এবং জীববৈচিত্র্য বৃদ্ধি পাবে। এছাড়া নগর বনায়ন, উৎপাদনমুখী বনায়ন, কমিউনিটি ভিত্তিক প্রান্তিক ভূমিতে বনায়ন এবং প্রতিষ্ঠান ও বসতবাড়ি ভিত্তিক বনায়ন, এই খাতগুলোতেও ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হবে। এর ফলে দেশের প্রায় সব অঞ্চলেই বৃক্ষরোপণ কার্যক্রম বিস্তৃত হবে।
0: অনেক ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। একটু জানতে চাইব এই কর্মসূচিতে আধুনিক প্রযুক্তির কোনো ভূমিকা থাকবে কি?
1: অবশ্যই, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া বড় কোনো প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা কঠিন, তাই এই কর্মসূচিতেও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নগর বনায়নের ক্ষেত্রে একটি বিশেষ মোবাইল অ্যাপ, মাই ট্রি অ্যাপ ব্যবহার করা হবে। এতে গাছের সঠিক তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ সহজ হবে। এছাড়াও বনায়ন পর্যবেক্ষণের জন্য ড্রোন প্রযুক্তি, লাইডার প্রযুক্তি, স্যাটেলাইট ইমেজ এবং জিআইএস প্রযুক্তি ব্যবহার করে কোথায় গাছ লাগানো হয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে এবং কোথায় সমস্যা রয়েছে, এসব তথ্য সহজেই পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
0: তথ্য প্রযুক্তির উন্নতির ফলে আমরা খুব সহজেই এগুলোকে ট্রেস করতে পারবো। এবার একটু জানতে চাই আপনার কাছে যে এই কর্ম পরিকল্পনা যেটা রয়েছে বা যে কর্মসূচি রয়েছে, আর এই 25 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি, এইটা বাস্তবায়নের ক্ষেত্রে সাধারণ মানুষ কিভাবে ভূমিকা রাখতে পারে?
1: এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো জনগণের অংশগ্রহণ। শুধু সরকারি উদ্যোগে এত বড় কর্মসূচি সফল করা সম্ভব নয়, এজন্য সমাজের সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এই পরিকল্পনার আওতায় সামাজিক বনায়ন কর্মসূচি চালু থাকবে, যেখানে স্থানীয় জনগণ অংশীদারিত্বের ভিত্তিতে বনায়নে অংশ নিবে এবং সুফল ভাগাভাগি করে নিবে। এছাড়া এক শিক্ষার্থী একটি গাছ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণে সম্পৃক্ত করা হবে। এর ফলে ছোটবেলা থেকেই পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি হবে এবং বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে। বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের খালি জায়গা, ফলদ, ঔষধি এবং বনজ গাছ লাগানোরও পরিকল্পনা রয়েছে। এতে পরিবেশের পাশাপাশি মানুষের পুষ্টি ও অর্থনৈতিক সুবিধাও বাড়বে। 25 কোটি বৃক্ষরোপণের এই কর্মসূচি বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় সবুজ উদ্যোগ। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, নিরাপদ এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
0: একেবারেই তাই, আমরা আপনার সাথে গলা মিলিয়ে বলতে চাই, আসুন আমরা প্রত্যেকে মিলে এই 25 কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান কর্মসূচির যে বৃহৎ পরিকল্পনা, এটা বাস্তবায়নে সকলে মিলে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাই, এই কর্মসূচি বাস্তবায়ন করি এবং পৃথিবীর বুকে সবুজ সুন্দর একটি পৃথিবী, সুস্থ পৃথিবী আমাদের পরবর্তী প্রজন্মকে উপহার দিয়ে যাই। সকলের জন্য নিরন্তর শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ বেতারে সময় দেওয়ার জন্য।
1: আপনাকেও ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আপনারা বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনছেন। বর্ণালী রেপারে গানটি শুনবেন শেখ হাসান ইমাম পলাশের কণ্ঠে, গানটির গীতিকার সর্দার লতিফ, গানটির সুরকার তৌহিদ হাসান ফারুকী।

শ্রোতা বন্ধুরা, বর্ণালীর এবারের গানটির গীতিকার আব্দুল হামিদ, সুরকার অপূর্ব রায়, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন রুমা জামান।

এই গানটির সাথে শেষ হলো বর্ণালী স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান। এতক্ষণ বর্ণালীর গানগুলো শুনলেন শানা সুলতানা বিউটি, জয়দেব চক্রবর্তী, জয়বুন্নেসা, শেখ হাসান ইমাম পলাশ, রুমা জামান ও মাহবুব হোসেনের কণ্ঠে। বাংলাদেশ বেতার খুলনা, এখন সকাল 9টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা, বাংলাদেশ বেতার। খবর পড়ছি আসমা বিনতে জাহান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেন, সংবিধানের বিধান অনুযায়ী তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির পক্ষে সাংবিধানিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। উল্লেখ্য, মোহাম্মদ শাহাবুদ্দিন 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তিনি আশা প্রকাশ করে বলেন, দেশের জনগণ তাদের সাহস, ঐক্য ও কর্মদক্ষতার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবে, যেখানে মানুষ উন্নত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ পাবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর ঢাকেশ্বরে জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। তিনি দেশীয় ও আঞ্চলিক উভয় পর্যায়ে সংকীর্ণ রাজনৈতিক ফায়দা অথবা সামাজিক বিভাজনের জন্য ধর্মীয় অনুভূতিকে কাজে লাগানোর চেষ্টাকারী শক্তিগুলোর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। দক্ষিণ পূর্ব এশীয় জোট আসিয়ানের বর্তমান চেয়ার হিসেবে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডঃ খলিলুর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কোঅপারেশনের 50তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ সমর্থন জানান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রীর নার্সিং, চিকিৎসা, পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। ডঃ খলিলুর রহমান দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একটি টেকসই সমাধান খুঁজে বের করার প্রচেষ্টাও ফিলিপাইনের সমর্থন চান। স্পেন মাদ্রিদের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। কর্মকর্তারা জানান, পৃথক তিনটি দাবানল একীভূত হয়ে একটি বৃহৎ অগ্নিকাণ্ডে পরিণত হলে অন্তত 30,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। মাদ্রিদের আঞ্চলিক সরকার এটিকে ওই অঞ্চলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল হিসেবে বর্ণনা করে বলেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী হিমশিম খাচ্ছে। এদিকে প্রতিবেশী ফ্রান্সে দক্ষিণ পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় 1,10,000-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নেভানোর কার্যক্রমে সহায়তা করতে ফরাসি সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। খেলার খবর ক্রিকেট। আজ হারারেতে ভারত ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় বিকেল 5টায় খেলা শুরু হবে। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জিম্বাবুয়ের জয় ছাড়া বিকল্প নেই। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। ভলিবল। পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় গতকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: সকাল 9টা বেজে 5 মিনিট।
2: বাংলাদেশ বেতার খুলনা।

0: শ্রাবণীর শ্রাবণী
1: ঝরছে অঝোর ধারায়, শ্রাবণের প্রতিটি বৃষ্টিধারা যেন নতুন স্বপ্ন, নতুন প্রাণ এবং নতুন জীবনের প্রতীক। শ্রাবণের এই মিষ্টি সকালে সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় রূপালি।
2: সাথে রয়েছি আমি আসমল হুসনা,
1: আমি নেওয়াজ হাসান।
2: প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, শেখ আমির হোসেন এবং অভিজিৎ মণ্ডল। শুভ সকাল।
1: শুভ সকাল। তোমার হাতে দেখতে পাচ্ছি বন্ধুদের ভালোবাসায় মোড়ানো চিঠি।
2: ঠিক তাই, প্রতিদিনকার মতো বন্ধুদের পাঠানো প্রচুর প্রচুর চিঠি আমাদের কাছে পৌঁছে গিয়েছে। তার ভেতর থেকে দুটি চিঠি আজকে পড়ার জন্য বেছে নিয়েছি। প্রথম যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন শেখ আমিনুর রহমান, সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা সংঘ, ভান্ডার খোলা, মোল্লাহাট, বাগেরহাটের বন্ধু। বন্ধুর সাথে রয়েছেন সুনীল কুমার বিশ্বাস এবং ফরজানা ইয়াসমিন লিমা। বন্ধুরা সবাই মিলে শুনতে চেয়েছেন এপার ওপার ছায়াছবির গান।
1: গানটিতে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।
2: বন্ধুর পছন্দের গানটি দিয়েই আজকের আয়োজন শুরু করি।
1: হ্যাঁ, তো চলুন বন্ধুরা শুনে আসি আপনাদের পছন্দের

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, আপনাদের পছন্দের ছায়াছবির গান শুনছেন। আমাদের হাতে কিন্তু আরো একটি চিঠি রয়েছে, আর বন্ধুদেরকে সেই চিঠিতে যাওয়ার আগে জানিয়ে দিই আমাদের কাছে আপনারা আপনাদের মনের কথাগুলো, ভালো লাগার কথাগুলো লিখে জানাতে পারেন চিঠির মাধ্যমে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা রূপালী প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার খুলনা, খুলনা 9000। তো আমরা চাই বন্ধুরা প্রতিদিন প্রচুর প্রচুর চিঠি আমাদের কাছে লিখবেন। তো এবারে যে চিঠিটি হাতে তুলে নিয়েছি, পাঠিয়েছেন পানপাতা রেডিও শ্রোতা ক্লাব ভালুকগাছি মাছপাড়া পুঠিয়া রাজশাহীর বন্ধু মোহাম্মদ সালাউদ্দিন লালন।
1: আচ্ছা,
0: বন্ধুর সাথে রয়েছেন পরাগমন, ডাক্তার টোকন, প্রকাশ, কাকলি, কাশেম, মধুমালা, মানিক, স্বদেশ, মিলন, ওসমান, জ্ঞানেন্দ্র পাল, টিউলি, সীমা, কথা, চাঁদনী, ঝন্টু, এস এম শরীফ, মাহমুদ, ফাতেমা, সঞ্জিতা এবং কথা, অনেক অনেক বন্ধুরা মিলে একসাথে লিখেছেন। বন্ধুরা শুনতে চেয়েছেন আত্মত্যাগ ছায়াছবির গান। তো আজকে আচ্ছা আরো বেশ কয়েকটি ছায়াছবির গানের জন্য বন্ধুরা অনুরোধ করেছেন, তার ভিতরে রয়েছে দেখতে পাচ্ছি প্রিয় তুমি, এই ছায়াছবির গানের জন্য অনুরোধ করেছেন। তো চলো আজকে প্রিয় তুমি ছায়াছবির গান বন্ধুদের জন্য আমরা শোনাই।
1: বন্ধুদের পছন্দের যে গানটি সেটি হলো উদিত নারায়ণ ও উমা খানের কণ্ঠে আর ছায়াছবি প্রিয় তুমি। তো চলুন বন্ধুরা শুনে আসি আপনাদের পছন্দের এই গানটি।

0: হ্যাঁ বন্ধুরা, আপনারা আছেন আপনাদের প্রিয় রূপালীর সাথে। তো রূপালীর
1: আরো একটি মাধ্যম কিন্তু রয়েছে বন্ধুদের সাথে যোগাযোগ করার, তো সেই মাধ্যমে ঠিকানা নয়, সেই নম্বর জানিয়ে দিতে হবে বন্ধুদেরকে। আপনারা ফোন করতে পারেন 01974-1917-70 এই নম্বরটিতে। আমরা আরেকটি গান শুনবো, তারপর বন্ধুদের সাথে সরাসরি কথা বলার জন্য চলে আসবো। তো এবারে বন্ধুদের জন্য রয়েছে মধুমিতা ছায়াছবির গান শেফালী ঘোষের কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন
0: মিলনবাবু বয়রা বাজার খুলনা থেকে। তো মিলনবাবু থাকছে আপনার পছন্দের এই গানটি।

0: বন্ধুরা, কথা দিয়েছিলাম আপনাদের সাথে আমরা সরাসরি ফোন ইনে কথা বলবো, আপনাদের পছন্দের গান সম্পর্কে শুনবো এবং আপনাদের অনুরোধ থাকলে সেটাও জানবো।
1: আর কথা বলতে বলতে ফোনও কিন্তু নেওয়া চলে এসেছে, তো প্রথমেই আমাদের কোন বন্ধুটি রয়েছেন আমরা জেনে নিই। শুভ সকাল বন্ধু,
2: কথা বলছিলাম প্রবীর কুমার, পান্টি বাজার কুমারখালী কুষ্টিয়া থেকে।
1: জি,
2: আমাকে গান শোনাবেন, সিনেমার নাম আছে হৃদয় আমার। শিল্পী সাবিনা ইয়াসমিন, গানের কথা যদি তুমি থাকো পাশে এ জীবন হবে মধুময়।
1: ঠিক আছে বন্ধু, ধন্যবাদ ফোন করার জন্য, সাথে থাকুন, নিশ্চয়ই আমরা আপনার পছন্দের ছায়াছবি থেকে পছন্দের গানটি শোনাতে চেষ্টা করব। শ্রোতা বন্ধুরা, ফোন ইন পর্বে সরাসরি কথা হচ্ছে আপনাদের সাথে। এবারে আমাদের কোন বন্ধুটি যুক্ত হয়ে গেলেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম।
3: ওয়ালাইকুম আসসালাম। দাদাজি ভালো আছেন?
0: জি, কে বলছিলেন?
3: কুমার সরকার, ঠিকানা কান্তনগর ডুমুরিয়া।
0: আচ্ছা,
3: আমাকে গান শোনাবেন হচ্ছে প্রেম যুদ্ধ ছবি থেকে। সালমান শাহ কনক সবার বলতে তুমি আমার জীবনে এক স্বপ্ন জানো, এই গান শোনাবেন।
1: প্রেম যুদ্ধ ছায়াছবির গান। ঠিক আছে পলাশ, অনেক ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন, নিশ্চয়ই আপনার পছন্দের ছায়াছবির পছন্দের গানটি আমরা শোনাতে চেষ্টা করব। 01974-121970 এই নম্বরটিতে বন্ধুদের সাথে সরাসরি কথা হচ্ছে। এবারে কে রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আদাব, কে বলছিলেন?
1: জি বন্ধু, শুনতে পেয়েছি, আদাব শুনতে পেয়েছি, বলুন বন্ধু। জি বন্ধু বলুন। আমরা সবাই তো অনেক বেশি ভালো আছি দাদা, আজকে কোন গানটির অনুরোধ রয়েছে বলুন। ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু। বন্ধুরা একটু দ্রুত আপনার অনুরোধ শেষ করার চেষ্টা করবেন, অন্য বন্ধুরাও কিন্তু ফোন নেওয়ার অপেক্ষায় থাকেন। তো এবারে কোন বন্ধুটি আমাদের সাথে রয়েছেন?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
4: আমি যশোর থেকে হাফিজুর বলছিলাম।
0: হাফিজুর যশোর থেকে, জি বলুন বন্ধু।
4: বলছি কি ভাইয়া, ওই
1: জি বন্ধু, খুব দ্রুতই আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে এফএম ফিরে আসার জন্য। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু। শ্রোতাদের মতো আমরাও কিন্তু সবাই চাই খুলনা বেতার আবারও পূর্ণ সম্প্রচারে ফিরে আসুক, তাই না? এটা কিন্তু সময়ের দাবি আসলেই। তো নিয়ে নিচ্ছি এবারের ফোন কলটি, কে রয়েছেন আমাদের, কোন বন্ধুটি রয়েছেন এবারে?
0: হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন বন্ধু, কোথা থেকে?
5: আলিশপুর খুলনা থেকে রুবেল বলতেছি।
0: রুবেল
5: জি, আমাকে শোনাবেন রাজা বাবু ছবি থেকে গান, সাবিনা ইয়াসমিন এবং আগুনের কণ্ঠে। গানের শিরোনাম তুমি মনেরই ঘরে রাখো না ধরে আমার বন্দি করে, এই গানটি শোনাবেন।
1: ঠিক আছে রুবেল, ধন্যবাদ ফোন করার জন্য, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সাথে সরাসরি ফোন ইন পর্বে আমাদের কথা হচ্ছে, আপনাদের অনুরোধগুলো জেনে নিচ্ছি। এবারে কোন বন্ধুটি যুক্ত হয়ে গেলেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি বন্ধু বলুন। শেখ বেলাল মাহমুদ বলুন, চুয়াডাঙ্গার বন্ধু। জি বলুন, শুনতে পাচ্ছি বন্ধু, কোন ছায়াছবির কোন গানটি শুনতে চান? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আর বন্ধু আপনার কণ্ঠে গান শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল আমাদের। প্রিয় বন্ধুরা, সরাসরি ফোন ইন পর্বে কথা বলে আপনাদের অনুরোধ জেনে নিচ্ছি। এবারে কে রয়েছেন আমাদের সাথে?
0: জি কে বলছিলেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু। আচ্ছা বলুন বন্ধু।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ বন্ধু ফোন করার জন্য, সাথেই থাকুন। তো আমরা আর একটি ফোন নেব বন্ধুদের কাছ থেকে, কে রয়েছেন এবারে?
6: হ্যালো, আসসালামু আলাইকুম।
1: ওয়ালাইকুম আসসালাম।
6: বুঝলা
1: আজকে তো আজমল ভাইয়া নেই, আজকে কিন্তু নেওয়াজ ভাইয়া আমাদের সাথে রয়েছেন। জি
0: জি ভালো আছি।
1: রেজাউল ভাই অনেকদিন পর আপনার ফোন পেলাম। আচ্ছা খুব ভালো লাগছে বন্ধু। কোন ছাচুর কোন গানটি শুনতে চান? ঠিক আছে, সব বন্ধুদের জন্যই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে থাকছে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর প্রিয় বন্ধুরা, এতক্ষণ সবার সাথে কথা বলে কিন্তু অনেক ভালো লেগেছে, আপনারা যারা ফোন করেছিলেন। কিন্তু যারা ফোন করতে পারেনি বা অনুরোধ পৌঁছাতে পারেনি, মন খারাপ করার কিছুই নেই, আগামী আয়োজন আবারও আপনাদের সাথে কথা হয়ে যাবে, সেই প্রত্যাশায় চলে যাচ্ছে আপনাদের পছন্দের গানের কাছে।
0: পরবর্তী গান শুনবো স্ত্রী ছায়া ছবি থেকে ইন্দ্রকিশোরের কণ্ঠে, আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন সুফল বিশ্বাস আয়মল খুলনা থেকে। তবে বলিনি, এই গানটি কিন্তু আমার অত্যন্ত পছন্দ,
1: খুবই ভালো লাগার একটি গান। তো চলো আমরা সবাই মিলে শুনে আসি।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন রূপালীর আয়োজনে, শুনছেন আপনাদের পছন্দের ছায়াছবির গান। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আরেকটি গান আপনাদেরকে শোনাবো। আর এবারে আপনাদেরকে শোনাবো হৃদয়ের বন্ধন, এই ছায়াছবির গান আসিফ ও কনক চাপার কণ্ঠে।
1: আর গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন ভেড়ামারা কাজীপাড়ার বন্ধু বুলবুল আহমেদ।
0: তো বন্ধুরা, চলুন পছন্দের গানটি শুনে আসি।

0: বন্ধুরা, গান শুনতে শুনতে রূপালীর একেই বাড়ি প্রাপ্ত সময় পৌঁছে গেছি। আর আজকে রূপালীর উপস্থাপনায় ছিলাম আমি নেওয়াজ হাসান এবং আমার সাথে ছিলেন
1: আমি আসমাউল হোসনা।
0: আর গানগুলো সংকলন করেছেন মর্জিনা আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মামুন আক্তার। বন্ধুরা, আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আবারও শুভ সকাল।
1: শুভ সকাল।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এর যৌথ উদ্যোগে নব থিয়েটার ঢাকায় দুই দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স সামিট 2026 অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, নব থিয়েটার বিজয় সরণী তেজগাঁও ঢাকায় অনুষ্ঠেয় বিইএআর সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে ঢাকা কেন্দ্রের মাধ্যমে সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। শ্রোতা বন্ধুরা, রিলে শুরু হওয়া মাত্রই আমরা আপনাদেরকে নিয়ে যাব ঢাকা কেন্দ্রে। ততক্ষণ শুনুন দেশের গান।

0: কফি 102 মেগাহার্জ ও FM 106 মেগাহার্জে। অনুষ্ঠানের একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বর্শ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন BSIA এর যৌথ উদ্যোগে 25-26 জুলাই দুই দিন ব্যাপী বায়োটেকনোলজি ইলেকট্রনিক্স AI অ্যান্ড রোবোটিক্স BEAR সামিট 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠেয় BEAR সামিট 2026 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উদ্বোধন অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।
1: আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, ঢাকার নব থিয়েটারে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বেয়ার সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচারে আমরা আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান MP এবং আজকের অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জোবাইদুর রহমানও উপস্থিত থাকবেন। শ্রোতা বন্ধুরা, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবন নির্ভর অর্থনীতি গঠনে একটি কৌশলগত ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার, আর সেটি হচ্ছে সায়েন্স টু ইকোনমি বিল্ডিং এ মার্কেট লিঙ্কড ইনোভেশন ড্রাইভ ইন বাংলাদেশ। বাংলাদেশকে বৈশ্বিকভাবে এবং আগামীকাল 26 জুলাই এই ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বেয়ার সামিট 2026। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশ কর্মসূচির অংশীদারিত্বে আয়োজিত এই দুদিন ব্যাপী সামিটে সরকারের নীতি নির্ধারক, বৈশ্বিক সেমিকন্ডাক্টর শিল্পের শীর্ষ নির্বাহী, গবেষক, উদ্যোক্তা, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। তারা বাংলাদেশের দীর্ঘমেয়াদী সেমিকন্ডাক্টর ও ডিপটেক কৌশল প্রণয়নে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বর্তমান বিশ্বে প্রযুক্তি নির্ভর অর্থনীতির সমৃদ্ধির মূল চাবিকাঠি হচ্ছে প্রযুক্তি নির্ভরতার মধ্য দিয়ে। সরকারের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বাংলাদেশকে একটি উচ্চ প্রযুক্তি সক্ষম দেশ হিসেবে গড়ে তুলতে এবং গবেষণার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সামিটের যে মূল লক্ষ্য ধরা হয়েছে, সেখানে বলা হয়েছে বাংলাদেশের সেমিকন্ডাক্টর, বায়োটেকনোলজি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স শিল্পের বর্তমান অবস্থা, মানব সম্পদ উন্নয়ন, দেশি বিদেশি বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ বিশ্ব দরবারে এবং গণমাধ্যমে তুলে ধরা। এখানে দুদিন ব্যাপী অনুষ্ঠানে একটি উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে এবং এই প্রদর্শনীর স্টলগুলোতে বায়োটেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক সম্পর্কে আগত দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হবে। এছাড়া এই অনুষ্ঠানে অর্থাৎ এই সেমিনারে, সিম্পোজিয়ামে, সামিটে 11টি প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে, যেখানে গবেষক, শিক্ষক, বিজ্ঞান মনস্ক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করবেন। বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের সেমিকন্ডাক্টর ভবিষ্যৎ নির্মাণ, এই প্রতিপাদ্যে আয়োজিত এই সামিটে আন্তর্জাতিক বিশিষ্ট নেতৃবৃন্দ পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন এবং এর মধ্য দিয়ে যে উৎকর্ষ সাধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে স্থায়ী অর্জনে আমরা আশা করি যে সেই লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হব এবং যেসব আলোচনা অনুষ্ঠিত হবে, আলোচনায় সেমিকন্ডাক্টর খাতের দক্ষ জনবল উন্নয়ন, ইকোসিস্টেম গঠন, বৈশ্বিক অংশীদারিত্ব, গবেষণা, উন্নত উৎপাদন ব্যবস্থা, বাণিজ্যিকীকরণ এবং উদীয়মান ডিপটেক প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে এবং আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে গ্লোবাল ফাউন্ডারিজ, NXP, অ্যাপ্লাইড ম্যাটেরিয়াল, স্যান্ডিক্স, ট্রেডো এবং ভিয়েতনাম সেমিকন্ডাক্টর অ্যালায়েন্স অ্যান্ড পার্টনারশিপের মতো প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ এই সেমিনারে কিন্তু অংশগ্রহণ করছেন। এবং দ্বিতীয় দিন অর্থাৎ আগামীকাল যে অনুষ্ঠানটা হবে সেখানে কিন্তু প্রতিপাদ্য থাকবে, নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের ডিপটেক ভবিষ্যৎ, সেটি এই সিম্পোজিয়ামে বিভিন্ন বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। সামিটের পাশাপাশি বেয়ার ইনোভেশন এক্সপো 2026 সেখানে অনুষ্ঠিত হচ্ছে, এতে শিক্ষার্থী ও স্টার্ট আপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমি কন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্য সেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ টেক খাতের উদ্ভাবন প্রদর্শন হবে এবং এক্সপোতে 35টি প্রদর্শনী স্টল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। শ্রোতা বন্ধুরা, ইতিমধ্যে এখানে সম্মানিত অতিথিবৃন্দরা এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি এখানে এসে উপস্থিত হবেন এবং তার আগমনের সঙ্গে সঙ্গে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই দুদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আমরা মূল মঞ্চ থেকে আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনাব। চলুন অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান।

0: বন্ধুরা, আমরা আনন্দের সঙ্গে যা ঘোষণা করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন এবং এ দুদিন ব্যাপী যে অনুষ্ঠান সেটি উদ্বোধন করবেন। এই উদ্বোধন এবারে জাতিসংগীতের মধ্য দিয়ে আজকের এই বর্ণাঢ্য আয়োজনের শুভ সূচনা ঘটবে। আমরা এবারে অনুষ্ঠানটি সরাসরি মঞ্চ থেকে সম্প্রচার করছি।
1: সম্মানিত অতিথিবৃন্দ, অনুষ্ঠানের এই শুভ লগ্নে আমাদের মহান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল পর্বে আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে। আমি সবাইকে নিজ নিজ স্থানে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
2: অনল গেস্ট, এট দিস অস্পিশিয়াস মোমেন্ট অফ দ্য ইভেন্ট, উই কমেন্স দ্য রেন্ডিশন with the glorious national anthem. I humbly request everyone to rise and show respect to the national anthem.

0: ধন্যবাদ সকলকে।
1: থ্যাংক ইউ এভরিওয়ান।
0: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ পাঠ করা হবে। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
1: Ladies and gentlemen, there will be recitations from the Holy Scriptures. To begin, recitation from the Holy Quran by Muhammad Rabiul Islam.
2: Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. A'udhu billahi minash shaytanir rajeem. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. خلق الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم. علم الإنسان ما لم يعلم. صدق الله العظيم. অর্থ সূরা আলাক আয়াত 1 থেকে 5। শুরু করছি আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালুর নামে যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন জ্ঞান ও বিজ্ঞান, শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে কখনো জানত না। ওয়াখির দাআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
0: এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন সমীর কুমার বিশ্বাস।
1: Now recitation from the Holy Gita by Shomir Kumar Vishwas.

যে ভগবান সরলার্থে বলছেন, সকল ঐশ্বর্যযুক্ত, স্ত্রী সম্পন্ন, বল প্রভাবাদীর আধিক্যযুক্ত, জ্ঞান ও বিজ্ঞান সম্মত যত সকল বস্তু আছে সবই আমার অংশে সমূহ বলে জানবে। অর্থাৎ সেই সকল দর্শনীয় বস্তুকে সংরক্ষণ করা এবং তা হয়তো জগৎ কল্যাণীয় বিষয়কে জগতের কল্যাণে ব্যবহার করবে।

সৌভাগ্যভাবে সকলের মঙ্গল হোক, সকলে নিরাময় লাভ করুক, সকলে সকলকে উত্তম বন্ধুরূপে দর্শন করুক, এও যেন দুঃখভাগী না হয়। সকলকে আবারও নমস্কার।

0: হতে সম্মুখে সমুদ্রকে বন্দনা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ শুরু করছি। বহু সচ্চাংশ শ্রীবংশ বিনয় সুকৃতিত শুভাশিতাশয়াবাস ইথান মঙ্গলমোত্তম। বহু শাস্ত্রী জ্ঞান লাভ করা, নানাবিধ শিল্প বিদ্যা শিক্ষা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং শুভাশিত বাক্য বলা, ইহাই উত্তম মঙ্গল। আসুন কামনা করি বুদ্ধ ধর্ম এবং সঙ্গের প্রভাবে যেন জগতের কল্যাণ সাধিত হয়, মানুষের কল্যাণ সাধিত হয়। সবই সত্তা সুবিধা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্তি লাভ করুক।
1: এখন পবিত্র বাইবেল হতে পাঠ করছেন রেভারেন্ড দেবরঞ্জন সরকার।
2: Now, Father Devarandan Sarkar will read from the Holy Bible.

0: পবিত্র বাইবেল পাঠ তবে যাকোবের পুস্তক থেকে পাঠ করছি। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না, তাহাতে দত্ত হইবে, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিন্তু সন্দেহ না করুক, কেন যে সন্দেহ করে সে বায়ুতারিত বিরলিত সমুদ্রে তরঙ্গে তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক, সে দিমোনা লোক আপনার সকল পথে অস্থির। এ হল প্রভুর বাক্য।
1: সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার, বিটিভি এবং বিটিভি নিউজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
2: This program is live telecast on BTV, BTV News and Bangladesh Betar.
1: অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে আমি জাভেদ কারদার এবং আমার সাথে রয়েছেন ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী এবং ইশারা ভাষায় রয়েছেন আরিফুল ইসলাম এবং আরাফাত সুলতানা লতা। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, এই পর্যায়ে আজকের সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যতের রূপরেখা নিয়ে একটি অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন প্রদর্শন করা হচ্ছে।
2: Honorable guests, now an audio visual presentation on the future outline of the semiconductor industry will be displayed.
3: Formative journey begins with a vision. Fueled by a powerful demographic dividend, Bangladesh graduates over 20,000 STEM engineers annually. Amid global economic shifts and supply chain realignments, our talent pool offers unmatched agility, cost efficiency, and resilience. The first significant step was taken in 2017, when Bangladeshi semiconductor professionals, entrepreneurs, and experts gathered at a conference in the United States. What started as a conversation among a small group of pioneers gradually became a shared national ambition to position Bangladesh within the global semiconductor value chain. That vision took an institutional form in early 2024 with the establishment of the Bangladesh Semiconductor Industry Association, BSIA.

0: প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রীবৃন্দ, মাননীয় উপদেষ্টাবৃন্দ, মাননীয় সচিববৃন্দ, সম্মানিত আন্তর্জাতিক প্রতিনিধিবৃন্দ, সদ্য শিক্ষাবিদ, শিক্ষা খাতে নেতৃত্ববৃন্দ, প্রত্যেকবৃন্দ, আমাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসী পেশাজীবী, শিক্ষার্থী এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিয়ার সামিট 2026-এ আপনাদের সবাইকে স্বাগত জানাতে পারা আমার জন্য অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। আজকের আয়োজনটি নিছক আরেকটি সামিট বা সম্মেলন নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ, প্রতিরক্ষা, পরিবহন, ভোক্তা ইলেকট্রনিক্স এবং আমাদের জীবনকে প্রভাবিত করা প্রায় প্রতিটি আধুনিক প্রযুক্তির মূল চালিকা শক্তি হল সেমিকন্ডাক্টর। বাংলাদেশের জন্য এটি কেবল একটি শিল্প খাতের সুযোগ নয়, বরং আমাদের ভবিষ্যতকে রূপান্তর করার একটি অসাধারণ সুযোগ। বহু বছর আগে আমি ইউনিভার্সিটি অব টেক্সাস এট ডালাস থেকে কম্পিউটার সায়েন্স স্নাতক ডিগ্রি অর্জন করেছি। কর্মজীবনে তৈরি পোশাক, সিরামিক, ওষুধ শিল্প, ভোক্তা ইলেকট্রনিক্স এবং বর্তমানে সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন খাতে ব্যবসা গড়ে তোলার সৌভাগ্য আমাদের হয়েছে। বর্তমানে আমাদের গ্রুপে 52,000-এরও বেশি মানুষ কর্মরত এবং আমরা বিশ্বের বিভিন্ন দেশে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছি। এসব অভিজ্ঞতা আমাকে একটি সহজ শিক্ষা দিয়েছে, প্রতিটি সফল শিল্পের সূচনা হয় মানুষকে দিয়ে, এরপর প্রয়োজন অংশীদারিত্ব, তারপর প্রয়োজন কার্যকর বাস্তবায়ন। আজ আমরা ঠিক সেটি প্রত্যক্ষ করছি। গত 18 মাসে বাংলাদেশ সরকার বিশ্ববিদ্যালয়, শিক্ষাখাত, আন্তর্জাতিক অংশীদার এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে নিয়ে আমরা সত্যিকার অর্থে বিশেষ কিছু গড়ে তোলার কাজ শুরু করেছি। এখানে উল্লেখযোগ্য সিলিকন রিভার উদ্যোগ, বিয়ার ইকোসিস্টেম, ব্রেইন গেইন নেটওয়ার্ক। আমাদের বাংলাদেশে ইতিমধ্যে বিশ্বকে দেখিয়েছে যে আমরা একটি বৈশ্বিক উৎপাদনশীল শিল্প শক্তিতে পরিণত হতে পারি। এখন আমাদের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে আমরা একটি বৈশ্বিক উদ্ভাবনী শক্তিতেও পরিণত হতে পারি। বিসিআইয়ের সভাপতি হিসাবে আমি সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাই, সেমিকন্ডাক্টর ও অ্যাডভান্স ইলেকট্রনিক্স খাতকে একটি স্বতন্ত্র জাতীয় কৌশলগত অগ্রাধিকার খাত হিসাবে স্বীকৃতির জন্য। এই খাতকে দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা, কার্যকর লজিস্টিক, বিনিয়োগ সহায়তা, দক্ষ জনবল উন্নয়ন এবং গবেষণা অংশীদারত্বের মাধ্যমে সমর্থন করা বিশেষ প্রয়োজন। সরকারের অব্যাহত নেতৃত্ব এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ একদিন সিলিকন রিভার বিশ্বের দ্বাদশ বৈশ্বিক সেমিকন্ডাক্টর হাব এবং সর্বোপরি একটি উদ্ভাবনের জাতি হিসাবে পরিচিত অর্জন করবে। আজকের আয়োজনে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আমার আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব এম এ জব্বার। বিজ্ঞান ও গবেষণায় সরকারের পৃষ্ঠপোষকতা এবং নীতিগত সহায়তা একটি দেশের প্রযুক্তিগত উত্থানের মূল চাবিকাঠি। দেশের আধুনিক প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ পর্যায়ে বিশেষ বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেনকে।
2: Ladies and gentlemen, government patronage and policy support in science and research are the key drivers of a country's technological rise. The Ministry of Science and Technology is working relentlessly to build a modern technology ecosystem in the country. At this stage, I request the Honorable Secretary of the Ministry of Science and Technology, Mr. Mohammad Anwar Hussain, to deliver his remarks.
3: Bismillah ar-Rahman ar-Rahim. Aajker onushthaner pradhan otithi, Gonoprojotontri Bangladesh Sarkarer Maninno Pradhan Mantri, Janab Tariq Rahman MP, Manche Upodishto Achen, Bishesh Otithi Hishebe, Amader Mantralayer Mantri Mohoday, Janab Fakir Mahbub Anam, Maninno Pradhan Mantri Upodeshta, Janab Rehan Astik Bastad, BCA Shobhapati, Janab Jabbar, এছাড়াও উপবিষ্টের সামনে যারা আছেন মাননীয় মন্ত্রীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, সম্মানিত সংসদবৃন্দ এবং দেশি বিদেশি বিশিষ্ট বিজ্ঞানী, গবেষক, শিল্প ও ব্যবসা নেতৃবৃন্দ, সকলকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। আজকের এই সম্মেলন শুধু একটা আয়োজন নয়, এটা বাংলাদেশের প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ নির্মাণের একটি অভিযাত্রা। আমরা যদি দেখি, বিশ্ব আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে একটি দেশের সক্ষমতা, তার অর্থনৈতিক প্রবৃদ্ধি মূল মানদণ্ড নির্ধারিত হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের উপর নির্ভর করে। এই বাস্তবতায় আজকে আমাদের আয়োজনে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি ও রোবোটিক্স, এগুলোকে নিয়ে আমরা সাজিয়েছি। এবং এটা শুধুমাত্র শিল্প নয়, এটা আমাদের অর্থনীতির সামনের ভবিষ্যৎ অর্থনীতির ভিত্তি। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারের নির্বাচন অঙ্গীকারে একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবন নির্ভর ও প্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সেই লক্ষ্যকে সামনে রেখে একটি নতুন ভিশন দাঁড় করিয়েছে। ভিশনটি হচ্ছে সায়েন্স টু ইকোনমি, বিল্ডিং এ মার্কেট লিঙ্কড ইনোভেশন ড্রিভেন বাংলাদেশ। এই ভিশনের চারটি মূলত স্তম্ভ রয়েছে। প্রথম স্তম্ভটি স্টেম ডেভেলপমেন্ট। সেমিকন্ডাক্টর শিল্পের মূল সম্পদ হল দক্ষ মানব সম্পদ, তাই আমরা প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত একটি শক্তিশালী স্টেম ট্যালেন্ট পাইপলাইন গড়ে তুলতে চাই। বিজ্ঞান অলিম্পিয়াড, আধুনিক পাঠক্রম, গবেষণাগার ভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে আমরা ভবিষ্যতে প্রযুক্তি নেতৃত্বের জন্য প্রস্তুত করব। দ্বিতীয়ত, রিসার্চ টু মার্কেট। আমাদের বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ গবেষণা হয়, তার অধিকাংশই আমাদের বাজারে এসে পৌঁছায় না। এর মূল কারণ হচ্ছে আমরা গবেষণাকে শুধু প্রকাশনার জন্যই চিন্তা করি বা প্রকাশনার জন্য আমরা ব্যবহার করছি। আমরা চাচ্ছি বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠানে যে উদ্ভাবন, বিশেষ করে শিল্প, কৃষি, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি খাতে, তাকে বাণিজ্যিককরণ, ব্যবহারযোগ্য পণ্য ও সেবা রূপান্তর করতে। নির্বাচন ইস্তাহারে সায়েন্স পার্কের উপর জোর দেওয়া হয়েছে। সে আদলে আমরা বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যাশনাল বায়োটেক পার্ক তৈরির প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করেছি। তৃতীয় স্তম্ভ, ইনোভেশন টু মার্কেট, যেখানে গবেষণা, উদ্ভাবন, শিল্প, অর্থায়ন ও নীতিগত সহায়তাকে ইন্টিগ্রেট একীভূত করে একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম প্রতিষ্ঠা করতে আমরা সচেষ্ট, যেখানে নতুন ধারণা, পণ্য, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগে রূপান্তরিত হবে। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়ে বিশেষ সেপ্টেম্বর মাসে আমরা প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় উদ্ভাবন মেলা 2026 আয়োজন করতে যাচ্ছি, যেখানে গবেষক, উদ্ভাবক, শিল্প, বিনিয়োগকারী এবং নীতি নির্ধারকরা একটি সমন্বিত প্ল্যাটফর্মে যুক্ত হবেন। চতুর্থ পিলার, ফ্রন্টিয়ার টেকনোলজি। ভবিষ্যতের প্রতিযোগিতা আপনারা এখন নিশ্চয় বুঝতে পারছেন ফ্রন্টিয়ার টেকনোলজিকে ঘিরে হবে, তাই আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োটেকনোলজি, রোবোটিক্স, ন্যানোটেকনোলজি, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ বিজ্ঞান, সেমিকন্ডাক্টর এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তিকে। সেমিকন্ডাক্টর এই কৌশলগত অগ্রাধিকারের অন্যতম প্রধান ভিত্তি হবে। সম্মানিত অতিথিবৃন্দ, সেমিকন্ডাক্টর শিল্পের কথা আসলেই আমরা সব প্রথমেই চিন্তা করি চিপ তৈরির কথা, কিন্তু প্রকৃতপক্ষে এর সঙ্গে ঘিরে আছে একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম যার মূল ভিত্তি মানব সম্পদ, গবেষণা, চিপ ডিজাইন, সফটওয়্যার উৎপাদন, প্যাকেজিং, পরীক্ষা, উদ্যোক্তা উন্নয়ন, বিনিয়োগ এবং বৈশ্বিক অংশীদারিত্ব। বাংলাদেশের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় সুযোগ হল এই গ্লোবাল ভ্যালু চেইনে এমন অংশগুলোতে আমাদের অবস্থা সুদৃঢ় করা, যেখানে আমরা মেধা, সৃজনশীলতা এবং ডেমোগ্রাফিক ডিভিডকে কাজে লাগিয়ে তরুণ জনশক্তিকে প্রতিযোগিতামূলক সুবিধা এই সুবিধার অবস্থান তৈরি করতে পারব। এই সম্মেলনের বিষয়বস্তু দুদিন ঘিরে যে সম্মেলন, এই সম্মেলনের বিষয়বস্তু শুধু আমরা আলোচনা সীমাবদ্ধ রাখতে চাই না, আমরা একটি কর্ম পরিকল্পনা ভিত্তি গড়ে তুলতে চাই। আমরা আশা করি এই সম্মেলনের মাধ্যমে আমরা সেমিকন্ডাক্টর ট্যালেন্ট রোডম্যাপ এবং সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম রোডম্যাপ এর একটি বাস্তব রূপরেখা তৈরি করতে পারব। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই বিএসআইএ, যারা সরকারের অংশীদারিত্বের ভিত্তিতে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। একই সঙ্গে দেশ বিদেশ হতে আগত সকল বিজ্ঞানী, গবেষক, শিল্প প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, উন্নয়ন সহযোগী এবং প্রবাসী বাংলাদেশী বিশেষজ্ঞদের আন্তরিক অভিনন্দন জানাই। সবশেষে বিজ্ঞান প্রযুক্তি উদ্ভাবনকে জাতীয় উন্নয়নের অগ্রভাগে স্থান দেওয়ায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এক্ষেত্রে তার যে ব্যাপক আগ্রহ দেখেছি আমরা এবং দূরদর্শী ভাবনা রয়েছে, আমরা বিশ্বাস করি এই আমরা এমন বাংলাদেশকে কেবল প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বাংলাদেশকে আমরা এমন একটি জায়গায়, মর্যাদাপূর্ণ একটা জায়গায় নিয়ে যাব যেখানে নকশা, প্রযুক্তি এবং প্রযুক্তি নির্ভর উদ্ভাবন আমাদের নিজেদের দেশ থেকে উঠে আসবে। আমরা এই প্রত্যাশা ব্যক্ত করি। আমি এখানে শেষ করছি। সকলকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন। সুধীবৃন্দ, আজকের আয়োজনে পাঁচটি মূল কেন্দ্রবিন্দু হল সেমিকন্ডাক্টর, বায়োটেক, ইলেকট্রনিক্স, এআই এবং রোবোটিক্স। এই পাঁচটি প্রযুক্তির সমন্বয় গ্লোবাল পার্টনারশিপের মাধ্যমে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং ভিশন উপস্থাপন করার জন্য অনুরোধ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পারডিউ ইউনিভার্সিটির অধ্যাপক এবং সিলিকন রিভার ইনিশিয়েটিভের চিফ আর্কিটেক্ট Professor Mohammad Mustafa Hussain-ke.
2: Ladies and gentlemen, the five core focuses of today's event are semiconductors, biotech, electronics, AI, and robotics. To know the vision of what our economic future will look like through global partnerships combining these five technologies, I request the professor of the renowned Purdue University of USA and the chief architect of the Silicon River Initiative, Professor Mohammad Mustafa Hussain, to kindly deliver his speech and present the vision.
4: Maroniyo Pradhanmantri ebong upasthit Sudhibrindo, Assalamu alaikum. Shubho sokal. Ami Mohammad Mustafa Hussain. Ami Buet theke graduation kore bortomane Purdue University te odhyapok hishebe achi ebong semiconductor technology te goto 25 ta bochhor kaj kore aschi. Amra aaj ekhane shonibar din sokale eschi, eta chutir din, কারণ আমরা আমাদের দেশটাকে ভালোবাসি। আমরা যদি খেয়াল করে দেখি তাহলে দেখব যে আমাদের দেশের প্রতিটি প্রজন্ম এই দেশটির জন্য কিছু না কিছু করার চেষ্টা করে গেছে। একটি প্রজন্ম তার জীবনের বিনিময়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছে। আমাদের কৃষক সমাজ শীত হোক, গ্রীষ্ম হোক, বর্ষা হোক, আমাদের জন্য ফসল ফলিয়ে যাচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পীরা আমাদের দেশের জন্য শুধু রেভিনিউ আনছে না, আমাদের দেশকে গার্মেন্টসের জন্য পুরো বিশ্বে তুলে ধরেছে। শুধু তাই নয়, আমাদের তরুণ প্রজন্ম এবং মিলেনিয়াল তারা আমাদের এই ICT অথবা ইনফরমেশন টেকনোলজি এন্ড কমিউনিকেশন সেক্টরকে দেশের বিশ্বের বুকে বাংলাদেশের নামকে বিখ্যাত করে তুলেছে। এবং রয়েছে আমাদের প্রবাসীরা। শুধুমাত্র আমাদের মধ্যপ্রাচ্যের প্রবাসীরাই নয়, আমাদের আমেরিকাতেও সিলিকন ভ্যালি, সেখানেও এই প্রবাসীরা অবদান রেখে যাচ্ছে। আজকের গল্পটা হবে এই সিলিকন ভ্যালি থেকে সিলিকন অংশটা নিয়ে, আমাদের নদীমাতৃক দেশ বাংলাদেশে রিভারকে এক করে সিলিকন রিভার গড়ার স্বপ্ন নিয়ে। আমরা যদি দেখি আমাদের প্রজন্ম একের পর এক এই দেশকে ভালোবাসে, ভালো করার জন্যে তারা বুকের রক্ত ঢেলে দিতেও তারা বিধান্বিত হয়নি। এবং এই যাত্রা থেকে আমরা দুটো জিনিসকে জানি, এক যে আমাদের মেধার অভাবটা নাই, এবং দ্বিতীয় হচ্ছে আমাদের কনভিকশনেরও কোনো অভাব নেই। যদি তাই হয়ে থাকে, কিন্তু পারফেকশন ইজ অলওয়েজ এ প্রসেস অফ পারফেক্টিং, আমাদের কিছু কিছু জায়গাকে আমাদের ভালো মতো এগুলোকে একসাথে করে মেলবন্ধন করতে হবে। এবং এই জন্যই এবং তখনই আমরা একটা এমন একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো যে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ পৃথিবীর বুকে একটি অনন্য সাধারণ জাতি এবং দেশ হিসেবে পরিণত হবে। এবং এই লক্ষ্য নিয়েই আমাদের এই সিলিকন রিভার এই যাত্রাকে শুরু, গত 18 মাস যাবত চলে এসেছে। এখন যেহেতু আমি অধ্যাপক, কিছুটা সময় যাবে কিছুটা আপনাদের সবার জন্যে সেমি কন্ডাক্টরকে একটু বোঝানোর জন্যে, এই জন্য যে সেমি কন্ডাক্টর আসলে কি। আসলে সেমি কন্ডাক্টর পৃথিবীতে আছে 1950 এবং 60 সেই সময় ট্রানজিস্টর মানে একটি ছোট্ট সুইচ, এবং এরপরে সেই সুইচগুলোকে কিভাবে করে আমরা ম্যানুফ্যাকচার করতে পারি সেই নিয়ে এটা যাত্রা শুরু। এটা সবসময় ছিল, কিন্তু ইদানিংকালে আমাদের জীবনের মধ্যে এত উদ্ভাবন হয়েছে যে ইলেকট্রনিক্স, আমাদের হাতের ঘড়ি, আমাদের গাড়ি, সব কিছুর মধ্যে ইলেকট্রনিক্স চলে এসছে। এই ইলেকট্রনিক্সের কেন্দ্রবিন্দু হচ্ছে সেমিকন্ডাক্টর। তো যত রকমের আমরা শুনি, যে কৃত্রিম বুদ্ধিমত্তা হোক অথবা স্বাস্থ্যসেবা হোক বা আমাদের রোবোটিক্স হোক, যেগুলো আছে সব কিছুই এখন এই ইলেকট্রনিক্স মানে সেমিকন্ডাক্টর দিয়ে চলছে। তো এখন একটু আমাদের এই স্লাইডটার দিকে নজর দিতে হবে। আপনারা যদি আপনাদের স্মার্টফোন, ডেস্কটপ যেটাই দেখেন না কেন, আমি নিশ্চিত মোটামুটি সবাই কম বেশি এই সবুজ রঙের বোর্ডটাকে দেখেছেন। এটাকে বলে প্রিন্টেড সার্কিট বোর্ড। এখানে আমাদের কালো কালো যে চিপগুলো আছে সেটা হচ্ছে আমরা বলি যে চিপ, ইন্টিগ্রেটেড সার্কিট চিপ, এবং এটা এখন প্যাকেজড অবস্থায় আছে। এবং এটার 50 ভাগের 1 ভাগ হচ্ছে একটা ছোট্ট একটা একটা চিপ, যেটার মধ্যে আছে এরকম বিলিয়ন্স, কোটি কোটি আপনার সুইচ বা ট্রানজিস্টার। কেন? আমাদের কম্পিউটিং জগৎটা হচ্ছে 1 আর 0, এই জন্য এটাকে আমরা বলি বাইনারি। তো 1 হচ্ছে কারেন্ট যেতে পারবে, 0 হচ্ছে কারেন্ট যেতে পারবে না। সেমি কন্ডাক্টর কথার অর্থ হচ্ছে আমরা একটা ম্যাটেরিয়ালকে ইউজ করি যাতে আমরা চাইলে কারেন্ট যেতেও পারে, মানে কম্পিউটার বুঝে 1, আমরা চাইলে কারেন্ট নাও যেতে পারে, মানে হচ্ছে 0। এই জন্যই হচ্ছে সেমি কন্ডাক্টর। তো এটার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে সিলিকন, 90% ক্ষেত্রে সিলিকন ইউজ হয়। এখন আমরা যদি দেখি যে এখানে আসলে কিভাবে করে এটার পুরো ইকোসিস্টেমটা তৈরি হয়েছে, ডিজাইন, এই যে ছোট ছোট যে সুইচগুলো এগুলোকে তার টেনে টেনে আমাদেরকে জোড়া দিতে হয়, তাহলে পরে এটা বুঝে যে আমরা আসলে কি চাচ্ছি ওর কাছ থেকে। তো এই ডিজাইনে আমাদের বাংলাদেশের যে 21টি কোম্পানি এখন আছে তার সিংহভাগ সেখানে নজর দেয়, সেখানে মধ্যে কাজ করছে 1200-এর বেশি ইঞ্জিনিয়ার আমাদের দেশে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা ম্যানুফ্যাকচারিংয়ে যায়। তো ম্যানুফ্যাকচারিং হচ্ছে যে ফিজিক্যালি জিনিসটাকে তৈরি করতে হবে, তারপরে হচ্ছে যে সেটাকে নিয়ে একটা ছোট্ট প্যাকেজের মধ্যে ঢুকাতে হবে। তো সেটা যখন হয় সেটা হচ্ছে প্যাকেজিং। আর এই পুরো সিস্টেমটাকে যে সাপোর্ট দেয় একটা কেমিক্যাল, একটা গ্যাস, যত রকমের ম্যাটেরিয়াল, সেটাকে আমরা বলি সাপ্লাই চেইন। তো এগুলো যখন তৈরি হয়ে যায় তখন বড় বড় কোম্পানিগুলো এগুলোকে আমাদের কাছে গ্যাজেট বা ডিভাইস হিসেবে এনে দেয়। তো এই হচ্ছে ইকোসিস্টেম। আমরা যদি চারিদিকে তাকায় দেখি তাহলে পরে দেখব যে আমাদের দেশের অবস্থাটা কোথায় এখন। আমাদের ডিজাইনে অনেক কাজ হচ্ছে, আমাদের কিছু কিছু কাজ এখন টেস্টিংয়ে শুরু হয়েছে, মানে হচ্ছে প্যাকেজিংয়ের ওই অংশটায়, এবং আমরা এমবেডেড সিস্টেমসেরও কিছু কাজ হচ্ছে। আজকে আপনারা যখন এখানে যাবেন তখন দেখবেন যে ওনারা সবাই এসছেন, কিন্তু আমরা এর উপরে আর একটা কাজ করতে যাচ্ছি। দেখেন, সেটা হচ্ছে আমাদের যে 6.5 কোটি তারুণ্য, তাদেরকে মবিলাইজ করা। আজকে আপনারা যাবেন দেখবেন, আপনারা অনেকবার অনেক সময় দেখেন তাদের উদ্ভাবনী, কিন্তু এবার আমরা তাদের উদ্ভাবনীকে আর একটু দূরে ঠেলে দিচ্ছি, বলেছে এবার আমরা যদি তোমরা ভালো করতে পারো তাহলে ইনশাল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় যে কনজিউমার ইলেকট্রনিক্স শো হয় লাস ভেগাসে, এটা হবে আগামী বছরের 6 থেকে 9 জানুয়ারি। পৃথিবীতে একটা মাত্র প্রতিষ্ঠান বা বলা যায় যে যাদের একাডেমি তারা ওই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে বেস্ট ইনোভেশন অ্যাওয়ার্ড, সেটা আলহামদুলিল্লাহ আমার গ্রুপ হয়েছিল একাডেমি, এর বাইরে সবসময় ইন্ডাস্ট্রি। ওই সময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে যেতে হবে। এখন পর্যন্ত 117টা দেশ এই কনজিউমার ইলেকট্রনিক্স শোতে নিজেকে রিপ্রেজেন্ট করে। যদি ইনশাল্লাহ সব ঠিকই থাকে তাহলে আমরা এবার প্রথমবারের মতো যাব সেখানে, বাংলাদেশ ইনোভেক্স নামে, এবং এ আজকে আপনারা যা দেখবেন তার মধ্যে থেকে বাছাইকৃত 10টি তারা ওখানে যেয়ে তাদের এটা প্রদর্শন করবে। কেন? 70,000-এর মতো পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ, টেকনোলজিস্ট, স্কাউটিং, ইনভেস্টর তারা এখানে আসে। আমরা চাই আমাদের ট্যালেন্টকে তারা দেখুক। যদি তাই হয়ে থাকে, এই বাংলাদেশকে নিয়ে আমাদের স্বপ্ন দেখার পিছনে কিছু কারণ আছে। প্রতি বছর 20,000 ছেলে মেয়ে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স এই ধরনের স্টেম থেকে পাশ করছে। তাদের ভাষা হচ্ছে, তারা যখন শিখছে, ইংরেজি, এবং তারা 120 ক্রেডিট আওয়ারের মতো কমপ্লিট করে। আমি আমেরিকা শিক্ষা ব্যবস্থা এবং এখানে থেকে জানি, একসময় আমি সৌদি আরবে ছিলাম, যে আমরা একদমই ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেই আছি। আমাদের অবশ্যই সবসময় আরো উন্নতি করতে হবে। আমরা আপনারা হয়তো জানেন না, আমেরিকার প্রথম পাঁচটা এমআইটি, স্ট্যানফোর্ড, বার্কলি, ক্যালটেক, পারডিউ এবং জর্জিয়া থেকে 10 জন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক আছে, 7 জন সেমিকন্ডাক্টরে কাজ করে এবং 7 জনের মধ্যে অন্তত 3 জনকে সবাই এই যারা গ্লোবাল ইন্ডাস্ট্রি তারা জানে। এরপরে হচ্ছে 3000-এর বেশি আমাদের প্রবাসী বাংলাদেশিরা শুধু আমেরিকাতেই সেমিকন্ডাক্টরে কাজ করে আসছে, তাদের আজকে অনেকেই এখানে উপস্থিত আছে। তো 1000-এর উপরে প্যাটেন্ট এই মানুষগুলো তারা বাংলাদেশি, তারা লিড ইনভেন্টর হিসেবে আছে। তাহলে পরে আমরা কেন পিছিয়ে থাকবো? দেয়ার ইজ নো, আমাদের কোনো কারণই নেই পিছিয়ে থাকবার। তাহলে পরে আমাদের কি হবে? আমাদের যে অ্যাডভান্টেজগুলো আছে সেগুলো এই না যে আমরা শুধুমাত্র আমাদের কস্ট অ্যাডভান্টেজ, আমাদের ট্যালেন্ট, এই যে 6.5 কোটি তরুণ তাদের সামনে প্রত্যেকে 30 বছরের মতো গড়পরতা, তাদের কাজ করবার মতো সক্ষমতা আছে, এইটাকে যদি আপনারা গুণ দেন তাহলে পরে দেখেন যে যখন আমরা বিশ্বের যে টেকনোলজি তারা দেখবে যে এইখানে আমাদের ট্যালেন্ট ফোর্সটা আছে। আপনারা দেখেন গত 10 বছর বা এরকম যত সময় ধরে ম্যাথ অলিম্পিয়াড, বিভিন্ন অলিম্পিয়াড, এগুলোতে কিভাবে করে বাংলাদেশি ছেলেমেয়েরা প্রতিযোগিতায় জিতে আসছেন। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার গিয়েছেন, আপনি দেখাও করেছেন, কিন্তু কথা হচ্ছে এরপর এদেরকে আমাদেরকে অ্যাড করতে হবে, করে এদেরকে স্পুটনিক মোমেন্ট দিতে হবে। তারা আমাদের জন্য, এটা আমাদের জুপিটার শট, যে এই শট আমাদের নিতেই হবে, এই রিস্ক নিলেই আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। যদি তাই হয়ে থাকে, এখন আমাদের ট্যালেন্ট আছে, আমাদের মিসিং লিঙ্কগুলো কী ছিল? যেমন হচ্ছে আমাদের যে গবেষণা হয় সেটা কমার্শিয়ালাইজেশন, যেটা আজকে আমাদের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় চাচ্ছে যে রিসার্চ থেকে মার্কেটে নিয়ে যেতে। আমাদের ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি রিলেশনশিপের একটু ফাঁকা আছে, এটাকে আমাদের ইয়ে করতে হবে, মেলাতে হবে। আমাদের ডায়াসপোরা অনেকেই এখন, আমাদের প্রথম জেনারেশন আমেরিকা হোক, আপনি ইংল্যান্ডে ছিলেন বা অন্যান্য জায়গায়, তারা এমন একটা এজে এসছে যে তারা দিতে চাচ্ছে ফেরত, তারা অনেকেই আসতে চাচ্ছে অথবা ওখানে থেকেও কাজ করতে চাচ্ছে, তাদেরকে একটা প্ল্যাটফর্ম দিতে হবে। এই প্ল্যাটফর্মটা এখন অভাব আছে। আমাদের স্টার্ট আপগুলো স্টার্ট আপ, কিন্তু এটাকে স্কেল আপ করতে হবে। কথার অর্থ হচ্ছে 2 বছর পরে তারা সবাই চলে গেছে তা না, 20 বছরের প্ল্যান নিয়ে 20 বছরে তাদের গ্রোথ বাড়াতে হবে। আমরা পাঠাও বানিয়েছি উবার দেখে, কিন্তু এবার আমাদের নিজেদের উবারের কনসেপ্ট আনতে হবে, যেটা পৃথিবীর অন্যান্য দেশ সেটাকে ফলো করবে। এবং এই জন্যই আমাদেরকে ইনোভেশন এবং পলিসি সাপোর্টটা আসবে আমাদের সরকারের কাছ থেকে। যদি তাই হয়ে থাকে তাহলে পরে আমরা গত 18 মাসে কী করেছি, যে আমরা বলি নাই যে আমাদেরকে এত কোটি টাকা দিলে পরে আমরা করব, বরং আমার সবসময় ইয়ে হচ্ছে যে আমরা আগে করি, তাহলে পরে সবার মধ্যে বিশ্বাসটা আসবে। আমরা গত 18 মাসে 2 ডজন ইনিশিয়েটিভ নিয়েছি ট্যালেন্ট ডেভেলপমেন্টের জন্য। আমরা ইউনিভার্সিটিগুলোকে অ্যাড করে তাদের লার্নিং যে কন্টেন্ট সেগুলোকে অ্যাড করে দেওয়া, তারপর হচ্ছে আমরা বুয়েটকে ইয়ে করে যে একটা সেমিকন্ডাক্টর প্রথমবারের মতো টেকনোলজি অ্যাডভান্সেস অ্যান্ড রিসার্চ ফ্যাসিলিটি তৈরি করা। আমাদের যে বায়েক, যে অ্যাটমিক এনার্জি কমিশনে একটা ফ্যাব্রিকেশন ফ্যাসিলিটি ছিল, এটা 2014-তে তৈরি হলেও কখনো ব্যবহৃত হয়নি, প্রথমবারের মতো মাত্র 3 মাসে সেটাকে আমরা চালু করে সেটার মধ্যে আমরা এখন রিসার্চ হচ্ছে। এই রিসার্চকে সাপোর্ট দেওয়ার জন্য যেমন আমরা বিদেশ থেকে যারা আমরা করলাম, যে সেন্টার ফর রিসার্চ এক্সেলেন্স অন সেমিকন্ডাক্টর টেকনোলজি, নিউরাল সেমিকন্ডাক্টর, ওনারা এগিয়ে আসলেন আমাদেরকে আর্থিক সহায়তা। আমরা এখন এই মুহূর্তে 7টা বিশ্ববিদ্যালয়ের 10 জন আমরা গ্র্যাজুয়েট স্টুডেন্টকে সাপোর্ট করছি। আমরা আমাদের এমওএসটির সাথে কথা বলেছি যে ওনাদের ফেলোশিপ জাতীয় যেগুলো সেগুলোর একটা অংশ এই খাতকে দেওয়ার জন্য, যা আছে ওই রিসোর্সটি আমরা অপটিমালভাবে ইউজ করবার জন্য। আমাদের আরও এসছে যে আমাদের আজকে আপনারা যে এই বেয়ার সামিটে আসছেন বা এগুলো কেন, কারণটা হচ্ছে আমাদের সরকার বা রাষ্ট্র, আমাদের একাডেমি, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের যে প্রবাসী এবং আমাদের যারা বিদেশি বন্ধু আছেন যাদের সাথে আমরা গত 20-25-30 বছর কাজ করে গেছি, তাদেরকে আনা, একসাথে এনে আমরা একসাথে যেন দেখাতে পারি আমাদের এই 6.5 কোটি তারুণ্যকে, তাদের সেলিব্রেশনে। আজকে আপনার সামনে ইচ্ছে করে আমি এই 2টো পোস্টার লাগিয়েছি, আমি জানি আপনি আপনার ছবি দিতে চান না, কিন্তু এখানের মধ্যে যারা তারা গত 1 মাস খানেক যাবত আমার সাথে দিন রাত কাজ করে আসছে, আপনারা দেখবেন আজকে আপনার একটা সেমিকন্ডাক্টর মিউজিয়াম আছেন, প্রতিটা ডিজাইনের সাথে সেমিকন্ডাক্টরের প্রতিটা অংশকে আমরা বাংলাদেশের হেরিটেজের সাথে যোগ দিয়েছি। এই ক্রিয়েটিভিটিকে দেখানোর জন্য আমরা আমাদের সবাইকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। যদি তাই হয়ে থাকে তো এখন আমাদের সামনে 2টো ফিউচার আছে, আমরা এখন যেমন আছি আমরা এখনই তুলতে পারি, অথবা আমরা এমন একটা ফিউচার বা ভবিষ্যতের দিকে যেতে পারি যাতে আমাদের দেশের কাছে যখন কারো সমস্যা দেখা দিবে তারা বলবে উইদার বাংলাদেশ হ্যাজ দ্য সলিউশন, যে বাংলাদেশের কি সলিউশন, সিলিকন ভ্যালি সেটা কিন্তু কয়েকজন মানুষ মিলে তা আস্তে আস্তে সবাই এসছে, আমরা ওরকমই সিলিকন রিভারকে গড়ে তুলতে চাচ্ছি। এবং এই জন্য আমার আপনার কাছে আপনার মাধ্যমে আমরা সবাই একটা চ্যালেঞ্জ গ্রহণ করি। দেখেন আমরা প্রায় শুনি যে বিভিন্ন দেশে এক একটার পর একটা এআই চ্যাট জিপিটি বা জিপিটি বেরিয়ে আসছে, বাংলাদেশ আমরাও একটা এরকম নেই, শুধু বাংলা না যেটা বিশ্বের সবাই ব্যবহার করবে, সেটা হয়তো এনার্জি কম খরচ করবে, আমরা সেই ধরনের একটা চ্যালেঞ্জ দিতে চাই। রাসবেরি পাই এটা একটা কত কত কোটি ইউনিট ব্যবহৃত হয়েছে, কিন্তু এটারও একটা উন্নতি আমরা করতে পারি, আমরা সেই ধরনের চ্যালেঞ্জ নিই। এমন চ্যালেঞ্জ আমাদেরকে নিতে হবে যে যেই চ্যালেঞ্জে আমরা ফোকাসড, আমরা ডিসিপ্লিনভাবে আমাদের বুদ্ধিমত্তা সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আমরা সবাইকে আমাদের কাছে আসতে নিয়ে আসতে পারবো, যেন তারা আমাদের কাছে আসে যে সমাধানের জন্য। তাহলে পরে এই জন্য আমরা অলরেডি যে সিলিকন রিভারের যে প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয়েছে, যে ইনিশিয়েটিভ, সেটার উপরে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বিভিন্ন দেশে যেভাবে করে এগিয়েছে আমরা অন্যকে ফলো করার দরকার, ওনাদের ভুল থেকে শিখবো, ওনাদের ভালো থেকেও শিখবো, কিন্তু আমাদের দিয়ে হবে ইউনিট, কারণ আমাদের সবারই কনটেক্সট আলাদা থাকে। পাঁচটা জিনিসে আমার মনে হয় এখন আমাদের দরকার। এক, যে সেমিকন্ডাক্টর এবং এই যে বেয়ার যে খাত, যে ডিপ টেক, এটাকে আমাদের জন্য একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড অ্যালোন প্রায়োরিটি হিসেবে নেওয়া, এটা একটা। একটা মন্ত্রণালয় যেমন আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তাদেরকে দায়িত্ব দেওয়া যে এই কোঅর্ডিনেশনের কাজটা করা, এটা গেল হচ্ছে তারই অংশটা। আরেকটা হচ্ছে যে আমাদের যে বিদেশি বিনিয়োগটা কিন্তু এমন না যে $50 billion কেউ দিয়ে দিবে, তারা দিবে আমাদের ট্যালেন্টকে। আমাদের নদীমাতৃক দেশ, আমরা যখন ফ্যাবে কাজ করি আমাদের অনেক পানির দরকার হয়। আমি সবসময় হাসতে হাসতে বলি যে আমাদের মাঝে মধ্যে এত পানি হয় যে আমাদের বন্যা হয়ে যায়, আমরা ওগুলাকে ইউজ করব। এইভাবে করেই আমরা আমাদের এই ইনফ্রাস্ট্রাকচার তাদেরকে আমরা এখানে আনবো, যে ট্যালেন্টের কারণে, আইডিয়ার কারণে তারা এখানে আসবে। আমাদের এই ইউনিভার্সিটিগুলোর জন্য প্রত্যেকে আলাদা আলাদা করে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা দরকার নেই। আমরা যখন বুয়েটের কথা বলছি তখন তাদেরকে বলেছি 5টা private 5টা public ইউনিভার্সিটিকে নিয়ে আসেন, শেয়ার্ড হবে ফ্যাসিলিটি। এই যে বাইকের যে সেখানে আমাদের 2টো বাসের ব্যবস্থা করা হয়েছে BCSIR-এ, যেন আমাদের স্টুডেন্টরা যে ওখানে বুট ক্যাম্পের মতো করে থাকতে পারে, সেখানে কাজ করে তারা আসবে। ঠিক আছে, তো আমরা যদি সবাই মিলেমিশে, একটু তো গন্ডগোল হবেই, বাট ওইটাই তো মানুষের জীবন, ঠিক না? আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের তৃতীয়। আমাদের যারা বিজনেস কমিউনিটি, তাদের আপনারা যে আসার সাথে সাথে যে বাজেটে 1% বা তার কম করে দিয়েছেন শুল্ক, এটা একটা অসাধারণ স্টেপ, এবং আমি মনে করি যে এটা একটা অবশ্যই তালি পাওয়ার উপযোগী। আমার বক্তৃতা না পাক, কিন্তু এইটা তালি পাবে। তো এইখানে আমাদের এখন সময় এসছে আমাদের একাডেমির জন্য এটাকে 0% করা হোক, একাডেমির জন্য ট্রেনিং পারপাসে আমাদের যারা বিজনেস কমিউনিটি আছে তাদেরকে এই ধরনের শুল্ক, তারপর ওয়ান স্টপ সার্ভিস, এয়ারপোর্ট সুবিধা, এই ধরনের সুযোগ সুবিধাগুলো দেওয়া হলে, যেমন আপনারা, আমি কোরিয়াতে গেলাম, আমরা তখন আমাদের রোড শোতে আমরা ওখান থেকে শিখে এসে আমরা আমাদের যে আপনাদের এখন যে প্ল্যান চলছে সেগুলোর মধ্যে আমাদের সেমিকন্ডাক্টরকে নিয়ে আসলাম। তো আমরা এই জন্য দাঁড়িয়ে আছি যে কীভাবে করে এগুলোকে আনা যায়। আর শেষ হচ্ছে আমাদের যে ডায়াসপোরা, তাদের জন্য যে যে ব্রেইন গেইন আমরা বলি, যে সেটা কথাটা হচ্ছে যে আগে শুনতাম ব্রেইন ড্রেইন, এখন কিন্তু ব্রেইন সার্কুলেশনও হয়, কিন্তু আমরা এখন ব্রেইন গেইন করতে চাচ্ছি। এদেরকে সাথে নিলে পরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের সরকার, রাষ্ট্র, পলিসি, ইনফ্রাস্ট্রাকচার এই সাপোর্টটা দিবে। আমাদের ইন্ডাস্ট্রি তাদের ইনভেস্টমেন্টের মাধ্যমে তারা যে কাজ জোগাড় করে এনে নতুন কাজ, নতুন শিল্প তৈরি করে বিশ্বের কাছে নিয়ে যাবে। আমাদের একাডেমির কাজ হবে গবেষণা, এবং সেই গবেষণা হতে হবে সিরিয়াস, যে হ্যাঁ লং টার্মে, আরেকজনকে দেখলাম তা করলাম তা না, আমাদেরকে দেখে অন্যরা করবে। আমি সাইফ সালাদিন বা এরকম আমরা যারা যদি করতে পারি তাদেরকে, তাহলে আমাদের এখানে নয় কেন, আমরা সবাই তো বাংলাদেশ থেকেই আসা, আমাদের যে ডায়াসপোরা তারা এই গাইডলাইনটা দিবে, আর আমাদের ইউথ তারা মুখিয়ে আছে একটা পারপাসের জন্য, তারা এটার জন্য ঝাঁপিয়ে পড়বে। যদি তাই হয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা বাংলাদেশ করতে পারবো, সেটা হচ্ছে নেশন অফ ইনোভেশন। আপনাদের সবাইকে ধন্যবাদ।
1: ধন্যবাদ প্রফেসর মোহাম্মদ মুস্তাফা হুসাইন। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, ডাক ও টেলিকমিউনিকেশন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব রেহান আসিফ আজাদ।
2: Ladies and gentlemen, I'd like to request a special guest on today's event. The Honorable Advisor to the Honorable Prime Minister on Telecommunications and Information Technology and Minister of Science and Technology, Mr. Rehan Asif Asad, to deliver his speech.

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, মঞ্চে উপবিষ্ট শ্রোতৃবৃন্দ, উপস্থিত কনফারেন্সে আগত সকল অতিথিবৃন্দ, অল দ্য এন্টারপ্রেনার্স, বিভিন্ন স্টলে যারা পার্টিসিপেট করছেন, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সকলকে স্বাগতম এবং সালাম আলাইকুম। আমাদের এখানে অনেক বিদেশি অতিথি আছেন এবং এটা আমরা লাইভ টেলিকাস্ট করছি। ভেরি ইম্পর্টেন্ট যে আমরা এখানে যেটা বক্তব্য করছি বই বিষয়ের কাছে আমাদের বক্তব্য এবং আমাদের ভিশন তুলে ধরার। সো রেস্ট অফ মাই স্পিচ আই উইল গিভ ইট ইন ইংলিশ। আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে, আই ফিল অনার্ড অ্যান্ড প্রিভিলেজ টু বি স্পিকিং অ্যাজ এ ICT অ্যাডভাইজার, বাট আই এম ইকুয়ালি feel honored and privileged to be one of yours. What I mean by that, last 25 years I have lived outside Bangladesh. I studied, graduated from MIT. I have worked in US, in Europe, in Middle East, in Asia Pacific, and just as most of us say that for 25 years I have seen the world, I've seen the Bangladesh from the other side. Last 5 months gave me the opportunity to see the world from now inside and sitting in the government. And I'll be very candid and sincere that it's been an interesting journey. There are days I feel overjoyed and passionate and deep conviction. There are days that after a long day at night, I sit down and ask myself that, what am I doing here? The reason I say this is that when the first time Jabbar Bhai and Mustafa Bhai and a group of them came to my room, I still remember, in the ICT building, normally I work late at night, and I was sitting and talking that the opportunities for in the semiconductor industry and our people and how we can move forward. Mustafa Bhai showed the presentation where he talked about the value chain very eloquently, and I won't go there, but I will start with why this matters, and why this matters for Bangladesh, and why now. We are embarked on a fourth industrial revolution. The world has gone through first industrial revolution, second and third. We as a country has missed our third industrial revolution, the software industry, the hardware industry, the manufacturing. Yes, we have done a lot, but we have missed a lot. And we are embarked on a fourth industrial revolution, which is the heart and soul, will be the AI-driven, all the development. It's about connectivity, and the connectivity, interconnectivity, and the semiconductor and the AI, that everything will be living in a connected world. And the heart and soul of that connected world is semiconductor. The heart and soul of the semiconductor, how will go to the AI, and how that AI will change our life and everything in the industry. So we are talking about the heart and soul of fourth industrial revolution, and if we can capture that, if we can play that role, not only we can define our future, we can define the future of the world. When we think of AI, when we think of semiconductor, I 110% vouch most of what I say, and I would tell that what give me deep conviction. Over the last 5 months, I have traveled to different universities. I have talked with, I have tried to talk with every single industry representative in Bangladesh, be that BSIA, be that our manufacturer, be that software industry. And when I visited the universities, the innovation the conviction, the passion I have seen in our young talent is no less than what I have seen in the last 25 years around the world. Our young talent, just last week I was in North South University to open their cybersecurity center. And there was a display from the North South University, from the Brack University, from some private universities, that on cybersecurity and on the AI, and the innovation what I have seen on the cybersecurity space, I was stuck in a moment that we as a Bangladesh developed the new cybersecurity law. And we are currently purchasing the new software. And I know that how much it's costing us. And there are some students who showed me the demo of their in-home, like in their class, in their third year and fourth year, what they have developed. And I just stand there and pause that we could use this software, whereas we are buying this software with millions of dollars from outside world. Yes, our software might not be ready. Yes, we might have to develop more and more, but the innovation and the quality of their software, what I have seen, really remarkable. I'm going to address a few things to what Mustafa said, that what steps we are taking, we have taken as a government, and the steps we are planning to take going forward. Number one, based on our discussion, based on the feedback we have received from the BSIA, we have exempted tax, VAT, duties 100% for the semiconductor industry. Yes, there is 1% income. Yes, there is 1% income tax, but I promise that I will follow up with the finance minister, with the NBR chairman. I see people who helped us, Tariq sitting in the audience somewhere from NBR, they're the one who helped, it's not us, the Prime Minister, Finance Minister approved, but they're the one who really helped changing this thing. And we'll do everything we can to help and support the industry to grow. That's our commitment to you. We have also started working with our institution, education institution with WIT and few other universities, with ICT Ministry and Ministry of Science and Technology. We are committed to build the lab facility in the schools where our students from the very early journey can not only learn, not only can read, they can practice it, they can build it, they can test it. Yes, anything in semiconductor is costly and it'll take time, but it's our commitment to all of you that we will do the needful to make sure that we support our education institutes, both public and private universities. We are also planning to build, there is a, probably number of you are familiar, Jonathan Tower, which we are renovating. We are also envisioning to transform the Jonathan Tower as the AI hub, helping the students and innovators. We want to build that as a GPU engine hub, working with the Koreans and the Japanese, they came forward to build that GPU computing capacity and capability and open that up for our students and the private sector and innovators so people can go there, sit there, and they can leverage the GPU facility for their innovation for the future. The last thing I would say, that one thing what struck me, and I have noticed that in last 5 years, we have built some great startup companies in Bangladesh. We have built some great platform in Bangladesh. Where I felt we lack a little bit is about dream and dream big. I'll give a particular example. 3 months back, I was in a Saturday attending a startup pitch conference in Rajshahi Engineering University and Technology. There are probably 40 groups who presented. And there was one group who was sitting all the way back in the classroom, and like in the break, I saw that they haven't presented yet, so I asked them that what they do and what are they presenting and so on. I find out their name is Chorcha.com. They're a third-year student that time in Russian Engineering University. During their admission test, before even they got into the Engineering University, during their admission test, they felt that this coaching is really wearing them out. It's getting to a point, it's boring. They don't have time to play, hang out. So they have developed an app where not only they can practice tests, but they can play as a game against each other. They can compete against each other. That startup, 2 years back, is now one of the largest education platform in Bangladesh. From grade 3 to BCS exam, you can do any test, any subject. You can do practice tests, mock tests. You can play against your friends. You can do inter-school competition and so on. They have active daily user, 5.4 lakhs. They are generating revenue close to 1 crore. And they're only third-year students, but they have 76 engineers working on it. So when they presented, I asked them, what's next? What do you want to do? They said, we want to develop this, we want to develop that. And one of them said that we are looking into Duolingo and we want to do something for Indonesia. I said, why Indonesia? So they say that they have somebody they know and they express interest. So I said that, why don't you come to Dhaka? We'll sit down and we'll talk. And I also want to explore them for one teacher, one tap project. So I called them to Dhaka. We sit down in the ICT building. And what they showed was amazing. And I said that, think that what you have done in Bangla, if you can do it for A-level and O-level, there's no limit where you can go. And I said that, find me what is the best app, what you are doing in Bangla for A-level and O-level. After 2 days, they came back with the research that these are the three companies who are the best app. One is based in England, one is based in Australia, and one is based in US. I asked them, do you think that you can be as good or even better than them? And all three of them said, yes, we can do that, and we can be as good as them. Fast forward, 2 weeks back, Honorable Prime Minister, we have given them a startup check of 10 lakh taka, and in less than 2 months, they have the English medium A-level and O-level curriculum ready as good as in Bangla. They are testing now, and they are planning to roll out in UK market. And this is why I feel what most of us say, that we need to mentor our young talent. It's not just they have that spark. They go to the Olympiad, they get the gold medal, but then we have to show them what is the next ladder, what is the path, what they can dream. If you cannot dream that what you have done in sitting in Rat Shahi, that's great, you are doing that for the whole country, but that's not your physical limit. Your physical limit is beyond Bangladesh. You can be as good globally as you are in Bangladesh. And this I believe that in every sector we can do to help our young talent, to show them that they can dream and they can dream big. The last thing I would say, and I will conclude, in this journey in semiconductor, in AI, in robotics, it will be a long journey. There are a lot of companies are competing for this. There will be challenges. But one thing we have is we have around 20 to 30,000 students, young graduates graduating every year. If we can train them properly, if we can educate them properly, if we can get them not just books, if we can help them do the lab experiment, if we can help them do the things in their hand and connect them with their global value chain, I believe that these people can change our country. So this will be a journey. We are committed from our government that we will work with all the students, all the private sector, with our global player. No matter how challenging, no matter how much obstacle is there, we are committed to take this journey, and we must. Thank you, everybody.
1: Dhanyabad. উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। সম্মানিত সুধী মণ্ডলী, একটি উন্নত ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণ প্রজন্মকে হাইটেক স্কিলে দক্ষ করে গড়ে তোলা এবং আধুনিক গবেষণাকে উৎসাহিত করতে কাজ করছে বর্তমান সরকার। আর সরকারের এই উদ্যোগের ফলে দেশের তথ্য প্রযুক্তি খাত এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুবা নাম এমপিকে।
2: Ladies and gentlemen, with the determination to build a developed and technology-driven Bangladesh, the present government is working to make the younger generation skilled in high-tech and to encourage modern research. As a result of this government initiative, the country's information technology sector is advancing at a rapid pace. Now I would request the Honorable Minister for Ministry of Affairs, Telecommunications, ICT Division and Ministry of Science and Technology, Mr. Fakir Mahbub Anam MP, to kindly deliver his address as a special guest.
3: Thank you. Bismillah Rahman Rahim, Maniya Pradhan Mantri, Dr. Rahman, Bishishotiji, দেশ বিদেশ থেকে আগত বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ, উদ্যোক্তা, শিল্প উদ্যোক্তা, উন্নয়ন সহযোগী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিআর সামিট 2026-এ উপস্থিত সবাইকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রযাত্রা অভূতপূর্ব গতিতে এগিয়ে চলছে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স কেবল নতুন প্রযুক্তির নাম নয়, এগুলো আগামী দিনে অর্থনীতি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং জাতীয় প্রতিযোগিতামূলক সক্ষমতার ভিত্তি। বাংলাদেশে এই বৈশ্বিক পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে অঙ্গীকার সবার আগে বাংলাদেশ নীতি আলোকে একটা উদ্ভাবন নির্ভর প্রযুক্তি বান্ধব এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রে গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের লক্ষ্য শুধু গণতান্ত্রিক বা গতানুগতিক শিক্ষা নয়, বরং টিবিইটিকে শক্তিশালী করার মাধ্যমে স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বাস্তবায়ন নিশ্চিত করা যায়, যার মাধ্যমে শুধুমাত্র প্রযুক্তি ব্যবহার নয় বরং প্রযুক্তি উদ্ভাবন, উন্নয়ন বিশ্ববাজারে তার সফল প্রয়োগ নিশ্চিত করা সম্ভব হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যে স্বাস্থ্যসেবা, কৃষি, শিক্ষা, শিল্প উৎপাদন এবং সরকারি সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একইভাবে বায়োটেকনোলজি খাদ্য নিরাপত্তা, চিকিৎসা ও পরিবেশ সুরক্ষায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। ইলেকট্রনিক শিল্পে দেশের উৎপাদনশীলতা ও রপ্তানি সক্ষমতা বাড়াতে রোবোটিক শিল্প ও সেবাগত খাতে দক্ষতা ও গুণগত মান বৃদ্ধিতে নতুন দিগন্ত সৃষ্টি করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা নির্বাচনী ইশতেহারে বিজ্ঞান, শিল্প, গবেষণা, উদ্ভাবনকে এগিয়ে নিতে সায়েন্স পার্ক প্রতিষ্ঠার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় একটি আধুনিক ন্যাশনাল বায়োটেক প্রতিষ্ঠার প্রাথমিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ন্যাশনাল বায়োটেক হবে গবেষণা, উদ্ভাবন ও শিল্পায়নের একটি সম্মিলিত প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত, স্টার্ট আপ ও বিনিয়োগকারীরা একসঙ্গে কাজ করবে। এর মাধ্যমে গবেষণাকে বাণিজ্যিক পণ্য, প্রযুক্তি দ্বীপ রূপান্তর, জীব প্রযুক্তিভিত্তিক শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, দেশীয় উদ্ভাবনের প্রসার এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের নতুন সুযোগ সৃষ্টি হবে। আমাদের লক্ষ্য বাংলাদেশকে জীব প্রযুক্তি গবেষণা ও শিল্পায়নের একটা আঞ্চলিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে প্রযুক্তির সুফল পৌঁছে যাবে প্রতিটি নাগরিকের কাছে। শিক্ষার্থী, গবেষক, তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার বা শিল্পকার সবাইকে যেন আধুনিক প্রযুক্তির সুযোগ গ্রহণ করে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে, সেটি আমাদের অঙ্গীকার। এর মাধ্যমে আমরা জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চাই, দেশের তরুণ জনগোষ্ঠীর জন্য উচ্চ মূল্যে সংযোজনকারী কর্মসংস্থান নতুন ক্ষেত্র সৃষ্টি করতে চাই। এই লক্ষ্যে বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গবেষণা উদ্ভাবনের জন্য একটি শক্তিশালী পরিবেশ গড়ে তুলতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান, শিল্পখাত, স্টার্ট আপ এবং আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে কার্যকরী সহযোগিতা প্রতিষ্ঠার মাধ্যমে আমরা একটি টেকসই ইনোভেশন ইকোসিস্টেম নির্মাণ কাজ করছি। আজকের সম্মেলনে এই লক্ষ্যে অর্জন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আমি আশা করছি এই সম্মেলনের মাধ্যমে নতুন গবেষণা সহযোগিতা, প্রযুক্তি স্থানান্তর, বিনিয়োগ, শিল্প, একাডেমিয়া অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা নতুন দিগন্ত উন্মোচিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার দূরদৃষ্টি, আপনার দূরদর্শী নেতৃত্বে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি খাতকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার ও প্রয়োজনীয়তায় টিকে থাকার মতো সুদৃঢ় গড়ে তোলার চেষ্টা করছি। আজকের এই গুরুত্বপূর্ণ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও সংশ্লিষ্ট অংশীদারত্ব প্রতিষ্ঠান সমূহ, বিশ্ববিদ্যালয় সমূহ, শিল্পখাতের প্রতিনিধিবৃন্দ, উন্নয়ন সহযোগ এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন আমি গত 17 জুলাই আমি আপনার

0: প্রেসিডেন্ট শি জিনপিং আমাদের ওয়ার্ল্ড এআই কনফারেন্সে উদ্বোধন করেছিলেন, উনি ওখানে দুটি শব্দ ব্যবহার করেছিলেন। একটা শব্দ উনি বলেছেন, ওয়ান ট্রি ক্যানট মেক মিউজিক অ্যান্ড ওয়ান ট্রি ক্যানট মেক ফরেস্ট। উনি বলার চেষ্টা করেছেন সারা বিদেশ থেকে যেভাবে সেই কনফারেন্সে লোকজন এসেছিল, অলমোস্ট একশো দে নেশন সেখানে ছিল, তার মধ্যে প্রায় 60+ মিনিস্টার ছিলেন, ওখানে কাজাক প্রেসিডেন্ট সাহেব ছিলেন, ওখানে আপনার থাইল্যান্ডের মাননীয় প্রধানমন্ত্রী, ওখানে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সহ অনেক একটা হাই লেভেল কনফারেন্স হয়েছে। ওখানে আমি একটা র্যাট রেসিং দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, সবাই যেন এআইয়ের পিছনে আমরা ছুটছি। উনি আটটা শব্দ ব্যবহার করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং, নোবডি লেফট বিহাইন্ড, কারো পিছনে ফেলে আমরা রাখব না। এই যে ওনার উক্তিগুলি প্রেসিডেন্ট শি জিনপিং যে উক্তিগুলি করেছেন, এইসব উক্তিকে মাথায় রেখে আমাদের দেশ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। আমার সামনে এখানে বিজনেস ম্যাগনেট বসে আছেন, আমি ওনাদের এই বিজনেস ম্যাগনেটে অনুরোধ করব, বিদেশি ফরেন ইন্ডাস্ট্রি অনুরোধ করবো, আপনারা আসুন। দিস ইজ এ ভেরি ফ্রেন্ডলি বিজনেস গভর্নমেন্ট, আপনাদের আপনার পাশে থেকে এদেশে এআইকে কীভাবে এগিয়ে নেওয়া যায়। এভাবে সেবি কন্ট্রাক্টর এক ভদ্রলোক এসেছেন পার্ট ইউনিভার্সিটি থেকে, ওনার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করা যায়, আমরা এইসব নিয়ে এই গভর্নমেন্ট আপনাদের পাশে থাকবে, আপনারা এগিয়ে আসুন। আর আগামী এআইয়ের যুগ আসছে, ইয়াং জেনারেশনকে দেখছি আমরা, ওনারা যেভাবে বুদ্ধিমত্তা নিয়ে ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, এদের পাশে আমাদের থাকতে হবে, এদেরকে আমাদের হেল্প করতে হবে। আপনারা এখানে সামনে যারা আছেন বিজনেস ব্যবসায়ীরা, আপনারাও আসুন, আমরা দেশকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। এই সরকার আপনাদেরকে সবভাবে সহযোগিতা করবে বলে আমি বিশ্বাস করি। তো আমি আর কথা বাড়াবো না, পরিশেষে আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে বিজ্ঞান উন্নয়ন চালিকা শক্তি, প্রযুক্তি হবে অর্থনৈতিক সমৃদ্ধি ভিত্তি, উদ্ভাবন হবে আমাদের জাতীয় অগ্রযাত্রার প্রধান শক্তি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুবা নাম এমপি। সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আমরা এসে পৌঁছেছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তে। বিশ্ব প্রযুক্তি ও উদ্ভাবনের মহাসড়কে বাংলাদেশের দৃপ্ত পদচারণায় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সার্বক্ষণিক নেতৃত্ব ও বলিষ্ঠ দিক নির্দেশনা প্রদান করে চলেছেন। এখন আজকের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে এই সিম্পোজিয়াম এবং সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করার এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
2: Ladies and gentlemen, Honorable Prime Minister Tariq Rahman has been constantly providing leadership and strong guidance in the bold stride of Bangladesh on the highway of global technology and innovation. I humbly request the most revered chief guest of today's inauguration ceremony, Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh, Mr. Tariq Rahman MP, to declare a formal inauguration of this symposium and summit after delivering your guiding address, sir.
3: Thank you. Bismillahir Rahmanir Rahim. Bigyan o Projukti Mantronalay ebong Bangladesh Semiconductor Industry Association er uddoge, joutho uddoge ayojito dui din byapi National Semiconductor Symposium er ei onushthane upasthit সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজন আমার কাছে মনে হয় এটা বোধহয় কোনো একটা সাধারণ একটা সম্মেলন নয়, বরং এই সম্মেলনকে আমি আগামীর বাংলাদেশ বিনির্মাণের একটা অন্যতম কারিগরদের মিলন মেলা হিসাবেই দেখতে চাই। প্রবাসী বাংলাদেশি, একটু আগে এরকম একজনের কথা আমরা এখানে শুনেছি, বক্তব্য শুনেছি, যারা বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন, এমন অনেকেই আজকে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বা সামিটে অংশগ্রহণ করছেন, যারা আমাদের সাথে এই মুহূর্তে সামনে বসে আছেন। আমি আপনাদেরকে জানাই বিশেষভাবে অভিনন্দন।

0: এই সামিটে দেশি বিদেশি প্রযুক্তি বিশারদগণের সহানুগ্র উপস্থিতি সেমিকন্ডাক্টর শিল্পের সঙ্গে জড়িতদের জন্য অবশ্যই অনুপ্রেরণাদায়ক বলে আমি মনে করি। আজকের এই সামিটের উদ্দেশ্য, লক্ষ্য, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে আমরা যারা এখানে এতক্ষণ বক্তব্য রেখেছেন আমরা আলোচনা করেছি। আমি চেষ্টা করব সেই যেগুলো আলোচনা এর ভিতরে হয়ে গিয়েছে সেগুলো আবার রিপিট না করার জন্য। তবে আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। এই সম্মেলনের মাধ্যমে আমরা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের সামনে আমাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটা হচ্ছে একটা মেধা ভিত্তিক বাংলাদেশের সম্ভাবনার বার্তাটা পৌঁছে দেওয়া। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সমগ্র পৃথিবী বা বিশ্ব একটা এমন সন্ধিক্ষণে আছে, দাঁড়িয়ে আছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি মিলেমিশে চতুর্থ এবং পঞ্চম শিল্প বিপ্লবের ভিত্তি রচনা করছে। কম বেশি হয়তো আমাদের একটু ধারণা আছে, বিশেষ করে আমরা যারা এই ফিল্ডে কাজ করি না, আমাদের সামগ্রিকভাবে একটি ধারণা আছে যে বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময় মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য। আমরা একটু আগে আমাদের একজন এই ব্যাপারে যে বিশেষজ্ঞ, ওনার বক্তব্য থেকে এটা আমরা জানতে পেরেছি। উপস্থিত শুধুবৃন্দ, 2030 সালের দিকে বিশ্বে গ্লোবাল সেমিকন্ডাক্টরের বাজার $1 trillion কাছাকাছি পৌঁছবে, এরকমই যারা এই ব্যাপারে এক্সপার্ট তারা ধারণা করছেন। তবে খুব সম্ভবত 2026 সালের মধ্যেই এই লক্ষ্যমাত্রা কাছাকাছি পৌঁছে গিয়েছে। সুতরাং এই মার্কেটে প্রবেশ করার জন্য বাংলাদেশের সামনে একটা অপার সম্ভাবনা এবং সুযোগ বিদ্যমান। আমি দৃঢ়ভাবে আশা করি 2030 সালের মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প থেকে রপ্তানি আয়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, ইনশাল্লাহ বাংলাদেশ সেটা পূরণ করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এর আগে যারা বক্তব্য রেখেছেন তাদের কারো কারো বক্তব্য থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের 3000-এরও বেশি সেমিকন্ডাক্টর পেশাজীবী বর্তমানে আমেরিকা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর এবং ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন বড় বড় প্রযুক্তি কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় তারা তাদের যোগ্যতার প্রমাণ রেখে চলেছেন। ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট, গবেষক, ম্যানেজার, উদ্যোক্তা হিসেবে অবদানও তারা রাখছেন। প্রবাসে বিশ্বস্বীকৃত এই সব মেধাবীদেরকে বাংলাদেশের সমৃদ্ধির পথে আরও গভীরভাবে যুক্ত করার ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায় থেকে উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি। উপস্থিতিবৃন্দ, বাংলাদেশে ইতিমধ্যেই সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, ট্রেনিং, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিং এইসব ক্ষেত্রে কাজ শুরু হয়েছে। দেশের বেশ কিছু প্রতিষ্ঠান ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছেন। সেমিকন্ডাক্টর খাতকে সরকার একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসাবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। এই মিশনের দায়িত্ব শুধু সরকারের নয়, একই সাথে আমি মনে করি বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্প খাত, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞ সবার আমাদের এই দায়িত্ব। এবং সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে যা আপনারা রেহানের বক্তব্য থেকে এরই মধ্যে শুনেছেন, চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী এই সেক্টরে যারা ইনভলভ আছেন তারা আমাদের সাথে কথা বলেছিলেন এবং তাদের প্রতি সম্মান রেখে এবং এই সেক্টরটাকে এগিয়ে নিয়ে যাবার জন্য আমরা চেষ্টা করেছি এই সেক্টরকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় তার জন্য আমরা কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছি। বিশেষ করে এই বাজেটে সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসে রপ্তানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়াটি শুরুও হয়েছে এবং স্টার্ট আপের যে অনুদান সেটি আমরা চেষ্টা করেছি সঠিকভাবে যতটুকু সম্ভব সঠিকভাবে আমরা বিভিন্ন জনকে উৎসাহিত করার জন্য সেটি তাদের হাতে পৌঁছেও দেওয়া হয়েছে।
1: উপস্থিত সকল সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই সামিটে আমি আবারও নিশ্চিত করতে চাই আপনাদের কাছে, বর্তমান সরকার ইতিমধ্যে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব তৈরিতে, পরিবেশ তৈরিতে সর্বাত্মক পরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু করেছে। বিনিয়োগ বান্ধব নীতি, কর সুবিধা, বন্ডের সুবিধা প্রদান এবং বিশেষায়িত অবকাঠামো নিশ্চিত করতে সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে কাজ করার জন্য। বিদ্যমান যে সকল হাইটেক পার্ক আছে এগুলোকে আধুনিকরণের পাশাপাশি একটি বায়োটেক পার্ক নির্মাণেরও পরিকল্পনা আমরা করছি। যারা বাংলাদেশে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন আপনারা সম্প্রতি মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকায় রোড শো আয়োজন করেছেন, বাংলাদেশের সেমিকন্ডাক্টর সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে আপনারা তুলে ধরেছেন, নিঃসন্দেহে এটি একটি প্রশংসাযোগ্য বিষয়। উপস্থিতি সুধীবৃন্দ, আমাদের সামনে নিঃসন্দেহে বহুমাত্রিক চ্যালেঞ্জ আছে, দক্ষতার হয়তো বা ঘাটতিও আছে, ক্ষেত্র বিশেষে ল্যাবের সীমাবদ্ধতা আছেই, বিনিয়োগেরও হয়তো সীমাবদ্ধতা আছে, আন্তর্জাতিক বাজারে কঠিন প্রতিযোগিতাও রয়েছে, তবে সকল সীমাবদ্ধতাকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছাই কিন্তু আমাদের রয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানে এতটুকু আপনাদেরকে বলতে চাই আমার সরকারের অবস্থান থেকে, আপনাদের সেই অদম্য ইচ্ছাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবার জন্য সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে ইনশাল্লাহ বর্তমান সরকার আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। সীমাবদ্ধতা, প্রতিকূলতা এবং নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বাংলাদেশ বর্তমানে কৃষি, পোশাক শিল্প, প্রবাসী আয় এবং ডিজিটাল সেবায় সফলতা দেখিয়েছে। আমাদের মেধাবী, তারুণ্য, দক্ষ এবং উদ্যমী জনশক্তির উদ্ভাবনী শক্তির উপরে ভর করে পোশাক শিল্পের পরে, যেটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পোশাক শিল্পের পরে সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের জন্য আরেকটি সম্ভাবনায় অর্থনৈতিক গন্তব্য। এই লক্ষ্য বাস্তবায়নে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, শিল্প খাত, প্রবাসী পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিতভাবে কাজ করার জন্য বিনীত আহ্বান জানাই। উপস্থিতিবৃন্দ, এই দুই দিনের সামিট থেকে নতুন নতুন অংশীদারিত্ব, গবেষণা উদ্যোগ, বিনিয়োগের সুযোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্ম হবে ইনশাল্লাহ, যা বাংলাদেশের প্রযুক্তি খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। সবশেষে আমি এই সামিটের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।
2: অশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে এই আয়োজনে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার জন্য,
3: সময় উপযোগী এবং উদ্দীপনামূলক বক্তব্য প্রদানের জন্য।
4: বন্ধুরা, বাংলাদেশ এতক্ষণ এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। বাংলাদেশ শীঘ্রই সেমিকন্ডাক্টর, রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণায় বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছাবে এবং এ বিশ্বাস আমাদের সকলের। এই বিশ্বাসকে ধারণ করেই আমরা আমাদের আজকের এই সরাসরি সম্প্রচার থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে জানিয়ে যে আজকের এই সরাসরি সম্প্রচারের ধারা বর্ণায় ছিলাম শামীম আহমেদ, প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ জাকির হোসেন ও মোহাম্মদ শামীম আহমেদ, স্টুডিও তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার ও মোহাম্মদ শহীদুল্লাহ, সরাসরি সম্প্রচারের সমন্বয় এ বি এম মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, অনুষ্ঠান নির্দেশনায় মোহাম্মদ বশির উদ্দিন, প্রকৌশল নির্দেশনায় তাপস কান্তি তালুকদার, এবং এই সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় ছিলেন এ এস এম জাহিদ, মহাপরিচালক বাংলাদেশ বেতার। আজকের এই সরাসরি সম্প্রচার প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এবং বিয়ার সামিট 2026 সফলতা কামনা করে এই নব থিয়েটার ঢাকা থেকে আমরা আপনাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছি জাতীয় বেতার ভবন স্টুডিওতে।
5: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠেয় বিয়ার সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক 693 কিলো হার্টস, FM 90 মেগা হার্টস, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও স্বশ কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bt এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে।
6: বাংলাদেশ বেতার খুলনা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে নব থিয়েটার ঢাকায় দুই দিনব্যাপী বায়োটেকনোলজি, ইলেকট্রনিক্স, AI অ্যান্ড রোবোটিক্স সামিট 2026 অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে নব থিয়েটার বিজয় সরণী তেজগাঁও ঢাকায় অনুষ্ঠেয় বিহার সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি এতক্ষণ ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আবদুল্লাহ মামুন, প্রকৌশল সহযোগিতায় ছিলেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। সুপ্রিয় শ্রোতা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি।

বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় রয়েছে নেওয়াজ হাসান, অধিবেশন তত্ত্বাবধানে আসমাউল হোসনা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। শুরুতে বাংলা সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি সালমা বেগম। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে সমৃদ্ধ ও প্রযুক্তি নির্ভর। আজ রাজধানীর নব থিয়েটারে ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিইএআর সামিট ২০২৬ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেমিকন্ডাক্টর শিল্পে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। বর্তমান বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিকে সম্পূর্ণ শুল্কমুক্ত ঘোষণা করার কথা উল্লেখ করেন তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী সামিটের উদ্বোধন ঘোষণা করেন। বাংলাদেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই সামিটের আয়োজন করা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন এবং সিলিকন রিভার বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এই সামিটের নীতি নির্ধারক, শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক, উদ্যোক্তা ও বিনিয়োগকারী সহ বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। তিনি গতকাল বিকেলে জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে পদত্যাগপত্র দাখিল করেন। পরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, তিনি রাষ্ট্রপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির পদত্যাগের কারণ হিসেবে স্পিকার বলেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থ। তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম সংবিধানের বিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়নই সরকারের প্রধান লক্ষ্য। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের নাগরিক সমান অধিকার ভোগ করেন এবং দেশের সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের কোনো সুযোগ নেই। গতকাল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে উল্টো রথযাত্রা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, যারা ধর্ম কিংবা রাজনীতির নামে বিভেদ সৃষ্টির চেষ্টা করে তারা জাতির শত্রু। দক্ষিণ পূর্ব এশিয়া জোট আসিয়ানে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় বর্তমান চেয়ার ফিলিপাইনের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দক্ষিণ পূর্ব এশিয়ায় ট্রিটি অব এমিটি অ্যান্ড কোঅপারেশনের ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে গতকাল ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী মা থেরেসা পি লাজারোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি সমর্থন চান। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী নার্সিং, চিকিৎসা, পর্যটনের জন্য ভিসা সহজীকরণ, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা একটায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এখন শুনুন আবহাওয়ার সতর্কবার্তা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দর সমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়ার সতর্কবার্তা শুনলেন।
3: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
4: বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান শুনবেন বেলা একটা বেজে পাঁচ মিনিটে। ইসলাম ও জীবন, মাসালা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান বিকেল তিনটে বেজে ৩০ মিনিটে। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান শুনবেন সন্ধে ছটা বেজে ১০ মিনিটে। এবারে জানিয়ে দিচ্ছি সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর ১২টা বেজে ১৫ মিনিটে, শিল্পী সাবিনা ইয়াসমিন। বর্ণালী, আধুনিক গানের অনুষ্ঠান শুনবেন বিকেল তিনটে বেজে ৫ মিনিটে। এছাড়া আধুনিক গান শুনবেন নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে দুপুর ১২টা বেজে ৩০ মিনিটে, শিপ্রা দেবনাথের কণ্ঠে দুপুর ২টা বেজে ৪০ মিনিটে। নজরুল সঙ্গীত দুপুর ১২টা বেজে ২০ মিনিটে, শিল্পী সুব্রত কুমার সাহা। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বি এম আবুল কালাম আজাদের কণ্ঠে দুপুর ২টা বেজে ৩০ মিনিটে। লালন গীতি শুনবেন দুপুর ১২টা বেজে ৪০ মিনিটে, শিল্পী নিরঞ্জন বিশ্বাস। পল্লীগীতি শুনবেন দুপুর ২টা বেজে ৫০ মিনিটে, শিল্পী মোহাম্মদ আসারুল তরফদার। এছাড়া এফএম ৮৮.৮ মেগাহার্জে এনএইচকে জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত ৯টায়। শ্রোতা বন্ধুরা, শুনলেন আমাদের চলতি অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি আব্দুস সবুর। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আহমেদ বলেছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান গণতান্ত্রিক সরকার সকল মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের সময় জনগণের অর্থ নয়ছয় করার সুযোগ নেই, জনগণের প্রাপ্য জনগণকে বুঝিয়ে দেওয়া হবে। তিনি গতকাল যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যশোর 250 সজ্জা হাসপাতালে রোগীদের জন্য ফ্যান, হুইলচেয়ার, ট্রলি, পল্লী উদ্যোক্তা ঋণ, শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার সামগ্রী, কৃষি উদ্যোক্তাদের মধ্যে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জাম আদি, নগদ অর্থ সহায়তা ও শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বিএনপি কখনো উন্নয়নের বৈষম্য করে না। উন্নয়নের জন্য হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য কিংবা ধর্মীয় এবং রাজনৈতিক বিশ্বাস বিবেচনা করে না। ফ্যামিলি কার্ড ও পারিবারিক কার্ড সকলের জন্য নিশ্চিত করা হবে। এখানে রাজনৈতিক কিংবা ধর্মীয় বিশ্বাস বিবেচনায় কাউকে কার্ড দেওয়া হবে না, প্রকৃত ব্যক্তিরাই কার্ড পাবেন। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রতিমন্ত্রী যশোর 250 সজ্জা হাসপাতালে 100টি ফ্যান, 10টি করে ট্রলি ও হুইলচেয়ার, প্রতিবন্ধী কেন্দ্রে 10টি হুইলচেয়ার, 8টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাবের আধুনিকায়নের জন্য ল্যাপটপ, প্রিন্টার, ফটোকপি মেশিন সহ ডিজিটাল ডিভাইস, 175 জনের মধ্যে নগদ 4,000 টাকা করে, 10 জনের মধ্যে গৃহ নির্মাণের চেক, 50 জন দরিদ্র ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী, 3 জন ক্ষুদ্র উদ্যোক্তার মধ্যে 1,25,000 টাকা করে ক্ষুদ্র ঋণ ও 6 জনের মধ্যে কৃষি উদ্যোক্তার মধ্যে প্রক্রিয়াজাতকরণ সরঞ্জামাদি প্রদান করেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুপেয় পানির সংকট নিরসনে সরকার কাজ করছে। উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাঙ্ক পৌঁছে দেওয়া হবে। এর পাশাপাশি সুপেয় পানির চাহিদা পূরণে এলাকার সকল সরকারি পুকুর সংস্কার করা হবে।

0: ও যুবকদের আত্মকর্মসংস্থানের জন্য নিজেদের দক্ষ করে তুলতে হবে। তিনি এ অঞ্চলকে মাদকমুক্ত করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও উপজেলা বিএনপি সভাপতির সহ উপকারভোগীরা এ সভায় উপস্থিত ছিলেন। এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, জুলাই গণহত্যা ছিল বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জনগণের ঐতিহাসিক আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। সেই আন্দোলনের চেতনা বাস্তবায়নে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় যশোরের বাঘারপাড়া উপজেলার চৌরাস্তায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ 11টি রাজনৈতিক ও সামাজিক সংগঠন আয়োজিত পদযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের স্বার্থে গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করতে সব রাজনৈতিক শক্তিকে পারস্পরিক সহনশীলতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অর্জনকে সমুন্নত রাখতে জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা প্রয়োজন। এনসিপির স্থানীয় নেতা এহিয়া জিসানের সভাপতিত্বে সমাবেশে সংসদ সদস্য সুলতান তাবাসুম, এনসিপি সহ 11টি দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। খুলনা মহানগর কৃষক দলের উদ্যোগে খুলনা কৈয়া সড়কে এবং 22 নম্বর ওয়ার্ড যুবদল কর্তৃক নতুন বাজার আবু সুফিয়ান মাদ্রাসা প্রাঙ্গণে গতকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। মহানগর বিএনপি সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা প্রধান অতিথি হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। মহানগর কৃষক দলের আহ্বায়ক ও সদস্য সচিব এ সময় উপস্থিত ছিলেন। পরে তিনি নগরীর নতুন বাজার চর এলাকায় আবু হানিফ মাদ্রাসা এতিমখানা প্রাঙ্গণে 22 নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এদিকে জেলা কৃষক দলের উদ্যোগে গতকাল ডুমুরিয়া উপজেলায় গাছের চারা বিতরণ করা হয়। খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ মনিরুজ্জামান মন্টু প্রধান অতিথি হিসেবে গাছের চারা বিতরণ করেন। খুলনা জেলা কৃষক দলের আহ্বায়কের সভাপতিত্বে সদস্য সচিব সহ নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। নৌপুলিশের একটি দল গতকাল সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা 50,000 গলদা চিংড়ি রেণু জব্দ করেছে। পরে জব্দকৃত গলদা রেণু খালপেটুয়া নদীতে অবমুক্ত করা হয়। খেলার খবর ফুটবল। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে 8 দলীয় জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী খেলায় দৌলতপুর উপজেলা দল 2-1 গোলে মিরপুর উপজেলা দলকে পরাজিত করেছে। এর আগে সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। এদিকে মেহেরপুর সদর উপজেলা চাঁদবিলে মাঠে 16 দলীয় শেরে বাংলা কাপ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় হরিরামপুর সীমান্ত ক্লাব 4-0 গোলে বল্লভপুর হাসপাতাল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গনিউল আজম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে 6:05 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন দেশের গান। শিল্পী সাবিনা ইয়াসমিন, গীতিকার নঈম গহর।

প্রিয় শ্রোতা, দেশের গানটি শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নজরুল সঙ্গীত শোনার জন্য। আমাদের আজকের শিল্পী সুব্রত কুমার সাহা।

0: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন সুব্রত কুমার সাহা। বাংলাদেশ বেতার খুলনা, আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা 01974-121970 এই নম্বরে ফোন করে অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সম্পর্কিত বিশেষ ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আধুনিক গান। শিল্পী নন্দিতা মজুমদার মিমি। প্রথম গানটির কথা সাজিয়েছেন ফজরুল হক সিদ্দিকী।

শ্রোতা বন্ধুরা, আপনারা নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির কথা সাজিয়েছেন হাবিবুর রহমান।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ পরপর দুখানি আধুনিক গান শুনলেন নন্দিতা মজুমদার মিমির কণ্ঠে, বাংলাদেশ বেতার খুলনা।
1: বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।
2: বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন লালন গীতি, শিল্পী নিরঞ্জন বিশ্বাস।

0: এতক্ষণ লালন গীতি শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে। শিল্পী সৈয়দা নিগার সুলতানা, গীতিকার শেখ আবুল কালাম মিঠু।

আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হলো এবং তোমরা সকলে মিলে আল্লাহ তাআলার দিনকে মজবুতভাবে ধরে রাখো এবং পরস্পর মতবিরোধ করিও না। যে সমস্ত লোক নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্যই আপন রবের নিকট সওয়াব রয়েছে, আর তাদের না কোনো ভয় আছে না তারা চিন্তিত হবে। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কুরআন, বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জোহরের নামাজের আজান ও দোয়া।

0: محمد الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন বেলা একটার ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন সবাইকে জানাই এই বৃষ্টি ভেজা দুপুরের একটা স্মৃতি ও শুভেচ্ছা। আজ বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠানে কথাবন্ধু হিসেবে আছি আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। আজ অনুষ্ঠানে থাকছে আপনাদের পছন্দের ছায়াছবি গান, থাকছে ফোন ইন প্রোগ্রাম। আপনারা আমাদের কাছে ফোন করতে পারেন 0197-412-1970 এই নম্বরে। তাহলে আর কথা নয় বন্ধু, চলুন শোনা যাক আপনাদের পছন্দের গান। প্রথমে শোনাচ্ছি আমার প্রাণের স্বামী ছায়াছবি থেকে কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন রায়হান রায়ের মহল খুলনা থেকে।

এবার শোনাচ্ছি আত্মত্যাগ ছায়াছবি থেকে শিল্পী কুমার শানু ও মিতালী মুখার্জির কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন নিত্যানন্দ রায়ের মহল খুলনা থেকে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এই সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভিতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ, হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়া বিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম বন্যায় ঠিক এই মুহূর্তে সাপের উপদ্রব হলে কি কি করণীয় বা কি কি করা উচিত। সেই সাথে সাথে আমরা কিন্তু আরও একটু বিষয় লক্ষ্য রাখবো। এখন কিন্তু ডেঙ্গুর প্রভাবও অনেক বেড়েছে, আর এটার কিন্তু মূল কারণই হচ্ছে যে বাড়ির আনাচে কানাচে যে কোনো জায়গায় পানি যদি তিন দিনে বেশি জমে থাকে তাহলেই কিন্তু আসলে এই মশার জন্ম হয় এবং সেখান থেকেই কিন্তু আমাদের পরিবেশের থেকেই কিন্তু আমরা আসলে ক্ষতিগ্রস্ত হই। তো আমরা আরও বেশি সচেতন হব, আতঙ্কিত না হয়ে কিভাবে সমস্যা সমাধান করা যায় সে ব্যাপারে আমরা চিন্তা করব। আপনারা রয়েছেন বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গে, ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছি আমি রুমা,
2: আমি স্বাগতা কুণ্ডু।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন তাহলে আবার শুনি আপনাদের পছন্দের গান। তবে হ্যাঁ, এই গানের ওপারেই কিন্তু আমরা আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন আয়োজন নিয়ে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974121970। আর ঠিক এই মুহূর্তে আপনাদেরকে শোনাতে চাচ্ছি স্বামী কেন আসামি ছায়াছবি থেকে নেওয়া উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে এই জনপ্রিয় গানটি। আর গানটি শুনতে অনুরোধ করেছেন এ কে ফজলুল হক, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বিজ্ঞাপন তরঙ্গ অনুষ্ঠান।
1: সেখানে কিন্তু আমরা আপনাদের পছন্দের গান শোনাচ্ছি। কথা দিয়েছিলাম গানের উপরে আমরা কিন্তু আপনাদের সাথে যুক্ত হব ফোন ইন আয়োজন নিয়ে। আর আমাদের ফোন নম্বরটি হচ্ছে 01974121970। আর নিয়ে নিব ঠিক আপনাদের অনুরোধের গান। নিচ্ছি প্রথম ফোনটি।
0: হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে আছেন বন্ধু? আচ্ছা বলুন,
1: নামটা বুঝতে পারিনি। যশোর চৌগাছা থেকে? হ্যাঁ, নামটা
2: আব্দার রহমান।
0: আব্দার রহমান,
1: আব্দার রহমান। আচ্ছা
0: বলুন, আপনার পছন্দের গানের কথা বলুন।
2: আমি নালি সাইসদি শুনতে যাচ্ছি।
0: রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠে খুদার ঘরে নালিশ করতে দিল না।
1: ছবির নাম কি? নানি,
2: নালিশ,
0: নালিশ।
1: আচ্ছা ঠিক আছে,
0: অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, নিশ্চয়ই শোনানো হবে আপনার পছন্দের গানটি।
1: আমরা ফোনের অপেক্ষায় রয়েছি,
0: দেখি এবার কে আছেন বন্ধু। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। ইব্রাহিম হাওলাদার বাগেরহাট থেকে? আচ্ছা, আচ্ছা নিশ্চয় শোনানো হবে, আপনাকেও ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। দেখি এবার কে আছেন বন্ধু।
1: সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেল, তাই তো? সমস্যা নেই, আমরা আবারও অপেক্ষা করছি ফোনের জন্য। জি, শুভ দুপুর।
3: আমি নিখিল বিশ্বাস। উত্তর গিলকান্দে আরঙ্গাটা খুললাম।
1: জি
3: দিদি, গান শোনাবেন? ছবির নাম নরম গরম। নরম গরম ছবির থেকে যেকোনো একটি গান শোনাবেন, যারা আপনার সবাই ভালো থাকবেন।
1: জি অবশ্যই দোয়া করবেন যেন আমরা ভালো থাকতে পারি, আপনার জন্য শুভকামনা রইল।
0: দেখি আবার কে আছেন বন্ধু। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আদাব, কে বলছেন? হ্যাঁ,
3: মকরন্দ মন্ডল দোকানদার।
0: আচ্ছা, মকরন্দ মন্ডল দোকানদার।
3: অশ্রু দিয়ে দেখা।
0: আচ্ছা,
3: ওই ছবি থেকে?
0: হ্যাঁ, আমরা খুব ভালো আছি। দেখি এবার কে আছেন বন্ধু।
1: ওয়ালাইকুম আসসালাম।
4: কথা বলছিলাম কারাগঞ্জ শৈলকুপাত নাইদাহ থেকে বলছিলাম।
1: জি
4: গান শোনাবেন, লাঠি ছবির একটি গান শোনাবেন, যেখানে কণ্ঠ দিয়েছেন রুনা লাইলা ও এন্ড্রু কিশোর। গানের শিরোনাম হচ্ছে লোকে বল আমার ঘরে নাকি
1: চাঁদ এসেছে।
4: আর ড্রাইভার ভাইকে ধন্যবাদ জানাবেন।
1: অবশ্যই, আপনার ধন্যবাদ পৌঁছে দিলাম, আশা করছি ওনারা ঠিক এই মুহূর্তে আমাদের সাথেই আছেন এবং আপনার ধন্যবাদ শুনেছেন।
0: এবার কে আছে?
5: ওয়ালাইকুম
0: আসসালাম। হ্যাঁ, আমরা খুব ভালো আছি। শুভ দুপুর।
5: কথা বলতেছি মোহাম্মদ ইসলামউদ্দিন, গ্রাম শাহবাজপুর, ডাকঘর বাগুতিয়া, শৈলকুপা ঘেরাদা থেকে।
0: আচ্ছা বলুন, আপনার পছন্দের গানের কথা বলুন।
5: আপু আমাকে শোনাবেন স্বপ্নের বাসর। স্বপ্নের বাসর ছায়াছবি থেকে আন্দ্র কিশোর ও কনক চাপার কণ্ঠে
1: সতীনে ছবি স্বপ্নের বাসর। আচ্ছা, গানের কথাটা আবার একটু বলবেন।
5: কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা পাওয়াটাই হল।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: দেখি এবার কে আছেন।

0: هلو،
1: السلام عليكم.
0: وعليكم السلام.
1: আমি ইসলাম খালিশপুর কোলনা।
0: জি বলুন।
1: সবিন নাম গোলাপী এখন ট্রেনে।
0: হুম।
1: শিল্পী সৈয়দ আবাদি। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার।
0: আচ্ছা ঠিক আছে, আর একটি ফোন নিয়ে আমরা আজ এখনকার মতন বিদায় নিব। হ্যালো হ্যালো, কে আছেন বন্ধু? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বলুন।
1: আমি গান শুনতে চাই
0: আমরা যেমনটি বলেছিলাম যে এখনকার মতন ফোন ইন আয়োজন থেকে বিদায় নিচ্ছি, আবারও কথা হবে আপনাদের সাথে গানের ফাঁকে ফাঁকে। চলুন আবারও শুনি আপনাদের পছন্দের গান। আর ঠিক এই মুহূর্তে যে গানটি শোনাবো, গানটি শুনতে অনুরোধ করেছেন বুলবুল আহমেদ, ভেড়ামারা কুষ্টিয়ার বন্ধু। আপনি শুনতে চেয়েছেন গুন্ডার প্রেম ছায়াছবি থেকে নেওয়া এন্ড্রু কিশোর ও কনক চাপারের কণ্ঠে এবারের গানটি।

0: বর্তমান সরকার আগামী 5 বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এতর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। ৪৯ বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশে এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে ওনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছরখানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা ২০,০০০ কিলোমিটার খাল খনন করতে চাই।

0: বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা আমাদের অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রবিবার বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা 01974121970 নম্বরে ফোন করে আপনারা অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হল। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত আরও একটি ঘোষণা, আগামী 27 জুলাই সোমবার বিকেল 4টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়াম নতুন করে স্পোর্টস 2025-26 সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে অর্থাৎ 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণা দুটি শুনলেন, আমরা ছিলাম গানে, তাই না?
1: হ্যাঁ নিশ্চয়ই।
0: এবার
1: শোনাচ্ছি চাচ্চু ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও দিঘির কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন জনি মহেশপুর ঝিনাইদহ থেকে।
2: আমার নিজের গল্প? না না, আমার নিজের কোনো গল্প নাই, যা আছে সব নিয়তের খেলা।
3: তাই বলো। তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়?

এবার শোনাচ্ছি দুই বধু এক স্বামী ছায়াছবি থেকে শিল্পী কুমার বিশ্বজিৎ ও কনক চাপার কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন জ্ঞানেন্দু পাল মহেশপুর ঝিনাইদহ থেকে।

এবার শুনবেন মায়ের মর্যাদা ছায়াছবি থেকে শিল্পী উদিত নারায়ণ ও সাধনা সারগামের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন মোহাম্মদ মিল্টন সরকার, সরি লিটন সরকার, জীবননগর চুয়াডাঙ্গা থেকে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো
1: বাংলাদেশ বেতার খবর পড়ছি রবিউল মাশরাফি। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বাজেটে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করেছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। দেশ জুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ডেঙ্গু জ্বরের পার্থক্য বুঝে সতর্কতার সঙ্গে ওষুধ সেবনের পরামর্শ দিয়েছেন মেডিসিন ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা হাসান হাফিজুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে বলেন, শরীরের সাধারণ জ্বর হলে শুধু প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা উচিত। জ্বরের সঙ্গে মাথা ব্যথা, সমস্ত শরীর ব্যথা, গিরায় গিরায় ব্যথা এবং গায়ে র্যাশ দেখা দিলে তা ডেঙ্গু জ্বর হওয়ার লক্ষণ। এ ধরনের লক্ষণ দেখা দিলে অ্যাসপিরিন জাতীয় ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে। এক্ষেত্রে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী বাসসকে বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান চাবিকাঠি হল সতর্কতা ও জনসচেতনতা। তিনি বলেন, এডিস মশার বংশবিস্তার রোধ, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই হল ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। সংলাপ, সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের উত্থাপিত শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি বিষয়ক ঘোষণা ও কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি শীর্ষক গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী প্রস্তাবটি উপস্থাপনের সময় শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল সমাজ গড়ে তুলতে অব্যাহত সংলাপ, পারস্পরিক বোঝাপড়া, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ এবং জাতিসংঘ সনদের নীতিমালার প্রতি দৃঢ় অঙ্গীকারের অপরিহার্যতার উপর গুরুত্ব আরোপ করেন। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় সম্ভাব্য ব্যাপক আক্রমণের প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান হুমকিকে ভয় পায় না এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্কার হামলা চালিয়েছে। ইয়েমেনের বন্দর শহর হোদেইদাহ ও নিকটবর্তী একটি দ্বীপে হুতি লক্ষ্যবস্তুতে গতকাল বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। খেলার খবর, ভলিবল। আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা দুটায় খেলাটি শুরু হবে। গতকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে কাজাখস্তানকে পরাজিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 3 স্থানীয় সতর্কতা সংকেত, 3 স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
2: ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত বেলা 2টা বাংলা সংবাদের পর আমরা আবারও ফিরে এলাম আমাদের নিজস্ব আয়োজনে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে।
3: ঠিক তাই, আবারও শোনাবো আপনাদেরকে আপনাদেরই পছন্দের গান। ছায়াছবি গানের এবারের গানটি হচ্ছে মিন্টু আমার নাম, ছায়াছবি থেকে নেওয়া। মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে শুনবেন, আর শুনতে অনুরোধ করেছেন জাফর পালোয়ান, কাকচিরা, বরগুনার বন্ধু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা আরো একটিবার আপনাদের সাথে আসলে ফোনে যুক্ত হতে চাই, নিয়ে নিতে চাই নতুন বন্ধুদের অনুরোধ যে গানগুলো পরবর্তীতে আপনাদেরকে আবারও শোনাবো। অবশ্যই রেডিও সেটের ভলিউমটা কমিয়ে দিয়ে কথা বলার চেষ্টা করব আমরা, যাতে করে আপনাদের নাম, ঠিকানা এবং পছন্দের গানটির অনুরোধ আমরা খুব দ্রুত আপনাদের কাছ থেকে শুনে নিতে পারি। নিয়ে নিচ্ছি প্রথম ফোনটি।
1: ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা বলুন। আচ্ছা, নিশ্চয় নিশ্চয় শোনাবো, ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এবার কি আছেন?
0: হ্যালো, আসসালাম আলাইকুম।
2: ওয়ালাইকুম আসসালাম।
0: জি জি বলুন বন্ধু, কে বলছেন, কোথা থেকে? গোলাম রব্বানি। আচ্ছা, কোন গানটি শুনতেছেন? অবশ্যই শোনানোর চেষ্টা করবো। এই ছবিটার নাম শুনলে আসলে আমাদের জনপ্রিয় অভিনেতা রাজ্জাক সাহেবের কথা মনে পড়ে যায়, তাই না?
1: নিশ্চয় নিশ্চয়।
0: আবার নিচ্ছি ফোন।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: আমি তো গান পাঠাচ্ছি, বলুন একটা আপনার আজ পর্যন্ত শুনতে পারলাম না। আব্দুল মজিদ বলছি, শরীরগাড়ি খুশিয়াতে।
1: আচ্ছা বলুন, এবার আপনার পছন্দের গানের কথা বলুন।
3: বারুণ ছবির যে কোনো একটা গান শুনান।
0: কোন ছবি?
3: বারুণ,
0: বারুদ।
3: জি জি।
0: আচ্ছা, চেষ্টা করব আমাদের আপনার অনুরোধটি খুব দ্রুত রাখার জন্য। যেহেতু আপনি বললেন যে আপনার পছন্দের গানটি শোনানো হয় না, আসলে আমাদের কাছে ফোন করলে নিশ্চয়ই আমরা চেষ্টা করি পর্যায়ক্রমে পছন্দের গানগুলো শোনানোর জন্য। আবার নিচ্ছি ফোন।
1: ওয়ালাইকুম আসসালাম।
3: মানিক শৈলকুপা থেকে মানিক বলতেছি।
1: আচ্ছা বলুন মানিক ভাই, বলুন।
3: জোকার ছবির গান শোনাবেন খোসাগুলোর কণ্ঠে।
1: জোকার,
3: মায়ের চোখের মনে নাই, বাপের সোনার কোণে নাই, এই ধরনের গানটি শোনাবেন।
1: আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। এবার কি আছেন
0: দেখা যাক, এবারে কি আছেন।
4: দিদি নমস্কার।
1: নমস্কার,
4: কথা বলছি বিজন ঘোষ, টাকা ছিল বর্গ থেকে।
1: আচ্ছা বলুন আপনার পছন্দের গানের কথা।
4: ছবির নাম পিতামাতার সন্তান। তুমি আরো কাছে আসি এই গানটি।
1: পিতামাতার সন্তান, অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন।
4: হ্যালো দুপুর।
1: হ্যালো শুভ দুপুর। হ্যাঁ
4: দিদি, কথা বলছি পলাশ কুমার সরকার।
1: আচ্ছা বলুন পলাশ ভাই।
4: কাঞ্চনগর ডুমুরিয়া। দিদি ছবির নাম হচ্ছে প্রথম প্রেম। এই ছবি থেকে
1: প্রথম প্রেম
4: আব্দুল হাদির কণ্ঠে।
0: খুবই দুঃখজনক, এই জীবনে যে যাকে চাইলাম সে যদি আপন না হয়। আমরা নিচ্ছি আবার ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
5: আমি গোলখালি কয়রা থেকে শেখ রেজাউল বলছি।
0: কয়রা থেকে শেখ রেজাউল? জি বলুন। আচ্ছা

0: আসসালামু
1: আলাইকুম। ওয়ালাইকুম
0: আসসালাম। ভালো আছেন?
1: হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা বলুন জাফর ভাই। আসলে শুনতেও ভালো লাগে যে আমরা কারো পছন্দের গান শোনাতে পেরেছি, এটা আমাদের জন্য ভালো লাগে। এই গানটাই তো খুব সুন্দর, শুধু গান গিয়ে পরিচয়।
0: ওয়ালাইকুম
1: আসসালাম। জি বলুন। আমরা সবাই ভালো আছি বন্ধু,
0: আলহামদুলিল্লাহ। গানের কথা
1: অনেক সুন্দর, আপনার কণ্ঠেও আমরা শুনে নিলাম সেই জনপ্রিয় গানটি, কথা বলবো না বলেছি। আবারও নিচ্ছি ফোন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনের আয়োজন আমরা শেষ করবো আজকের মতো।
2: দিদি নমস্কার।
1: নমস্কার, কে আছেন? আচ্ছা বলুন আপনার পছন্দের গানের কথা বলুন। আচ্ছা অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন। আমরা কি গানে যাবো? আরেকটু ফোন নিয়ে নিই, তারপর আমরা গানে যাবো। হ্যালো,
3: ওয়ালাইকুম
1: আসসালাম। জি বলুন।
3: আপনাদের পছন্দের গানই আপনারা শোনান আপু, খুব ভালো লাগে আপনাদের আয়োজন শুনতে, এজন্য নিয়মিত শুনি।
1: অনেক ধন্যবাদ, এভাবে মাঝে মধ্যে একটু ফোন করবেন তাহলে আমাদেরও ভালো লাগবে, আমরাও বুঝতে পারবো যে আপনি আমাদের সাথেই ছিলেন। ঠিক আছে, আপনার আমাদের একটি পছন্দের গান আমরা চেষ্টা করব আপনার অনুরোধে শোনানোর জন্য। আসসালামু আলাইকুম।
0: নমস্কার।
1: জি আদাব।
0: আপু কথা বলতে অর্জুন চন্দ্র শীল, খুলনা জেলার অনেক পুরনো শ্রোতা।
1: জি জি বলুন।
0: অর্জুন চন্দ্র শীল থানা ফরিদগঞ্জ জেলা তাপ থেকে গান শুনতে চাই। দরদি সন্তান খালেদাস্তান মিলো দলে সন্তানী, গানের কথা চোখে কালো চশমা দিয়ে।
1: আচ্ছা ঠিক আছে, আপনার কাছে অনুরোধ থাকবে এভাবে নিয়মিত আমাদের সাথে যোগাযোগ রাখবেন, তাহলে আমরাও আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব। আবারও নিচ্ছি ফোন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। শুভ দুপুর। হ্যাঁ আমরা খুব ভালো আছি। আচ্ছা বলুন। খুবই জনপ্রিয় গান। সর্বশেষ কলটি নিলাম। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, দুঃখিত বন্ধু, আপনি সংযোগটি পেয়েও হারালেন, আমরা আর একটি মাত্র ফোনের অপেক্ষা রয়েছে, দেখা যাক আজকে সেই সৌভাগ্যবান শ্রোতাকে। জি ভালো আছি। জি আপনি? আচ্ছা বলুন, আপনার ফোনের অপেক্ষায় আমরা ছিলাম, বলুন। প্রাণের চেয়ে প্রিয়।
4: প্রাণের চেয়ে
0: প্রিয়।
1: জি আপনিও ভালো থাকবেন। আবার চলে যাচ্ছি গানে, এবার কোন গানটি শুনবো?
4: এবার শোনাচ্ছি স্বজন ছায়াছবি থেকে শিল্পী অনুপমা দাস পাণ্ডের কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন আব্দুস সামাদ শেখ বল মারি ফরিদপুর থেকে।

এবার শুনবেন হাজার বছর ধরে ছায়াছবি থেকে শিল্পী সুবীর নন্দী ও মুক্তির কণ্ঠে এই গানটি, এবং গানটি শুনতে চেয়েছেন ইসলাম উদ্দিন শাহবাজপুর শৈলকুপা থেকে।

অনুষ্ঠানের সবশেষ গানটি শোনাচ্ছি স্বপ্নের ঠিকানা ছায়াছবি থেকে শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কণ্ঠে, এবং শুনতে চেয়েছেন গানটি অনেক প্রেস ক্লাব খুলনা থেকে।

এই গানটির সাথে সাথে শেষ হলো আজকের বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আজ অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি স্বাগতা কুণ্ডু, অধিবেশন তত্ত্বাবধানে সোহিলী পারভীন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রকৌশল সহযোগিতায় শেখ আমির হোসেন ও অভিজিৎ মণ্ডল। আগামীকাল আবারও বেলা 1:05 বিজ্ঞাপন তরঙ্গ শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভ দুপুর।

বেলা 2:30। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে এবং FM 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী BM আবুল কালাম আজাদ।

পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বি এম আবুল কালাম আজাদ। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন আধুনিক গান। শিল্পী শিপ্রা দেবনাথ। প্রথম গানটির গীতিকার এম এ রাশেদ।

শিল্পী শিপ্রা দেবনাথের কণ্ঠে আধুনিক গান শুনছেন। এবারের গানটির কথা সাজিয়েছেন সৈয়দ আব্দুল মতিন।

এতক্ষণ শিল্পী শিপ্রা দেবনাথের কণ্ঠে আধুনিক গান শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন পল্লীগীতি, শিল্পী মোহাম্মদ আসারুল তরফদার। গানের কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন পল্লী গীতি, শিল্পী মোহাম্মদ আসারুল তরফদার, গানের কথা সাজিয়েছেন ইউনুস আলী মোল্লা।

বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। সকল সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশন সহ সকল অফিসসমূহে কর্মকর্তা কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে যে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে, দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে। অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে। এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে। অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনার সহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

0: আসসালামু আলাইকুম, বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি শাকিলা পারভিন। প্রধানমন্ত্রী তারিক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টরই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ করতে চায় যা স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার ভিত্তিক ক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বাজেটে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর সিরটাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এক প্যানেল আলোচনায় এ কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়। প্যানেল আলোচনায় বক্তারা বলেন, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমের ওপর চাপ ও চ্যালেঞ্জের ধরন ভিন্ন হলেও এর প্রভাব অনেক ক্ষেত্রেই একই রকম। এ অঞ্চলে স্বাধীন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা নিশ্চিত করার গুরুত্ব আলোচনায় উঠে আসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় সম্ভাব্য ব্যাপক আক্রমণের প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, তেহরান হুমকিকে ভয় পায় না এবং তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইয়েমেনের বন্দর শহর হুদেইদা ও একটি নিকটবর্তী দ্বীপে হুতি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। খেলার খবর, ভলিবল। আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা দুটায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে তমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকায় নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন বর্ণালী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গান শুনবেন। প্রথম গানটির শিল্পী আব্দুল হাকিম, গানের কথা সাজিয়েছেন শিউলি মহিউদ্দিন, সুর করেছেন অপূর্ব রায়।

এবারের শিল্পী জেসমিন নাহার সুইটি, গানের কথা সাজিয়েছেন অশোক কুমার দে, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান। এবারের শিল্পী মোস্তাফিজুর রহমান নান্টু, গানের কথা সাজিয়েছেন রফিকুর রশিদ, সুর করেছেন শাহ আলম বাদল।

এবারের শিল্পী শাহানা সুলতানা বিউটি। গানের কথা সাজিয়েছেন জিয়ারুল হোসেন, সুর করেছেন মোহাম্মদ শওকত হোসেন।

আপনারা বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনছেন। এবারের শিল্পী এইচ এম বাহালুল করিম, গানের কথা সাজিয়েছেন সাহারে বানু মল্লিক, সুর করেছেন শেখ আলী আহমেদ।

বর্ণালী অনুষ্ঠানের সবশেষ শিল্পী মিমি ফারানা হক গানের কথা সাজিয়েছেন, অশোক কুমার দে সুর করেছেন, তৌহিদ হাসান ফারুকী।

0: এতক্ষণ বর্ণালী অনুষ্ঠানে আধুনিক গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে মাসায়েলা মাসায়েল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন। উপস্থাপনা করছেন মুফতি সিফাতুল্লাহ।
1: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতাবৃন্দ, দূরে বা কাছে যে যেখানে থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষামূলক আয়োজন ইসলাম ও জীবন মাসালা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান। শ্রোতাবন্ধু নিশ্চয় জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের ইসলামী বিভিন্ন বিষয়ে সমাধান প্রদান করে থাকি। আপনারা আমাদের কাছে বিভিন্নভাবে চিঠি বা ইমেইলের মাধ্যমে প্রশ্ন করে থাকেন, অনেক কিছুই জানতে চান, জিজ্ঞাসা করেন। সেই প্রশ্নগুলোই আমরা গুরুত্বের সাথে সংগ্রহ করে কুরআন সুন্নাহ ও ইসলামী বিধিমালার আলোকে গবেষণা করে পরবর্তী যে কোনো অনুষ্ঠানে প্রচার করে থাকি। এতে আমাদের শ্রোতাগণ অনেক উপকৃত হন। শ্রোতাবন্ধু, আপনারা আমাদের যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবেন যে কোনোভাবে। নিশ্চয় জানেন, প্রতি পর্বেই আপনাদের প্রশ্নের সমাধানের জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকেন বিজ্ঞ দুজন আলেম ও মুফতি। সেই ধারাবাহিকতায় আমাদের সঙ্গে আজকের পর্বে যুক্ত আছেন মোহতারাম মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: সঙ্গে আছেন মোহতারাম মুফতি আজিজুল ইসলাম।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
1: মোহতারাম, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ, অনেক মুবারকবাদ। আমাদের শ্রোতা বন্ধুদের পাঠানো বিভিন্ন বিষয়ের প্রশ্নের উত্তর প্রদান করতে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শ্রোতা বন্ধু, আমরা চলে যাই আজকের মূল পর্বে। তার আগে বলে রাখি, পুরো অনুষ্ঠান জুড়ে অনেক বিষয় নিয়ে আলোচনা হবে, অনেক অজানা বিষয় জানতে পারব। আপনারা জানা বা অজানা যে কোনো বিষয়ে জানার জন্য অথবা আরও বেশি ভালোভাবে জানার জন্য এখনই কলম হাতে নিন এবং আমাদের প্রশ্ন লিখে পাঠিয়ে দেবেন আমাদের ঠিকানায়। আমাদের হাতে আজকের পর্বে অনেকগুলো প্রশ্ন রয়েছে। তার মধ্যে আমার হাতে প্রথম প্রশ্ন করেছেন মোহাম্মদ মোহাব্বত আলী, কেশবপুর বাজার কেশবপুর যশোর থেকে। আপনি লিখেছেন, আমরা জানি পানি না থাকলে অথবা পানি ব্যবহার না করা গেলে অজু প্রয়োজন আছে এমন কোনো ইবাদত করার জন্য তায়াম্মুম করতে হয়, কিন্তু অনেক সময় অজুর প্রয়োজন নেই এমন ইবাদতের জন্য পানি থাকা সত্ত্বেও আমি কখনো কখনো তায়াম্মুম করি। যেমন ধর্মীয় কোনো শিক্ষা অনুষ্ঠানের জন্য অথবা ক্লাসের জন্য অথবা জিকির ইত্যাদি করার জন্য। আবার কখনো পানি থাকা সত্ত্বেও শুধু পবিত্রতা পবিত্র অবস্থায় থাকার উদ্দেশ্যেও তায়াম্মুম করে থাকি। আমার জানা বিষয় হলো, আমার এভাবে তায়াম্মুম করা শরীয়তসম্মত হচ্ছে কি না?
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনাকে অনেক সুন্দর একটি প্রশ্ন আপনি করেছেন। আপনার মাধ্যমে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাতে চাই, যেসব ইবাদতের কথা আপনি উল্লেখ করেছেন সেগুলোর জন্য পবিত্রতা অর্জন করা শর্ত না হলেও পবিত্র অবস্থায় তা আদায় করা উত্তম। এক্ষেত্রে পানি থাকলেও উজু না করে তায়াম্মুম করার সুযোগ রয়েছে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু না থাকা অবস্থায় এক ব্যক্তি তাকে সালাম দিলে তিনি তায়াম্মুম করে তার সালামের জবাব দিয়েছেন, সহি বুখারি হাদিস নম্বর 337। তাই পানি থাকা সত্ত্বেও দিনই কোনো বিষয়ে দর্স দেওয়া বা জিকির করার জন্য তায়াম্মুম করা সহি আছে। আর সর্বদা পবিত্র অবস্থায় থাকাও প্রশংসনীয় কাজ, এর জন্যও তায়াম্মুম করা যেতে পারে। তবে এসব কাজ পবিত্রতার সাথে আদায় করার জন্য অজু করাই যে সর্বোত্তম পদ্ধতি তা তো বলার অপেক্ষা রাখে না। মনে রাখতে হবে, যেসব ইবাদত পবিত্রতা ছাড়া আদায় করা যায় না তার জন্য এ ধরনের তায়াম্মুম যথেষ্ট নয়। পানি থাকা অবস্থায় এমন ইবাদতের জন্য অজু করাই কর্তব্য, পানি না থাকলে তখন তায়াম্মুম করতে হবে।
1: বিস্তারিত বিষয়টি সমাধানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রশ্ন করেছেন হাসানুজ্জামান বাঘারপাড়া যশোর থেকে। আপনি লিখেছেন, আমাকে একজন আলেম বলেছেন ফজরের সুন্নাতে সূরায়ে কাফিরুন এবং সূরায়ে ইখলাস পড়া সুন্নাত, এ কথাটি কি সঠিক?
2: ধন্যবাদ শ্রোতা বন্ধু, একাধিক বর্ণনা থেকে বোঝা যায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ফজরের সুন্নাতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে ইখলাস পড়েছেন। সহি মুসলিমে বর্ণিত হয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বরাআ ফি রাকাতাইল ফজরি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও কুল হুয়াল্লাহু আহাদ এ দুই সূরা পড়েছেন। আরেক হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি এক মাস পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করে দেখেছি, তিনি ফজরের সুন্নাতে কুলহু আল্লাহু আহাদ এবং কুলিয়া ইয়ুহাল কাফিরুন এই দুই সূরা পড়েছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে অনুরূপ বর্ণনা রয়েছে। এ হাদিসের উপর ভিত্তি করে ফকিগণ বলেছেন, ফজরের সুন্নাতের দুই রাকাতে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস পড়া সুন্নাত, তবে এটি সুন্নাতে গাইরে মুআক্কাদা তথা মুস্তাহাব আমল, কেউ ভিন্ন সূরা পড়লেও তাতে কোনো সমস্যা নেই।
1: মোহতরম, আপনার সঙ্গে আমি একটি বিষয় আরো যোগ করি যে অনেকে এটাকে স্থায়ী করে নেয়, অর্থাৎ প্রতিদিনই ফজরের সময় এই দুটি সূরা পড়ে,
2: এমনটি না করা উচিত,
1: অথচ তার আরো সূরা মুখস্থ আছে। তো এই ক্ষেত্রে আমরা একটি বিষয় পরিষ্কার করি, সেটা হলো যে কোনো নামাজের জন্য কোন সূরাকে স্থায়ীভাবে নির্ধারণ করে নেওয়াটা মাকরু, স্থায়ীভাবে করা এটা সঠিক,
3: মাঝে মাঝে ছেড়ে দেওয়া,
2: মাঝে মাঝে
1: ছেড়ে বা মাঝে মাঝে পরিবর্তন করা, সূরা পরিবর্তন করা, যেরকম বেতের নামাজে সূরা ইখলাস সারা বছর সূরা ইখলাস পড়লো শেষ রাকাতে, এটি না করা উচিত। যদিও ইখলাস রাসূলুল্লাহ পড়েছেন,
2: আলাদা ফজিলত রয়েছে,
1: কিন্তু তার পরিবর্তন করা সুরা উচিত, সারা বছর একইভাবে এটা না করা উচিত। প্রশ্ন করেছেন মোহাম্মদ শামীম কাহালপুর মোল্লাহাট বাগেরহাট থেকে, তিনি লিখেছেন, আমরা কয়েকজন সহকর্মী একবার সফরে ছিলাম, দীর্ঘ যাত্রার কারণে জুমার নামাজ জামাতের সাথে পড়তে পারিনি। পরবর্তীতে আমরা গাড়ি থেকে নেমে এক মসজিদের বারান্দায় জোহরের নামাজ জামাতের সাথে আদায় করি। আমাদের এক সাথী বললেন, এমতো অবস্থায় জোহরের নামাজ একাকী পড়তে হয়, জানার বিষয় হচ্ছে আমাদের জোহরের নামাজ পড়া কি শুদ্ধ হয়েছে?
2: শ্রোতা বন্ধু, আপনাদের ওই দিনের জোহরের নামাজ আদায় হয়ে গেছে, তা পুনরায় পড়তে হবে না। যেখানে জুমা আদায় করা হয় এমন এলাকায় জুমার আগে পরে জামাত করে জোহর পড়া ঠিক নয়। এক্ষেত্রে আজান ছাড়া একে একে জোহর পড়ার নিয়ম। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, যারা জুমার নামাজ জামাতের সাথে আদায় করতে পারেনি তারা তা একাকী আদায় করবে,
1: জামাত করবে না জুমার। জি, মোহতরম মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছে আমরা পুনরায় আসবো ইনশাআল্লাহ। আমাদের আরো একজন বিজ্ঞ আলেম হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম, তার কাছ থেকে কয়েকটি সমাধান জেনে নেওয়ার জন্য আমরা তার কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি। প্রশ্ন করেছেন মাসরুর হাসান চুকনগর খুলনা থেকে, আপনি লিখেছেন, এক ব্যক্তি আমার থেকে 10,000 টাকা ঋণ নিয়েছেন এবং তার মোটরসাইকেলটি আমার কাছে বন্ধক রেখেছেন। ঋণ আদায়ের আগ পর্যন্ত আমি তার মোটরসাইকেলটি অন্যদের নিকট ভাড়া দিয়েছি, এতে আমার কিছু টাকা আয় হয়েছে। পরবর্তীতে সে ঋণ আদায় করে দিলে আমি তার বাইকটি ফেরত দিয়ে দেই। আমার প্রশ্ন হলো, মোটরসাইকেল দ্বারা অর্জিত টাকা আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা?
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই মাসরুর হাসান, ঋণদাতার জন্য বন্ধকি বস্তু থেকে উপকৃত হওয়া নাজায়েজ, তা সুদের অন্তর্ভুক্ত, তাই মোটরসাইকেলটি থেকে অর্জিত ভাড়া আপনার জন্য ভোগ করা জায়েজ হবে না। আপনি যদি ঋণ গ্রহীতার অনুমতিক্রমে মোটরসাইকেলটি ভাড়া দিয়ে থাকেন তাহলে তা দ্বারা উপার্জিত সকল অর্থ মালিকের প্রাপ্য, এগুলো তাকে ফেরত দিতে হবে। আর যদি তার অনুমতি ছাড়া ভাড়া দিয়ে থাকেন তাহলে এ থেকে উপার্জিত সকল অর্থ আপনাকে সদকা করে দিতে হবে, মোটরসাইকেলের মালিকও তা ভোগ করতে পারবে না।
1: জি, বিষয়টি আমরা যদি আর একটু ব্যাপকভাবে বলি, যেটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে জমি বন্ধক রাখা হয়, যে 1 বিঘা জমি 3 লক্ষ টাকা বন্ধক হিসেবে রাখা হচ্ছে এবং তার জন্য 2-3 বছর পর্যন্ত যিনি টাকা দিচ্ছেন তিনি তা ভোগ করছেন, কিন্তু এই ভোগ করার পরে ওই জমি থেকে উৎপাদিত ফসল, উৎপাদিত আয় সবকিছুই হারাম এবং সুস্পষ্ট হারাম,
3: সবকিছু ঋণদাতা ভোগ করতেছে,
1: ঋণদাতা ভোগ করছে, এটি সুস্পষ্ট হারাম,
3: সুদের অন্তর্ভুক্ত,
1: সুদের অন্তর্ভুক্ত, এটা রিবা, এবং এটার মধ্যে এমন কোন দুর্বলতা নেই যে দুর্বলতার কারণে আমরা এটাকে সহজ করে দেখতে পারি,
3: সুযোগ নাই।
1: কোরআন এবং সুন্নাহর স্পষ্ট বিধানের আলোকে এটি গ্রহণ করার কোন সুযোগ নেই। আপনাকে অনেক ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি আমাদের সমাধান করেছেন। প্রশ্ন করেছেন সাইফ উদ্দিন লোহাগাড়া নড়াইল থেকে, আপনি লিখেছেন, কিছুদিন পূর্বে আমার বাবা মারা যান, মহল্লার কবরস্থানে তাকে দাফন করি। এখন আমরা চাচ্ছি বাবার কবরের পাশে তার নাম ঠিকানা সম্বলিত একটি ফলক লাগিয়ে দিতে, যেন আত্মীয় স্বজনের কবর চিনতে সুবিধা হয়। জানার বিষয় হল, শরীয়তে কবরের উপর নেম ফলক বা নামের সাইনবোর্ড ব্যবহার করা বৈধ আছে কিনা?
3: ভাই মোহাম্মদ সাইফউদ্দিন, হ্যাঁ, চিহ্নিত রাখার জন্য কবরের পাশে নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা সম্বলিত ফলক লাগানোর অবকাশ রয়েছে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, হযরত উসমান ইবনে মাদউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এন্তেকালের পর তার দাফন শেষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাথর তার মাথার কাছে রাখেন এবং বলেন, এর দ্বারা আমার দুধ ভাইয়ের কবর চিহ্নিত করে রাখলাম, পরবর্তীতে আমার পরিবারের কেউ মারা গেলে যেন তার কাছাকাছি তাকে দাফন করতে পারি। তবে কবরের পাশে প্রয়োজনের অতিরিক্ত কিছু লেখা যাবে না, যেমন কোরআনের আয়াত ইত্যাদি লিখে রাখা এটা নিষেধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করা, তার উপর লেখা, কবরের উপর ঘর নির্মাণ করা এবং কবর পদদলিত করা থেকে নিষেধ করেছেন। এই হাদিসটি জামে তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 1052। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারী রহমতুল্লাহি আলহি বলেন, কবরে লেখা নিষেধ হল মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে যতটুকু লেখা প্রয়োজন তার চাইতে বেশি লেখা।
1: অনেকে কবিতা লেখে, বা মেন কবরের যে প্রাচীর এগুলো ঠিক নয়। তবে আমরা একটি বিষয় অবশ্যই মনে রাখবো যে কোনোভাবেই কবরকে পাকা করব না। বিভিন্ন সময়ে কবরস্থানে দেখা যায় যে একটি কবরকে পাকা করা হয়, কবরের চারিপাশে বাউন্ডারি ওয়াল করা হয়, এটি শরীয়তে অত্যন্ত গর্হিত এবং নিষেধাজ্ঞাপূর্ণ একটি কাজ।
2: এর সঙ্গে আমি একটি বিষয় শ্রোতাদেরকে বলতে চাই। স্বাভাবিকভাবেই পিতামাতা যখন মারা যান, সন্তান যদি সচ্ছল হন এবং অনেক ক্ষেত্রে সন্তান যদি পিতামাতার প্রতি খুব বেশি অনুগত হন, তো সেক্ষেত্রে চিন্তা করেন আব্বা যেহেতু মারা গেছেন, আম্মা মারা গেছেন, তো তাদের জন্য কিছু না করলে লোকজন খারাপ বলবে। তো দেখা যায় যে এই উদ্দেশ্যেও অনেকে কবরটাকে সুন্দর করে পাকা করে
1: দেয়।
2: এ জাতীয় বিষয়গুলো সামনে এসে যায়। তো বোঝানোর জন্য যেটা বলা সেটা হলো যে আমি যে আমার আব্বা আম্মার জন্য কবরটাকে পাকা করলাম, বড় কথা হলো যে এটা দিয়ে আমার আব্বা আম্মার কোনো লাভ হবে কিনা, আমি হয়তো লাখ টাকা খরচ করলাম, কি ফায়দা আছে? বরং এই টাকা দিয়ে কোনো মসজিদ, কোনো মাদ্রাসা অথবা কোনো রাস্তা, কোনো কালভার্ট,
1: জনকল্যাণমূলক যে
2: জনকল্যাণমূলক কোনো কাজ করে দিলাম, গরিবদেরকে দিলাম। তো নিঃসন্দেহে নবীজির হাদিস অনুযায়ী যেটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আপনি যদি আপনার মায়ের জন্য একটা টাকাও দান করেন, তো আপনি দাতা, এটা গ্রহিতার হাতে পড়ার আগে আপনার মায়ের কবরে চলে যাবে। তো এভাবে তাদের পরকালীন জীবন অনেক আনন্দের হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে।
1: এজন্য আমরা বলি যে কবর পাকা করা যাবে না, কবর স্থান বাউন্ডারি করা যাবে।
2: এইটা তো আলাদা
1: জিনিস। এই জন্য আমরা এটা কখনোই খেয়াল রাখবো, বিশেষ করে
2: মানে সেটাকে খুলে না রাখা, বরং সেখানে বিভিন্ন প্রাণী যে পিসাব পায়খানা করা বা নষ্ট
1: করা যেতে পারে,
2: অবশ্যই সেটা বাউন্ডারি ওয়াল দেওয়া, সেটা আলাদা গুরুত্ব রয়েছে সেটা।
1: জি মোহতারাম হযরত মাওলানা মুফতি আজিজুল ইসলাম, আপনার কাছে আমরা আবারও আসবো। আমরা পুনরায় যাচ্ছি মোহতারাম মুফতি আব্দুল কুদ্দুস সাহেবের কাছে। প্রশ্ন করেছেন মোহাম্মদ খাইরুল ইসলাম মোড়েলগঞ্জ বাগেরহাট থেকে। আপনি জানতে চেয়েছেন, আমার বড় ভাই এই বলে মান্যত করেন যে আমার চাকরি হলে তিন দিন এতেকাফ করব, পরবর্তীতে তার চাকরি হয়, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার মান্যতকৃত এতেকাফ আদায় করেননি, এভাবে তিনি ইন্তেকাল করেছেন। আমাদের জানার বিষয় হলো তিনি যেন মান্যতের দায় থেকে মুক্ত হতে পারেন, এজন্য আমরা কি করতে পারি?
2: শ্রোতা বন্ধু, আপনার বড় ভাইয়ের পক্ষ থেকে তিনটি সদকাতুল ফিত্র বা তার সমপরিমাণ টাকা গরিব মিসকিনকে দিয়ে দিবেন। এর দ্বারা আশা করা যায় আল্লাহ পাক আপনার বড় ভাইকে দায়মুক্ত করে দিবেন এবং তিনি যে মান্যত করেছিলেন তার থেকে তিনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ।
1: প্রশ্ন করেছেন মোহাম্মদ আবুল বাসার নড়াগাতি নড়াইল থেকে। আপনি লিখেছেন, স্বামী স্ত্রী পরস্পরকে দুষ্টুমি করে ভাই বোন বলে সম্বোধন করলে কোনো সমস্যা আছে কিনা? যেমন স্ত্রী যদি তার স্বামীকে এই বলে ডাকে যে ভাই এদিকে আসেন।
2: শ্রোতা বন্ধু, অনেক শব্দ আসে বা অনেক কথা আসে যেগুলো নিজেদের কাছে ভালো লাগলেও শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেগুলো পরিহার করা, এটাই আমাদের জন্য কর্তব্য। একজন মুসলিম হিসাবে ইহকাল এবং পরকালের সফলতা পেতে গেলে অবশ্যই নিজের কথা, কাজ সবকিছুকেই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। স্বামী স্ত্রী পরস্পরকে ভাই বোন বলে সম্বোধন করা, এটা আসলে একেবারেই নিষেধ। এক ব্যক্তি তার স্ত্রীকে বোন বলে সম্বোধন করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এভাবে সম্বোধন করতে নিষেধ করেন। তাই দুষ্টুমির ছলেও এভাবে সম্বোধন করা থেকে বিরত থাকবে। হাদিস মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে এসেছে, হাদিস নম্বর 19531। এভাবে বলে ফেললে এর কারণে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। এবং বর্তমান সময়ে যেটা দেখা যায় সেটি হলো যে মানুষ আধুনিকতাকে প্রাধান্য দিতে যে দেখা যায় যে ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশগুলোর যে ব্যবহার নীতি, তাদের যে দৈনন্দিন জীবনে উঠা বসা, যেমন এখন মুসলিম হয়েও নিজেকে তাদের মতো চালানোর মধ্যেই সফলতা অনেকেই তালাশ করেন, কিন্তু মূল সফলতা তো রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতিনীতি, যে শিষ্টাচারিতা, তাহজিব তামাদ্দুন রেখে গেছেন ওইটা অনুসরণ করার মধ্যে।
1: আপনার সঙ্গে আমি একটা কথা যুক্ত করি, সেটা হলো যে ভাই বলে ডাকা যেমনটা আপনি বললেন নিষেধ, এখানে যদি আমরা আরেকটু সহজ করে বলি যে কোন নারীর মাহরাম পুরুষ যারা আছেন ওই সম্বোধনটা স্বামীকে করা নিষেধ। যেমন বাপু, বাপরে বাপ, ওরে আমার সাসারে চাচা, বা ওরে আমার মারে মা,
2: মারে মা,
1: ও মা, ও বাপু,
2: ফুপুরে ফুপু,
1: হ্যাঁ বাপু বলা, অনেকে আছে বাপু তুমি এটা করো, স্বামী স্ত্রী যদি বলে। অর্থাৎ কোন পুরুষ পুরুষ মহিলার মাহরাম যে নাম আছে আত্মীয়, ওই নামে সম্বোধন স্বামী স্ত্রীকে করা ঠিক না বা যাবে না। এ বিষয়টি যদি আমরা মনে রাখি তাহলে সকল প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। মহতরম, আপনার কাছে আমরা আবারও আসছি, আমরা মুফতি আজিজুল ইসলামের কাছ থেকে আরো দু একটি সমাধান জেনে আসি। প্রশ্ন করেছেন নাদিম হাইদার রামপাল বাগেরহাট থেকে। আপনি লিখেছেন, আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান থাকায় এক দোকানে 40 কেজি মুরগির অর্ডার দেই। দোকানদার মুরগিগুলো জবাই করতে শুরু করলে প্রথম কয়েকটি জবাই করার সময় বিসমিল্লাহ বলে, পরে বিসমিল্লাহ বলা ছেড়ে দেয়। তাকে আমি বললাম, আপনি বিসমিল্লাহ বলছেন না কেন? সে বলল, একসাথে অনেকগুলো জবাই করলে প্রথমবার বিসমিল্লাহ বললেই হয়, পরে আর বিসমিল্লাহ না বললেও চলে। জানার বিষয় হলো তার কথা কি সঠিক?
3: ভাই নাদিম হায়দার, ওই দোকানদার ব্যক্তির কথা সঠিক নয়। একাধিক মুরগি বা পশু জবাই করলেও প্রত্যেকটির জন্য পৃথক পৃথক বিসমিল্লাহ বলা জরুরি। যে পশুর জবাইয়ের পূর্বে বিসমিল্লাহ বলা হবে না, সেই পশুর জবাই সহি হবে না এবং তা খাওয়া হালাল হবে না। হালাল হারামের মতো স্পর্শকাতর বিষয়ে নিজের ধারণা অনুযায়ী কাজ করা অন্যায়। এসব ক্ষেত্রে কোনো নির্ভরযোগ্য আলেম থেকে মাসআলা জেনে নেওয়া আবশ্যক, বিশেষ করে বিভিন্ন পেশার সাথে জড়িত ব্যক্তিদের ওই সংক্রান্ত মাসআলা মাসাইল জেনে নেওয়া খুবই জরুরি বিষয়।
1: এখানে যদি আরেকটি বিষয় আমি যুক্ত করি, যে মহতরম, একসঙ্গে অনেক প্রাণী জবাই করার বিষয়টি, আমাদের বাংলাদেশে অনেকগুলো কোম্পানি আছে যারা অনেক প্রাণী একসঙ্গে গোশতের আইটেমগুলো বাজারজাত করে এবং সেই ক্ষেত্রে অনেকগুলো মুরগি একসঙ্গে মেশিনের সাহায্যে জবাই করে, অথবা এমন সিস্টেম আছে যেখানে অনেকগুলো চাকু থাকে এবং একটা সুইচ অন করলে সবগুলো চাকু একসঙ্গে মুরগিগুলোকে জবাই করে দেয়। তো এই ক্ষেত্রে শরীয়ত বিধান হলো যে যখন সুইচটা অন করবে তখন বিসমিল্লাহ বললে, একসঙ্গে যদি 1000 মুরগিও থাকে তখন সকলের জন্য একবার বলাটা যথেষ্ট হচ্ছে। উনি হয়তো বা এটা মনে করতে পারে। তো আসলে হাত দিয়ে জবাই করার ক্ষেত্রে প্রতিটি প্রাণীর সময় বিসমিল্লাহ বলতে হবে, ইচ্ছাকৃত বিসমিল্লাহ বলা ছাড়লে ওই প্রাণী হালাল হবে না। আপনি অনেক চমৎকার এবং সময় উপযুক্ত একটি বিষয়ে সমাধান আমাদেরকে দিয়েছেন। প্রশ্ন করেছেন আব্দুর রহমান নিরালা আবাসিক এলাকা খুলনা থেকে। আপনি লিখেছেন, যে ঘরে মানুষ বা অন্য কোনো প্রাণীর ছবি টাঙানো থাকে সে ঘরে নামাজ পড়ার হুকুম কি? একজন আলেম বলেছেন, এমন ঘরে নামাজ পড়া মাকরু, তবে কাপড় বা অন্য কিছু দিয়ে যদি ছবি ঢেকে দেওয়া হয় তাহলে মাকরু হবে না।
3: শ্রোতা বন্ধু আব্দুর রহমান, যে ঘরে প্রাণীর ছবি দৃশ্যমান থাকে তাতে নামাজ পড়া মাকরু। অবশ্য নামাজের সময় ছবি ঢাকা থাকলে নামাজ মাকরু হবে না। আর একথা মনে রাখা দরকার যে ঘরে বাইরে কোনো প্রাণীর ছবি টাঙ্গিয়ে রাখা কিংবা প্রদর্শনী হয় এমনভাবে খোলা রাখা নাজায়েজ। এ কারণে ওই স্থানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করে না যাতে কোনো কুকুর রয়েছে এবং এমন ঘরেও প্রবেশ করে না যাতে কোনো প্রাণীর ছবি রয়েছে। বুখারী শরীফ হাদিস নম্বর 3322। তাই আপনার কর্তব্য হল মানুষ বা জীবজন্তুর যত ছবি ঘরে টাঙানো আছে তা নামিয়ে ফেলা এবং তা নষ্ট করে ফেলা। ভালো করে জেনে রাখা দরকার যে বিনা প্রয়োজনে ছবি উঠানো নাজায়েজ। হাদিস শরীফে ছবি উঠানোর ব্যাপারে নিষেধাজ্ঞা ও কঠোর ধমকি এসেছে।
1: জি, তবে আমরা একটি কাজ করতে পারি, সেটা হলো যেই প্রাণীর ছবির মাথা নেই, যেমন একটি হাদিসে এরকম আছে যে রাসূলুল্লাহ বলেন যে তার মাথাটাকে কেটে দাও, তাহলে ওটি একটা গাছের সাদৃশ্য হবে। তো কোনো দৃশ্য বা ভালো কোনো সিন আমরা ঘরে রাখতে পারি। কিন্তু আর একটা বিষয় যে অনেক সময় আছে যে অনেক গিজিমিজি করে ছোট্ট ছোট্ট করে মাথা দেখা যায়, বিশেষ করে যারা ওই যে কাবা শরীফের দৃশ্যটা ঘরে রাখেন, এটি অনেকের ঘরে দেখা যায় যে কাবার পাশে তওয়াফরত অনেক মুসল্লিদেরকে দেখা যায়। তো এটি রাখা যাবে কিনা আপনার কথার প্রসঙ্গে? তো যদি মুখ এবং চেহারা স্পষ্ট বোঝা না যায়, দূরের থেকে শুধু কালো কালো মাথা অথবা শুধু সাদা সাদা অংশ দেখা যায়, তাহলে এমনটি রাখাতে কোনো দোষ নেই। যে এবারে প্রশ্ন করেছেন মাহমুদ হাসান নওয়াপাড়া যশোর থেকে। আপনি লিখেছেন, আমি একদিন জোহরের আগের 4 রাকাত সুন্নাত পড়ছিলাম, ভুলে দ্বিতীয় রাকাতের বৈঠকের পর সালাম ফিরিয়ে ফেলি। এ অবস্থায় আমার করণীয় কি? আমাকে কি বাকি 2 রাকাত কাজা করতে হবে? জানিয়ে বাধিত করবেন।
3: শ্রোতা বন্ধু মাহমুদ হাসান, ভুলে সালাম ফিরিয়ে দিলে নামাজ ভঙ্গ হয় না। তাই নামাজ পরিপন্থী কোনো কাজ না করে থাকলে বাকি 2 রাকাত পড়ে সাহু সিজদা করে 4 রাকাত পূর্ণ করে নিতে পারতেন। কিন্তু আপনি যেহেতু তা পূর্ণ করেননি, তাই যে 2 রাকাত পড়া হয়েছে তা আদায় হয়ে গেছে, বাকি 2 রাকাত কাজা পড়তে হবে না। অবশ্য জোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত যেহেতু আদায় হয়নি, তাই জামাতের আগে সময় থাকলে তা পড়ে নিতে হবে, আর জামাতের আগে সময় না থাকলে জামাত শেষে দুই রাকাত সুন্নাত আদায়ের পর পূর্বের চার রাকাত পড়ে নিবে।
1: মোহতরম, আপনাকে ধন্যবাদ। আমরা এবারে আমাদের বিশিষ্ট একজন আলেমের দিন মুফতি আব্দুল কুদ্দুস সাহেবের কাছ থেকে আমরা আরো কয়েকটি বিষয় জেনে নিব। প্রশ্ন করেছেন আব্দুল ওয়াহিদ ফরিদপুর থেকে। আপনি লিখেছেন, কয়েকদিন আগে আসরের নামাজের তৃতীয় রাকাতে ইমাম সাহেব ভুলে বসে যান, মুসল্লিদের তাকবীর শুনে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান এবং সাহসিজদা ছাড়াই বাকি নামাজ শেষ করেন, কিন্তু পরবর্তীতে একজন আলেমকে বলতে শুনেছি প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর ভুলে বসে গেলে নাকি সাহসিজদা ওয়াজিব হয়। এক্ষেত্রে সঠিক মাসালা কোনটি?
2: শ্রোতা বন্ধু, ইমাম সাহেবের সাহু সেজদা না করা ঠিক হয়েছে, কেননা প্রথম রাকাত বা তৃতীয় রাকাতের পর যদি ভুলে বসে যায় এবং অল্প সময় তথা তিন তাসবি পরিমাণের চেয়ে কম সময় অবস্থান করার পর ভুল বুঝতে পেরে দাঁড়িয়ে যায় তাহলে সাহু সেজদা ওয়াজিব হয় না, আর যদি তিন তাসবি পরিমাণ অবস্থান করে তাহলে সাহু সেজদা ওয়াজিব হয়। ইমাম সাহেব যেহেতু বসার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন তাই সাহু সেজদা ওয়াজিব হয়নি।
1: প্রশ্ন করেছেন আব্দুল মাজেদ যশোর সদর থেকে। আপনি লিখেছেন, কখনো কখনো সময় স্বল্পতার কারণে জোহরের আগের চার রাকাত সুন্নাত পড়তে পারি না, জোহরের ফরজ আদায়ের পর তা আদায় করি, এক্ষেত্রে সমস্যা যেটা হয় সেটা হলো এই চার রাকাত সুন্নাত আগে পড়ব নাকি পরবর্তী দুই রাকাত সুন্নাত আগে পড়ব, তা ঠিক করতে পারি না। মোহতারামের কাছে জানতে চাচ্ছি এক্ষেত্রে সঠিক নিয়ম কি, আমি চার রাকাত আগে পড়ব নাকি দুই রাকাত আগে পড়ব?
2: শ্রোতা বন্ধু, জোহরের আগের চার রাকাত সুন্নাত সময় মতো পড়তে না পারলে তা জোহরের পরবর্তী দুই রাকাত সুন্নাত পড়ার পর আদায় করবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোহরের আগের চার রাকাত পড়া না হলে তা জোহরের পরবর্তী দুই রাকাতের পর আদায় করতেন। হযরত আমর ইবনে মাইমুনা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন কারো জোহরের আগের চার রাকাত ছুটে গেলে সে যেন তা জোহরের পরবর্তী দুই রাকাতের পর আদায় করে নেয়।
1: জি মোহতারাম মুফতি আব্দুল কুদ্দুস সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে আরও দুই একটি প্রশ্ন রয়েছে, আমরা সবশেষে মুফতি আজিজুল ইসলামের কাছ থেকে বিষয়গুলো জেনে নেব। প্রশ্ন করেছেন ইনামুল হক মনিরামপুর যশোর থেকে। আপনি লিখেছেন, আমার এক বন্ধু একটি মেয়ের সাথে এভাবে বিয়ে করেছিল যে মোবাইলে ছেলে মেয়েকে বলেছিল আমি তোমাকে এত টাকা মোহর ধার্য করে বিবাহ করলাম, রাজি থাকলে বলো কবুল। তখন মনেই কবুল বলেছিল, পরে ছেলেও কবুল বলেছিল। বিবাহের সময় ছেলের সাথে আরও দুজন পুরুষ ছিল, উভয় লাউডস্পিকারের মাধ্যমে মেয়ের কবুল শুনতে পেরেছিল আর ছেলের কবুল সরাসরি শুনেছে। জানতে চাই তাদের বিবাহ কি সহি হয়েছে?
3: শ্রোতা বন্ধু ইনামুল হক, মোবাইল ফোনে সংগঠিত ওই বিবাহ সহি হয়নি, কেননা বিবাহ সহি হওয়ার জন্য যে স্থানে বিবাহের ইজাব কবুল হবে সেই স্থানে দুজন সাক্ষীর উপস্থিত থাকা এবং উপস্থিত পাত্রপাত্রী বা তাদের প্রতিনিধি থেকে সরাসরি ইজাব কবুল শ্রবণ করা আবশ্যক। পাত্রপাত্রী বা তাদের প্রতিনিধি দুই স্থান থেকে ফোনে লাউডস্পিকারের মাধ্যমে ইজাব কবুল করলে এবং সাক্ষীগণ তা শ্রবণ করলে এর দ্বারা বিবাহ সংগঠিত হয় না। জেনে রাখা দরকার যে বিবাহ শাদী অনেক গুরুত্বপূর্ণ বিষয়, পিতামাতা এবং মুরব্বীজনদের পরামর্শ ও সম্মতিক্রমেই হওয়া বাঞ্ছনীয়। অভিভাবকদের না জানিয়ে নিজে নিজে এ পদক্ষেপ নেওয়া কিছুতেই ঠিক নয়। হাদিস শরীফে অভিভাবকদের সম্মতির প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়া একাধিক হাদিসে বিবাহের প্রচার করা ও তা প্রকাশ্যে করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ কাজ চুপিসারে করা কিছুতেই ঠিক নয়।
1: যে বিষয়টির সাথে একটু যোগ করি সেটা হলো যে বিদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে বিবাহ করা হয়, এটি আমাদের দেশে একটি অনেক বড় প্রচলনের রূপ নিয়েছে। তো ভিডিও কলের মাধ্যমে আপনার এই কথা মতো ভিডিও কলের মাধ্যমে কি হয় না, বিবাহটা শুদ্ধ হয় না? বিবাহ শুদ্ধ হওয়ার জন্য উভয় পক্ষের প্রতিনিধি এক জায়গায় বসে তারা ইজাব কবুল করবে।
3: বিদেশ থেকে কোন একজন আত্মীয়কে, আপনজনকে, পিতাকে উকিল বানাবে, প্রতিনিধি বানাবে, তিনি বিবাহ সংগঠিত
1: একই মজলিসে হবে।
2: জি জি, মানে এটা সহজ করে দেওয়ার জন্য এই বৈধ স্রোতটা বলে দিলে অবৈধ স্রোত থেকে মানুষের ফিরে আসা খুব সহজ হবে। যে বিদেশ থেকে উনি যে কাউকে উকিল করে দিবেন,
1: প্রতিনিধি
2: উপস্থিত থেকে সশরীরে বিবাহ সম্পাদন করবেন, খুব সহজ।
1: ওর জন্য এটা আপনারা ভিডিও কলে দেখলো
2: কোনো অসুবিধা
1: নাই, দেখতে পারে, কিন্তু দুইজন দুই প্রান্তে থেকে।
2: জি জি, এটা মানে যেখানে বৈধতার মধ্য দিয়ে কোনো কাজ করার সুযোগ রয়েছে সেখানে অবৈধ কাজ করে কাজ নষ্ট করার কোনো অর্থই হয়
1: না। হ্যাঁ, অনেকে প্রশ্ন করতে পারে যে আমরা তো ভিডিও কলে দেখতেছি, তো ভিডিও কলে দেখা না দেখার বিষয় না, বিষয় হলো স্থান একই হতে হবে,
2: জি জি,
1: দুই পক্ষ একই জায়গা,
2: ইজাব কবুল এর মাঝখানে কোনো ই না হওয়া, মানে
1: দূরত্ব
2: না হওয়া, ভিডিও কলে বললেও সেটার ভিতরেও দূরত্ব থাকে,
1: দূরত্ব থাকে, জি। বিষয়টি সময় উপযুক্ত, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে শেষ প্রশ্ন, প্রশ্ন করেছেন আসলাম দর্ডনা যশোর থেকে, আপনি লিখেছেন, আমি জানি বিয়ে করার জন্য কাবিন শর্ত, বর্তমানে দেখা যায় অনেকে বিয়ের কথা পাকাপাকি হওয়ার পর মা বাবা কিংবা গার্ডিয়ানদের সম্মতিতে কাবিন না করে শুধু আংটি পরিয়ে রাখেন, এখন ওই ছেলে মেয়ে পরস্পরকে দেখা সাক্ষাৎ করতে পারবে কি না?
3: ভাই আসলাম হোসেন, আংটি পরানোর দ্বারা বিবাহ সংগঠিত হয় না, এটি উভয় পক্ষের মাঝে সামাজিকভাবে কেবলমাত্র বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত করা বোঝায়। সুতরাং ইজাব কবুল ছাড়া শুধু আংটি পরানোর দ্বারা তারা স্বামী স্ত্রী গণ্য হবে না, তাই ইজাব কবুলের আগে তাদের দেখা সাক্ষাৎ ও মেলামেশা বৈধ নয়। বর্তমানে বিবাহের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আগদ না করিয়ে আংটি পরিয়ে দীর্ঘদিন পর্যন্ত এভাবে রেখে দেওয়ার রেওয়াজটি, প্রচলনটি ঠিক নয়। এ কারণে ছেলে মেয়ে ও তাদের নিকটজনদের সাথে দেখা সাক্ষাৎ ও মেলামেশা করার গুনাহ বাড়তে থাকে। বিবাহ সহি হওয়ার শুধু কাবিন যথেষ্ট নয়, বরং দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীর সামনে বিয়ের ইজাব কবুল করার দ্বারাই বিবাহ সংগঠিত হয়ে যায়।
1: শ্রোতাবন্ধু, এরই মাধ্যমে আমাদের ইসলাম ও জীবন মাসলা মাসাল ভিত্তিক অনুষ্ঠানের আজকের পর্ব সমাপ্ত হল। মোহতারাম, আপনাদের দুজনের প্রতি অনেক কৃতজ্ঞতা, আপনাদের মূল্যবান সময় ব্যয় করে শ্রোতাবন্ধুদের প্রশ্নের সমাধান প্রদান করেছেন, সেই সাথে যারা আমাদের শুনেছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আশা করি আমাদের পুরো আয়োজন থেকে আপনারা উপকৃত হয়েছেন। আবারও অনুরোধ করছি, আপনারা যে কোনো বিষয়ে জানার জন্য অথবা জানা যে কোনো বিষয়ে আরও ভালো করে জানতে আমাদের কাছে চিঠি লিখবেন। চিঠি লিখার ঠিকানা বা প্রশ্ন পাঠানোর ঠিকানা, প্রযোজক ইসলাম জীবন মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 9000। আমি আবারও বলছি, প্রযোজক ইসলাম জীবন মাসলা মাসাইল ভিত্তিক অনুষ্ঠান, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার খুলনা 9000। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জ্ঞানের পরিধি বিস্তারের জন্য আমাদের চিঠি লিখুন। ফি আমানিল্লাহ।
0: এতক্ষণ মাসায়লা মাসাইল ভিত্তিক বিশেষ অনুষ্ঠান ইসলাম ও জীবন শুনলেন। উপস্থাপনা করলেন মুফতি সিফাতুল্লাহ, সম্পাদনা মোহাম্মদ সোহাগ হোসেন, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনা ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। অনুষ্ঠান সংক্রান্ত একটি বিশেষ ঘোষণা। আগামী 26 জুলাই 2026 তারিখ রোজ বেলা 2:30 শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় শিশুদের পানিতে ডুবে যাওয়ার ক্ষেত্রে সচেতনতা ও প্রাথমিক চিকিৎসায় করণীয় বিষয়ক একটি ফোন ইন অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। প্রিয় শ্রোতা, 01974127970 নম্বরে ফোন করে আপনার অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হতে পারবেন। অনুষ্ঠান সংক্রান্ত বিশেষ ঘোষণাটি শেষ হলো।

যৌতুক একটি সামাজিক অভিশাপ, এর থেকে মুক্তির লক্ষ্যে প্রয়োজন সকলের সচেতনতা। যৌতুক দেওয়া ও যৌতুক নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। যৌতুক প্রথা নিরসনে চাই সামাজিক সচেতনতা। আসুন এই আন্দোলনে আমরা সবাই শরিক হই। সমাজে নারী নির্যাতনের অন্যতম কারণ যৌতুক। আসুন আমরা সবাই যৌতুক প্রতিরোধে আন্তরিক প্রচেষ্টা চালাই। আসুন আমরা প্রতিজ্ঞা করি, যৌতুক দেব না, যৌতুক নেব না। বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকাল 4টার বাংলা সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা বাংলাদেশ বেতার খবর পড়ছি মোহাম্মদ দবির আল কাদের। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগেই সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই সেমিকন্ডাক্টর অপরিহার্য। সেমিকন্ডাক্টর শিল্পকেই জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, চলতি বাজেটে এই শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের উপর থেকেই সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপর নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যেই এই খাত থেকেই নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। এজন্য তিনি বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিষ্ঠান, শিল্প মালিক, উদ্যোক্তা এবং প্রবাসী বিশেষজ্ঞদের একযোগে কাজ করার আহ্বান জানান। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি আজ রাজধানীর সিডাব আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারের প্রবেশ অধিকার বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এসব মামলা প্রত্যাহারের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী সংসদ অধিবেশনেই রাষ্ট্রপতি নির্বাচন করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, ভুল ও অপতথ্য এবং বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে মূলধারার সংবাদ মাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি আজ রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ডেল্টা কনফারেন্সে এক প্যানেল আলোচনায় একথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসাবে কাজ করে, তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়। পরে রাজধানীর অন্য একটি হোটেলে আয়োজিত গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ডিজিটাল এক্সেলেন্স অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে কাজ করাই এখন সময়ের দাবি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অব্যাহত থাকায় সম্ভাব্য ব্যাপক আক্রমণের প্রয়োজন নাও হতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেছেন, তেহরান হুমকিকে ভয় পায় না এবং তারা কোন চাপের কাছে নথি স্বীকার করবে না। এদিকে সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং হুরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র একটি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। ইয়েমেনের বন্দর শহর হুদাইদা ও নিকটবর্তী একটি দ্বীপে হুতি লক্ষ্যবস্তুতে গতকাল বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। খেলার খবর ভলিবল। আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে নেপালের মোকাবেলা করবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলাটি শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার
2: খুলনা, এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমে শোনাচ্ছি ঝিনুকমালা ছায়াছবি থেকে শিল্পী এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি।

0: বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট জেলায় এ কর্মসূচির উদ্বোধন করবেন। এই কর্মসূচি কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়, ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদীর থেকে খাল কাটতে হবে, প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15 ভাগ। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি, আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে, তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে, আর আপনাদের যে আয় সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা তোর বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে, এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষাবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম, খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, পাঁচ মাইল, দশ মাইল, পনেরো মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ করতে পারেন। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
0: 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেললো, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ছায়াছবির গান। এবার শোনাচ্ছি পুষ্পমালা ছায়াছবির এই গানটিতে যুগলে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও রুনা লায়লা।

0: বজ্রপাত থেকে রক্ষা পেতে সবচেয়ে নিরাপদ হলো কোনো পাকা ভবনের ভেতর আশ্রয় নেওয়া। খোলা স্থানে থাকলে গুটি সুটি হয়ে বসে পড়ুন, অর্থাৎ মাথা নিচু করে হাঁটুতে গুজে থাকুন, এবং কোনো ধাতব বস্তু, উঁচু গাছ বা জলাশয় থেকে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বজ্রপাতের সময় সুরক্ষিত থাকতে পাকা ভবনের নিচে অবস্থান করা সবচেয়ে নিরাপদ। বজ্রপাতের সময় জানালার কাছে বা বারান্দায় থাকা বিপজ্জনক। টিভি, ফ্রিজ ইত্যাদি বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন এবং কর্ড যুক্ত ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। বজ্রপাতের সময় গোসল করা, বেসিনে হাত ধোয়া বা পানির কল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ ধাতু পাইপের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। খোলা মাঠ, পাহাড়ে চূড়া বা উঁচু গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে কখনোই আশ্রয় নেবেন না। নদী, পুকুর বা সমুদ্র থাকলে দ্রুত ডাঙায় উঠে আসুন। যদি কোনো আশ্রয়স্থল না থাকে তবে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে বসে দুই কানের ভেতর আঙ্গুল ঢুকিয়ে দিয়ে মাথা নিচু করে রাখুন, যেন শরীর মাটির সংস্পর্শে কম থাকে। মাটিতে শুয়ে পড়া থেকে বিরত থাকুন। ছাতা, সাইকেল, মোটরসাইকেল বা ধাতব কৃষি যন্ত্রপাতি থেকে দূরে থাকুন। গাড়ির ভেতর থাকাটা নিরাপদ, তবে গাড়ি বা কোনো ধাতব বাহনের গায়ে হাত দেওয়া থেকে বিরত থাকুন।
1: এবার শুনবেন স্বপ্নের পৃথিবী থেকে এই গানটি, এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: এতক্ষণ ছায়া ছবির গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন আল্লাহ পাকিস্তানে হামদ।

আল্লাহ পাকিস্তানি হাম শুনলেন। আল্লাহ তালার খাস বাঁধা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। আল কোরআন সুরা ফুরকান আয়াত 63। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: হে মান্দারগণ, তোমরা ইনসাফের উপর কায়েম থাকো এবং আল্লাহ তাআলার জন্য সত্য সাক্ষ্য প্রদান করো, যদিও তাতে তোমাদের অথবা তোমাদের পিতামাতা ও আত্মীয় স্বজনের ক্ষতি হয়। আল কুরআন সূরা নিসা আয়াত 135। আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। মুসলিম, যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকট যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। ইবনে মাজাহ, বাংলাদেশ, পিতার খুলনা। এখন শুনবেন নাতের আসর।

যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। তিরমিজি। বাংলাদেশ বেতার খুলনা পরবর্তী অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Bether, the news read by Tasnova Bashar. Prime Minister Tariq Rahman has said the semiconductor industry could emerge as Bangladesh's next promising economic sector after the RMG industry. He said this while addressing the inaugural ceremony of the National Semiconductor Symposium and Beer Summit 2026 at the North Theatre in the capital today. The Prime Minister said the government has already started implementing comprehensive plans, including creating a business-friendly environment to transform the semiconductor industry into a major driver of economic prosperity. He said the present government wants to build a self-reliant, prosperous and technology-driven Bangladesh, terming semiconductors as the foundation of modern civilization in the era of the fourth and fifth industrial revolutions, Tariq Rahman said. From artificial intelligence, robotics, data centers, renewable energy and medical equipment to mobile phones and satellites in space, semiconductors are indispensable in every field. He said the government considers the semiconductor industry a national priority. The premier said in the current budget, all taxes and duties on raw materials required for the semiconductor industry have been withdrawn. Besides, initiatives have been taken to introduce cash incentives on export earnings from semiconductor design services, he added. The prime minister expressed hope that the country will be able to achieve its targeted export earnings from the sector by 2030. Local Government, Rural Development and Cooperatives Minister Mirza Fakhrul Islam Alamgir has said research, innovation and productive activities should be given priority instead of political debate. He made the remarks while addressing the inaugural ceremony of the 36th Annual Planning Conference as the chief guest at the Rural Development Academy RDA in Bogor today. The minister said the outcomes of research must reach the field level to increase farmers' income and further strengthen the rural economy. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said extrajudicial killings have almost come down to zero in the country. He said this while addressing as the chief guest at a consultation meeting on human rights violations and victims' access to justice at the Sirdap Auditorium in the capital today. Later replying to a question from newsman, Mohammad Asaduzzaman said, according to the constitution, a new president must be elected within 90 days. He hoped that the president election will be held during the next session of the Jatiya Sanshad. Information and Broadcasting Minister Zahiruddin Chapan has said mainstream media has an important role to play in protecting the common people from false information, misinformation and misleading information. He said this at a panel discussion at the Bengal Delta Conference at a hotel in the capital today. The Information and Broadcasting Minister said journalism is a process that acts as a mirror of society according to people's expectations. Therefore, journalists should not be activists. Bangladesh and Chile have discussed opening resident diplomatic missions in each other's capitals as part of efforts to deepen bilateral relations and expand economic and trade cooperation. The issue was discussed during a bilateral meeting between Foreign Minister Dr. Khalilur Rahman and his Chilean counterpart Francisco Perez Mackenna in Manila today. During the meeting, the two foreign ministers noted the considerable potential for substantially increasing bilateral trade and agreed in principle to explore the possibility of a free trade agreement between the two countries. India's Education Minister Dharmendra Pradhan had resigned from his position. In the face of the ongoing student protests, he has sent his resignation to Prime Minister Narendra Modi. Youth protesters nationwide demanded he was to take responsibility over examination paper leaks. The student movement was going on for more than a month at Jantar Mantar in New Delhi for the removal of Education Minister. Volleyball and Bangladesh will face Nepal tomorrow in their fourth match of the International Volleyball Tournament at Islamabad in Pakistan. The game will start at 2 p.m. Bangladesh time. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic, West Bengal, North Odisha coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Para have been advised to keep hoisted local cautionary signal number 3. Repeat local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valley till 1 tonight says there are chances of rain or thundershowers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Boishal, Podokhali, Noakhali, Chattogram, Cox's Bazar. Reports in these areas are the highest cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক খবর পড়ছি রুকসানা জাহান। আজ রাজধানীর নব থিয়েটারে দুদিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইআর সামিট 2026 শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই সামিটের উদ্বোধন করেন। উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্পের জন্য সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান বাংলা কিউআর ক্যাম্পেইনের অংশ হিসেবে আজ পূর্বাচল নিউটাউনের নীলা মার্কেট পরিদর্শন করেছেন। তিনি বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মত বিনিময় করেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলা কিউআর এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন এবং দৈনন্দিন কেনাকাটায় নিরাপদ, দ্রুত ও সহজ পেমেন্ট মাধ্যম হিসেবে বাংলা কিউআর ব্যবহারের আহ্বান জানান। এ সময় গভর্নর নিজেও বাজার থেকে বিভিন্ন পণ্য ক্রয় করে বাংলা কিউআর এর মাধ্যমে মূল্য পরিশোধ করেন। তার এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেবজা অর্থনৈতিক অঞ্চলে 3 কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়াইরান টেক্সট কোম্পানি লিমিটেড। এই বিনিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটি একটি আধুনিক টেক্সটাইল উৎপাদন কারখানা স্থাপন করবে, যা দেশের বস্ত্র খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, স্থানীয় শিল্পের সক্ষমতা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বেবজার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই বিনিয়োগের লক্ষ্যে সম্প্রতি ঢাকার বেবজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট কোম্পানির মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি সই হয়েছে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে গত সপ্তাহে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এর ফলে সূচক, বাজার মূলধন ও লেনদেন কমেছে। সপ্তাহ জুড়ে ডিএসইতে 386টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 120টির, কমেছে 240টির এবং অপরিবর্তিত ছিল 26টির। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স সপ্তাহ জুড়ে কমেছে 96 পয়েন্ট। সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই এর বাজার মূলধন দাঁড়িয়েছে 7,01,270 কোটি টাকা। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যা ছিল 7,10,883 কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে 9,613 কোটি টাকা। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 223.85 টাকা, ক্রয় 222.85 টাকা। ইউরো বিক্রয় 142.98 টাকা, ক্রয় 140। পাউন্ড স্টার্লিং বিক্রয় 167.49 টাকা, ক্রয় 164.46 টাকা। সৌদি রিয়াল বিক্রয় 33.22 টাকা, ক্রয় 32.56 টাকা। দিরহাম বিক্রয় 33.90 টাকা, ক্রয় 33.28 টাকা। কুয়েতি দিনার বিক্রয় 404.45 টাকা, ক্রয় 397.06 টাকা। বাণিজ্যিক সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে বিজ্ঞান বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান অণু পরমাণু।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষের সভ্যতার ইতিহাস আসলে এক দীর্ঘ অনুসন্ধানের ইতিহাস। আগুনের আবিষ্কার থেকে শুরু করে মহাকাশ অভিযাত্রা, চাকা থেকে সুপার কম্পিউটার, প্রতিটি অগ্রগতির পেছনে কাজ করেছে মানুষের জানার আগ্রহ এবং প্রশ্ন করার সাহস। বিজ্ঞান সেই কৌতূহলকে পথ দেখায়, যুক্তিকে শক্তি দেয় এবং ভবিষ্যতের দরজা খুলে দেয়। আমাদের চারপাশের পৃথিবী প্রতিনিয়ত বদলে যাচ্ছে, প্রযুক্তি বদলে দিচ্ছে জীবনযাত্রা, গবেষণা উন্মোচন করছে নতুন সম্ভাবনা, আর বিজ্ঞান আমাদের শেখাচ্ছে কিভাবে সীমিত সম্পদের পৃথিবীতে আরও সচেতন ও টেকসইভাবে বেঁচে থাকা যায়। তাই বিজ্ঞান কেবলই পাঠ্যবইয়ের বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের জীবন, সিদ্ধান্ত এবং ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে জড়িত। বিজ্ঞান ও প্রযুক্তির নানা তথ্য, সম্ভাবনা, আবিষ্কার এবং সমসাময়িক আলোচনায় সাজানো আমাদের নিয়মিত আয়োজন অণু ও পরমাণুতে আপনাদের জানাই আন্তরিক স্বাগত। আমি ফারহানা ত্রিনা। আজকের পর্বে থাকছে নবায়নযোগ্য শক্তি নিয়ে একটি তথ্য সমৃদ্ধ কথিকা, একটি বিজ্ঞানভিত্তিক সচেতনতামূলক গান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বের সাম্প্রতিক কিছু সংবাদ। আর অনুষ্ঠানের শুরুতেই আপনাদের জন্য একটি ছোট্ট বিজ্ঞান প্রশ্ন রেখে দিচ্ছি। বলুন তো, পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি? উত্তর জানিয়ে দেব অনুষ্ঠানের শেষে। চলুন জ্ঞানের আলোয় শুরু করি আজকের এই আয়োজন। শ্রোতা বন্ধুরা, বর্তমান বিশ্বে জ্বালানি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। শিল্প, কৃষি, যোগাযোগ কিংবা দৈনন্দিন জীবন সবকিছুই কোনো না কোনোভাবে শক্তির উপর নির্ভরশীল। কিন্তু প্রচলিত জ্বালানির ব্যবহার যেমন পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে, তেমনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিও বাড়িয়ে তুলছে। এই বাস্তবতায় বিশ্ব জুড়ে গুরুত্ব পাচ্ছে নবায়নযোগ্য শক্তি। সূর্যের আলো, বায়ু প্রবাহ, পানি কিংবা প্রাকৃতিক উৎস থেকে উৎপাদিত শক্তি পরিবেশবান্ধব এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিষয়ে এবার শুনবেন একটি তথ্যবহুল কথিকা। নবায়নযোগ্য শক্তি বিষয়ক কথিকাটি গবেষণা ও গ্রন্থনা করেছেন মোসাম্মত মমিতা ইয়াসমিন, সহকারী অধ্যাপক রসায়ন বিভাগ, ইডেন মহিলা কলেজ। পাঠ করবেন কে এম মনির হোসাইন। চলুন শুনে নেওয়া যাক কথিকাটি।
1: নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি হল এমন এক ধরনের শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না। পৃথিবীতে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের বিদ্যুতের একটি বড় অংশ নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করা হবে। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পূর্বাভাস অনুযায়ী 2050 সালের মধ্যে বিশ্বের বিদ্যুতের একটি বড় অংশ নবায়নযোগ্য শক্তি থেকে সরবরাহ করা হবে। নবায়নযোগ্য শক্তির অন্যতম প্রধান ও কার্যকর উৎস হল সৌরবিদ্যুৎ এবং বায়ুবিদ্যুৎ। সকল শক্তির প্রাকৃতিক উৎস হল সূর্য। সূর্যের আলো ও বাতাসের শক্তিকে কাজে লাগিয়ে পরিবেশ বান্ধব উপায়ে সৌরবিদ্যুৎ ও বায়ুবিদ্যুৎ উৎপাদন করা হয়। সূর্যের আলো ও তাপকে সোলার প্যানেলের সাহায্যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। এই বিদ্যুৎকে সৌরবিদ্যুৎ বলা হয়। এটি পরিবেশ বান্ধব এবং বিদ্যুৎ বিল কমানোর পাশাপাশি লোডশেডিং সমস্যার সমাধানও সহায়ক। ব্যবস্থার ভিত্তিতে সৌরবিদ্যুৎকে তিন ভাগে ভাগ করা যায়, অনগ্রিড, অফগ্রিড এবং হাইব্রিড। অনগ্রিড, এটি সরাসরি জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত থাকে। দিনের বেলায় সোলার প্যানেল থেকে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করা যায় এবং প্রয়োজনে পরে ব্যবহার করা যায়। অফগ্রিড, এটি জাতীয় গ্রিডের উপর নির্ভরশীল নয়, সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারিতে সংরক্ষণ করা হয়। হাইব্রিড, এটি অনগ্রিড ও অফগ্রিড উভয় ব্যবস্থার সমন্বয়ে গঠিত। সৌরবিদ্যুতের সবচেয়ে বড় সুবিধা হল সূর্যালোক ব্যবহার করে সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়। বাংলাদেশের

0: একটি সূর্যালোক পাওয়া যায়। তাই ব্যক্তিগত বাড়ি, কারখানা ও বাণিজ্যিক ভবনের ছাদে সহজেই সোলার প্যানেল স্থাপন করা সম্ভব। অপরদিকে বায়ুবিদ্যুৎ হল বাতাসের গতিশক্তিকে কাজে লাগিয়ে টারবাইনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ। বায়ুপ্রবাহ টারবাইনের ব্লেডগুলোকে ঘুরায় এবং এই ঘূর্ণন শক্তি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। বায়ুবিদ্যুতের অন্যতম সুবিধা হল এতে কোনো কার্বন নিঃসরণ বা পরিবেশ দূষণ হয় না। এছাড়া জমির প্রয়োজনও তুলনামূলকভাবে কম। সমুদ্র উপকূল, নদী তীর ও খোলা এলাকায় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। উপযুক্ত বায়ুপ্রবাহ থাকলে দিনরাত ২৪ ঘন্টাই বিদ্যুৎ উৎপাদন সম্ভব। বাংলাদেশে কক্সবাজার অঞ্চলে বায়ুবিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হয়েছে। এছাড়া কুতুবদিয়া ও যমুনা নদীর তীরবর্তী এলাকায়ও বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশগত ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে নবায়নযোগ্য জ্বালানির সুফল বিশ্বব্যাপী স্বীকৃত। কয়লা ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিষাক্ত গ্যাস বা কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশ সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বিভিন্ন লক্ষ্য নির্ধারণ করেছে। বর্তমানে সৌরবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ ও জলবিদ্যুৎ সহ বিভিন্ন নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যেসব এলাকায় এখনও জাতীয় গ্রিডের বিদ্যুৎ পৌঁছেনি, সেখানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে সহজেই বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুতের অবদান সবচেয়ে বেশি, তবে সৌরবিদ্যুৎ উৎপাদন আবহাওয়ার উপর নির্ভরশীল। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়। তাই সৌর, বায়ু ও জলবিদ্যুতের সমন্বিত ব্যবহারের মাধ্যমে জ্বালানির চাহিদা পূরণ করা অধিক কার্যকর। জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবেশ দূষণ এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণের প্রভাব বিবেচনায় নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। জাতিসংঘের মতে, জলবায়ু সংকট মোকাবেলায় জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য শক্তির দিকে রূপান্তর বর্তমান সময়ের অন্যতম প্রধান দাবি।
1: বিশেষজ্ঞদের মতে, আগামী পৃথিবীর অন্যতম বড় চ্যালেঞ্জ হবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সৌরশক্তি ও বায়ু শক্তির মতো পরিবেশ বান্ধব শক্তির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আমাদের ছোট ছোট সচেতনতা, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির প্রতি আগ্রহ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। শ্রোতা বন্ধুরা, বিজ্ঞান কখনো থেমে থাকে না। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্তে গবেষকরা নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন এবং প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনকে আরও সহজ, নিরাপদ এবং সমৃদ্ধ করার চেষ্টা করছেন। কখনো চিকিৎসা বিজ্ঞানে আসছে নতুন সাফল্য, কখনো মহাকাশ গবেষণায় উন্মোচিত হচ্ছে নতুন তথ্য, আবার কখনো পরিবেশ রক্ষায় তৈরি হচ্ছে নতুন প্রযুক্তি। এবারের পর্বে থাকছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক খবরাখবর। বিজ্ঞান ও প্রযুক্তি বার্তা সংকলন, সম্পাদনা ও পাঠে আছেন আতিকুর রহমান আতিক। চলুন জেনে নেওয়া যাক সাম্প্রতিক বিজ্ঞান সংবাদ।
2: শ্রোতা বন্ধুরা, আজ আমরা জানব সাম্প্রতিক বিজ্ঞানের কিছু চমকপ্রদ খবর। পৃথিবীতে প্রাণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কোথা থেকে এবং কিভাবে এসেছে, এটি বিজ্ঞান দুনিয়ার সবচেয়ে বড় রহস্যগুলোর একটি। এতদিন বিজ্ঞানীরা ধারণা করছিলেন সৌরজগতের বাইরের অঞ্চল থেকে আসা উল্কাপিণ্ডের মাধ্যমে পৃথিবীতে পৌঁছেছিল জীবন গঠনের উপাদান, কিন্তু নাসার অর্থায়নে পরিচালিত নতুন এক গবেষণা সেই ধারণাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। গবেষণায় দেখা গেছে প্রাণের বিকাশের জন্য অপরিহার্য ফসফরাস ও নাইট্রোজেন আসলে সৌরজগতের ভেতরের অঞ্চল থেকেই পৃথিবীতে এসেছে। বিজ্ঞানীরা পৃথিবীতে পাওয়া দুই প্রজন্মের উল্কাপিণ্ড বিশ্লেষণ করে দেখেছেন, প্রায় ৪৫০ কোটি বছর আগে বৃহস্পতি গ্রহ যখন গঠিত হতে শুরু করে, তখন তার বিশাল মহাকর্ষীয় বল সৌরজগতের ভেতর এবং বাইরের অংশের উপাদান প্রবাহে বাধা সৃষ্টি করে। এর ফলে সৌরজগতের ভেতরের অঞ্চলে ফসফরাস ও নাইট্রোজেনের ঘনত্ব বেড়ে যায়, যা পরবর্তীতে পৃথিবী গঠনের উপাদানে যুক্ত হয়। ভূরাসায়নিক মডেলিংয়ের মাধ্যমে গবেষকরা আরও নিশ্চিত হয়েছেন, পৃথিবীর বর্তমান ফসফরাস ও নাইট্রোজেনের রাসায়নিক বৈশিষ্ট্য সৌরজগতের ভেতরের অংশের উপাদানের সঙ্গেই সবচেয়ে বেশি মিলে। গবেষকদের মতে, এই আবিষ্কার পৃথিবীতে প্রাণের উৎপত্তি সম্পর্কে

0: সম্পর্কে আমাদের ধারণাকে নতুনভাবে ব্যাখ্যা করতে পারে। একই সঙ্গে এটি মহাবিশ্বের অন্য গ্রহগুলোতে প্রাণের সম্ভাবনা খুঁজে বের করার গবেষণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মহাকাশ অভিযানের ইতিহাসের নতুন অধ্যায় লিখতে যাচ্ছে ব্রিটিশ প্যারা অলিম্পিয়ান ও সার্জন জন ম্যাকফল। সবকিছু ঠিক থাকলে তিনি হবেন পৃথিবীর কক্ষপথে বসবাস করা প্রথম শারীরিক প্রতিবন্ধী নভোচারী। আগামী বছর হ্যাভেন ওয়ান স্পেস স্টেশনে 2 সপ্তাহের একটি মিশনে অংশ নিয়ে তিনি গবেষণা করবেন মহাকাশের পরিবেশ মানবদেহ ও কৃত্রিম অঙ্গের উপর কি প্রভাব ফেলে। মাত্র 19 বছর বয়সে এক দুর্ঘটনায় ডান পা হারালেও নিজের সীমাবদ্ধতাকে জয় করে আজ তিনি মহাকাশ জয়ের পথে। জন ম্যাকফলের এই যাত্রা বিশ্বজুড়ে প্রতিবন্ধী মানুষের জন্য হতে পারে এক নতুন অনুপ্রেরণা। কর্মক্ষেত্রের বিভিন্ন দাপ্তরিক কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে নতুন এআই এজেন্ট তৈরি করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারীরা অনলাইনে না থাকলেও মাইক্রোসফট স্কাউট নামের এই এআই এজেন্টটি মিটিং নির্ধারণ, প্রয়োজনীয় নথি প্রস্তুত, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং গুরুত্বপূর্ণ বিষয়ে সতর্কবার্তা দিতে সক্ষম। টিমস, আউটলুক ও ওয়ান ড্রাইভ সহ বিভিন্ন প্ল্যাটফর্মের তথ্য বিশ্লেষণ করে এটি স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্তও নিতে পারে। পরীক্ষামূলক ব্যবহারে কর্মীদের দৈনন্দিন কাজের চাপ কমাতে এআই এজেন্টটি ইতিবাচক ভূমিকা রেখেছে বলে দাবি করছে মাইক্রোসফট। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু গ্রাহক এবং মাইক্রোসফটের ফ্রন্টিয়ার কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য এআই এজেন্টটি প্রিভিউ সংস্করণ উন্মুক্ত করা হবে।
1: প্রিয় শ্রোতা বন্ধুরা, একটি মজার বৈজ্ঞানিক তথ্য দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই। সূর্যের কেন্দ্রে প্রতি সেকেন্ডে প্রায় 60 কোটি টন হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয়। এই বিশাল শক্তির কারণেই সূর্য আলো ও তাপ ছড়িয়ে পৃথিবীতে প্রাণীর অস্তিত্ব বজায় রাখতে সাহায্য করছে। বিজ্ঞান আমাদের চারপাশের জগৎকে বুঝতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং যুক্তির আলোয় সত্যকে খুঁজে নিতে সাহায্য করে। তাই কৌতূহলী হন, জানার আগ্রহ ধরে রাখুন এবং বিজ্ঞানকে কাজে লাগান মানব কল্যাণে। আর অনুষ্ঠানের শুরুতে যে প্রশ্নটি রেখেছিলাম, পৃথিবীর সবচাইতে কাছের নক্ষত্র হচ্ছে সূর্য, এই ছিল আজকের অণু ও পরমাণু। সকলকে আন্তরিক ধন্যবাদ। আবারও কথা হবে নতুন কোন পর্বে, নতুন কোন আবিষ্কারের গল্প নিয়ে, নতুন কোন জ্ঞানের দুয়ার খুলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সচেতন থাকুন, বিজ্ঞান মনস্ক থাকুন। যাওয়ার আগে জানিয়ে যাই, অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি ফারহানা ত্রিনা, সম্পাদনায় মোহাম্মদ মনিরুল ইসলাম, তত্ত্বাবধানে ছিলেন ইয়াসমিন আক্তার এবং প্রযোজনা করেছেন ইশরাত শামিন।

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন কে এম আব্দুল্লাল মর্তুজা মুহিন ও নাসরিন আক্তার বিউটি। গীতিকার মনিরুজ্জামান মনির, সুরকার মকসুদ জামিল মিন্টু।

এম আব্দুল্লাহ আল মুর্তজা মহিন ও নাসরিন আক্তার বিউটির কণ্ঠে কৃষক কার্ডের গানটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন লাভলি ইয়াসমিন, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার কাদের সামিরি।

দুঃখ সুখের চিরসাথী নবীজি আমার। শুনলেন লাভলি ইয়াসমিনের কণ্ঠে ভক্তিমূলক গান। এবারের গানের শিল্পী খুরশিদ হাসান খান, গীতিকার সাবির আহমেদ চৌধুরী, সুরকার গোলাম মোস্তফা।

পরপর দুখানি ভক্তিমূলক গান শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন দেশের গান, কণ্ঠ দিয়েছেন আঞ্জুমান আরা শিমুল সহ সহশিল্পীবৃন্দ, গীতিকার মাসুদুর রহমান খোকন, সুরকার খায়েম আহমেদ।

0: দেশের গানটি শুনলেন, শিল্পী ছিলেন আঞ্জুমান আরা শিমুল ও সহশিল্পী বৃন্দ। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: আসসালামু আলাইকুম।
2: ওয়া আলাইকুম আসসালাম।
1: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে। তাইলে একটা জরুরি কথা বলি।
3: বলেন।
1: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকা শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
1: শোনেন, সরকার 6 মাস থেকা 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
2: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
1: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
1: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব। এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
1: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
1: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
2: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইল, 5 দিনেও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
1: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
2: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
2: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
2: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
1: তারপর কি হইল?
2: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
1: কিন্তু আবার কি,
2: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে নাই। আহারে,
1: আল্লাহ সবাইরে হেফাজত করুন।
4: আমিন।
1: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন। একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: রাস্তা পারাপারে সচেতন হন, দৌড়ে রাস্তা পার হবেন না, সবদিকে দেখে সাবধানে রাস্তা পার হন, চলাচলের ক্ষেত্রে ফুটপাত ব্যবহার করুন, যেখানে ফুটপাত নেই সেখানে রাস্তার ডান ধার দিয়ে সাবধানে চলাচল করুন, জেব্রা ক্রসিং বা ওভারব্রিজ দিয়ে রাস্তা পারাপার হন, রাস্তা পার হবার সময় মোবাইলে কথা বলা থেকে বিরত থাকুন, সময় বাঁচাতে গিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে গাড়িতে উঠবেন না, চলন্ত গাড়িতে ওঠানামা থেকে বিরত থাকুন, চলন্ত গাড়িতে চালকের সাথে কথা বলা থেকেও বিরত থাকুন, এবং চালক যাতে অনলাইনে সাবধানে গাড়ি চালায় সেদিকে লক্ষ্য রাখুন, মোটর সাইকেলে চলাচলে অবশ্যই হেলমেট ব্যবহার করুন, এবং গাড়িতে চলাচলের সময় সিট বেল্ট বাঁধুন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি, তাই সাবধানে গাড়িতে ওঠানামা করুন, নিজে সতর্ক থাকুন এবং অন্যকে সচেতন করুন।
4: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনুন একটি আধুনিক গান। কণ্ঠ দিয়েছেন বনানী বেগম।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি লাকিমণি দেবনাথ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নভ থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট ২০২৬ উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতিমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। চতুর্থ ও পঞ্চম শিল্প বিপ্লবের এই যুগে সেমিকন্ডাক্টরকে আধুনিক সভ্যতার ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডেটা সেন্টার, নবায়নযোগ্য জ্বালানি, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে মোবাইল ফোন ও মহাকাশের স্যাটেলাইট, প্রতিটি ক্ষেত্রেই চিপ বা সেমিকন্ডাক্টর অপরিহার্য। প্রধানমন্ত্রী সম্মেলনকে আগামীর প্রযুক্তি নির্ভর বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগরদের মিলনমেলা হিসেবে অভিহিত করে বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়তে চায় যা হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছাতে যাচ্ছে। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। তিনি আজ রাজধানীর সিডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় এ কথা বলেন। আইনমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি আজ রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬ একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতায় আলোচনার বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, দায়িত্বশীল সাংবাদিকদের কাজ হল আবেগ বা দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে আসল সত্য প্রকাশ করা। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য সোম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি আজ যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভায় কথা বলেন। গ্যাস সরবরাহের বর্তমান পরিস্থিতি তুলে ধরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্যাস গ্রিডে গ্যাস সরবরাহে যে সাময়িক সমস্যা সৃষ্টি হয়েছে তা দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। দেশে আজ সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৬৯১টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। কংগ্রেস, জনতা পার্টি এবং বিরোধী দলগুলোর ব্যাপক বিক্ষোভের মুখে আজ পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ধর্মেন্দ্র প্রধান এ তথ্য নিশ্চিত করেন। মেডিকেল ভর্তি পরীক্ষা, নিটের প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এক মাসের বেশি সময় ধরে নয়াদিল্লির যন্তরমন্তর ঘিরে শিক্ষার্থীরা তীব্র আন্দোলন করে আসছিলেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিমবঙ্গ উপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই নাজুয়া আব্দুর রাজাক। Cultural Affairs Minister Advocate Nitai Roy Choudhury has said after completing the canal excavation program across the country, a river excavation program will be taken up. The water of the monsoon season will be retained and used for irrigation in the dry season. He said this while inaugurating the plantation of 10,000 saplings of different trees at Magura Police Lines today as chief guest. The minister said the previous Awami League government has plunged the country into a dark age. The present government is working relentlessly with firm determination to build a new Bangladesh. Presided over by the police super Mullah Ajad Hussain, the function was attended, among other, by Khulna Range DIG Muhammad Mustafizur Rahman, Administrator of Jila Purishad Ali Ahmed, President of Magura Pauro BNP Muhammad Masood Hassan Khan Khijil, and President of a non-government organization Muhammad Ashraful Alam Khan. State Minister for Power, Energy and Mineral Resources Anindu Islam Amit has said rumors and misinformation are spread through social media to harm social and political opponents. This misinformation is spread due to lack of moral values. Awareness and moral education should be spread among all to prevent it. He said this while speaking at the View Exchange meeting on prevention of rumors and misinformation through social media at the Deputy Commissioner's Conference Room in Joshua today as chief guest. The state minister said parents were less educated earlier, but there was moral education in the society at that time. Although people in the modern society have progressed rapidly, but moral education has decreased. Moral education should be brought back. Teachers should educate students in the moral education, although with good education. Those who are in the responsible position in the society, they should work from their respective places. Presided over by the Deputy Commissioner Muhammad Ashik Hassan, the meeting was attended among by the Police Super Soyed Rufiqul Islam, President of District BNP Advocate Soyed Sabirul Haq Sabu, General Secretary and Administrator of Jila Purishad Dilwar Hussain Khokun, Joint Director of NSI Abu Tahir Muhammad Parvej, Additional Deputy Commissioner Education and ICT Khan Masumbillah, President of Imam Purishad Maulana Abdul Mannan, President of Puja Celebration Purishad Dipankar Dash Ratan, and spokesperson of Anti-Discrimination Student Movement Syed Shyan. Earlier, the state minister inaugurated the road and drain construction works of the Pondit Pukur area from Rangamati Garage Road in West Barandipara of Ward No. 2 of Joshur Municipality. Deputy Director of Local Government Department and Administrator of Municipality Rufiqul Hassan, President of District BNP Advocate Soyed Sabirul Haq Sabu, General Secretary Dilwar Hussain Khokun, Municipality Executive Officer Jaid Hussain, Executive Engineer SM Sharif Hassan, Assistant Engineer Jubair Rahman, President of Pondit Pukur Mosque, Ubaidullah Khokun, and local dignitaries were present at that time. Joshur Municipality is constructing the roads and drains at a cost of about 1.5 crore taka. A discussion meeting was held with the theme of Unite to Turn the Tide at an auditorium of a non-government organization in Geneva today on the occasion of World Drowning Prevention Day. Administrator of Jila Purishad and President of District BNP Advocate M.A. Majid attended it as chief guest. The meeting emphasized on the need to introduce swimming education in every educational institution and raise public awareness about using safe water bodies. Presided over by the Director of Safe Swimming Academy, the meeting was attended among other by the General Secretary and Joint General Secretary of District BNP as well as the Station Officer of Fire Service. The Safe Swimming Academy arranged it. Kabaddi and Rally Khali 11 defeated Mosha 11 by 36 points to 28 in the anti-tobacco Kabaddi tournament at Kashipur Shindhail Ball Field Ground under Muhammadpur Upazila in Magura today. Dhaka Met Office says a low-pressure area has formed over Northwest Bay and adjoining Gangetic West Bengal and North Odisha coasts. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Payra have been advised to hoist local cautionary signal number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to come close to the coast and proceed with caution till further notice. Finally, weather and forecast valley till 1 tonight says there are chances of rain or thunder showers with temporary south-south-easterly gusty to squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার ফোর্স ইন দিজ এরিয়াস আর টু ফার্স্ট কশনারি সিগনাল নাম্বার ওয়ান। অ্যান্ড দ্যাটস দ্য এন্ড অফ দ্য নিউজ। ডিয়ার লিসেনার্স, ইউ আর ওয়েলকাম টু আওয়ার নেক্সট বুলেটিন এট 7 দিস ইভিনিং ইন বাংলা। টিল দেন, আল্লাহ হাফিজ।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামওয়ে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপের মাধ্যমে। বাংলাদেশ বেতার খুলনা সুধী শ্রোতা, এ পালায় অনুষ্ঠান ঘোষণায় রয়েছে আমি তানিয়া সুলতানা। অধিবেশন তত্ত্বাবধান করছেন মোহাম্মদ আমানুর রহমান, প্রকৌশল তত্ত্বাবধানে খান আল আমিন, প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান এবং এলিজা আক্তার। বাংলাদেশ বেতার খুলনা শুরু হচ্ছে মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা। পরিচালনা করছেন মুফতি মাহফুজুর রহমান।
3: السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وعلى آله وأصحابه أجمعين الذين لا يخافون في الله لومة لائم প্রিয় শ্রোতা বন্ধু, যে যেখানে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান শুনছেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। মনীষীগণের জীবন কেন্দ্রিক আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনি চাইলে অ্যাপসের মাধ্যমেও শুনতে পারেন। দেশ এবং দেশের বাইরে যে কোনো স্থান থেকেই বাংলাদেশ বেতার নামক অ্যাপটি ইনস্টল করে যে কোনো স্থান থেকে আপনি এই অনুষ্ঠান সহ আরও অন্যান্য অনুষ্ঠানগুলি আপনি শুনতে পাবেন। প্রিয় শ্রোতা বন্ধু, শুরু করছি মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা শীর্ষক অনুষ্ঠান মনীষা। মনীষীগণের জীবনীতে তাদের শৈশব, শিক্ষা, কর্মজীবন, জন্ম, মৃত্যু, অবদান এবং সমাজে তাদের কর্মময় উজ্জ্বল জীবনের প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনার দ্বারা জ্ঞান অর্জন, অনুপ্রেরণা লাভ এবং ইতিহাস সংস্কৃতির গভীরতা বোঝা ও ধারণ করার পথ সুগম হয় এবং উন্মোচিত হয়। এই অনুষ্ঠানে বরাবরই আমরা আমন্ত্রণ জানাই বিদগ্ধ আলেমগণকে। আজকেও তার ধারাবাহিকতায় উপস্থিত হয়েছেন বিশিষ্ট দুইজন আলেম। এদিন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিব। আজকের আলোচনার জন্য উপস্থিত হয়েছেন মুফতি সাইদ হুসাইন।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: উপস্থিত আছেন মুফতি সৈয়দ খলিলুল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
3: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধু, মনীষীদের জীবনীতে আমরা আজ আলোচনা করব সুলতানুল আরিফিন হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ সম্পর্কে। তিনি পশ্চিম এশিয়ার ইরানের রাজধানী তেহরানের পার্শ্ববর্তী কুসিম প্রদেশের অন্তর্গত খোরাসানের প্রসিদ্ধ শহর বুস্তাম বা বিস্তাম নগরীতে তিনি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। তো এদিকে নিসবত করে তাকে বাইজিদ বুস্তামি বা বিস্তামি বলা হয়। তারা তিন ভাই ছিলেন। তার পিতার নাম ছিল ঈসা। তিনি তাবেঈনদের সাক্ষাৎ প্রাপ্ত হয়েছেন, অর্থাৎ তিনি ছিলেন তাবে তাবেঈন, এবং তার মাতাও ছিলেন অত্যন্ত ধার্মিক এবং পর্দানিশীন। তো মুসলিম সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্ম লাভ করেছেন। এই মহান মনীষী সম্পর্কে এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা শুনব আমাদের উপস্থিত মেহমানদের কাছ থেকে। প্রথমে আমরা তার জন্মবৃত্তান্ত নিয়ে আলোচনা শুনবার জন্য চলে যাচ্ছি মুফতি সৈয়দ খলিলুল্লাহ আপনার কাছে।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। তাসাউফের দরজায় অক্ষয় স্বর্ণাক্ষরে লেখা এক মহাপুরুষ, একজন পরিপূর্ণ ওলি, ইরফান ও আত্মশুদ্ধির এক জীবন্ত উদাহরণ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। তার পূর্ণ নাম ছিল আবু ইয়াজিদ তাইফুর ইবনে ঈসা বুস্তামি রহমতুল্লাহ আলাই। আবু ইয়াজিদ এই নামটা পরবর্তীতে পরিবর্তন হতে হতে আমাদের দেশে বাইজিদ নামেই বেশি প্রসিদ্ধ তিনি লাভ। এই নামটা পরিবর্তন হতে হতে আমাদের কাছে বাইজিদ নামেই তিনি বেশি পরিচিত। এই হিসাবে আমরা তাকে বাইজিদ বুস্তামি বলি। বুস্তাম বর্তমান ইরানের একটি প্রাচীন শহর, সেই শহরেই তার জন্ম। শহরের দিকে লক্ষ্য করে তাকে বুস্তামি বলা হয়। তিনি জন্মগ্রহণ করেন অষ্টম শতাব্দীতে, যখন মুসলিম উম্মাহ জ্ঞান, আধ্যাত্মিকতা ও তাসাউফের নবযুগের সূচনা করেছিল। তখন 745 খ্রিস্টাব্দ আরবি হিসাবে 128 হিজরিতে তিনি জন্মগ্রহণ করেন। বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ আলাইহির পরিবার ছিল ধর্মপরায়ণ, ইবাদত গোজার, জ্ঞানন্বশীল। বিশেষ করে তার মা ছিলেন অত্যন্ত পরহেজগার এবং খোদাবিরু। মায়ের দোয়া ও ছায়াতলই ছিল।

0: তিনি ছিলেন তাবে তাবেই, তার আদর্শ এবং তার দোয়ার বরকতেই একসময় তিনি মহান মনীষীতে পরিণত হন।
1: হযরত বাইজিদ বুস্তামী রাহিমাহুল্লাহর শিক্ষা জীবন নিয়ে আলোচনা শোনার জন্য আমরা যাচ্ছি মুফতি সাইদ হুসাইনের কাছে।
2: বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। হযরত বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি ভবিষ্যতে একজন আল্লাহ তাআলার প্রিয় বান্দা হবেন, সারা পৃথিবীর মানুষ তাকে চিনবে। তিনি একজন আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় বান্দা হিসেবে সারা পৃথিবীতে প্রসিদ্ধ লাভ করবেন। তার ছোট অবস্থা থেকেই তার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা এ দেখে বোঝা গেছে। বিশেষ করে ছোটবেলায় পবিত্র কোরআন করিম শুদ্ধভাবে শেখার জন্য বাইজিদ বুস্তামী রহমতুল্লাহর বাবা তাকে কোরআন করিমের দর্শের জন্য মাদ্রাসায় ভর্তি করেন। এর কিছুদিন পরেই বাইজিদ বুস্তামী রহমতুল্লাহর বাবা মারা যান। পুত্রের জীবনের সফলতা, তিনি কত বড় আলেম, কি জ্ঞান অর্জন করেছেন, মানুষ তার দ্বারা কি উপকার লাভ করছে, তিনি দেখে যেতে পারলেন না। পরবর্তীতে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহর দায়িত্ব যে তার মায়ের কাঁধে যেয়ে পড়ল। মা অত্যন্ত পর্দানশীলা, দিনদার মহিলা ছিলেন, সন্তানের জন্য অত্যন্ত চেষ্টা করতেন, মেহনত করতেন, দোয়া করতেন। তিনি বুদ্ধিবতী ছিলেন, জ্ঞানী ছিলেন। বাইজিদের পড়াশোনার ক্ষেত্রে তিনি সর্বাত্মকভাবে সহযোগিতা করতেন এবং খোঁজখবর রাখতেন। বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাই যখন মাদ্রাসাতে শিক্ষকের কাছে পবিত্র কোরআন করিম শিখছেন, তার ছোট্টবেলার একটা ঘটনা আছে। তিনি কোরআন তেলাওয়াত শিখতে শিখতে সূরা লোকমান শিখছেন উস্তাদের কাছে, শিক্ষকের কাছে। সূরা লোকমানের ১৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালি দায়িকা। আল্লাহ তাআলা বলছেন যে হে মানুষ, এইখানে আয়াতের ভিতরে যেটা আছে, আমার আনুগত্য করো এবং পিতা মাতার আনুগত্য করো। এই আয়াতটা যখন বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি পড়লেন, তখন চিন্তা করলেন যে আল্লাহ তাআলা আনুগত্য করতে গেলে পিতা মাতার আনুগত্যের হক যথেষ্ট আদায় করা সম্ভব হবে না, আবার পিতা মাতার হক আদায় করতে গেলে আল্লাহ তাআলা আনুগত্যে ঘাটতি পড়ে যেতে পারে। কিভাবে উভয়ের হক আদায় করা সম্ভব, তিনি চিন্তা করতে করতে বাড়িতে চলে গেলেন। মা তাকে দেখে জিজ্ঞাসা করলেন, বাইজিদ বুস্তামী, তোমার কি হয়েছে, তোমার মন খারাপ কেন, তুমি মাদ্রাসা থেকে এত দ্রুত চলে এসেছো কেন? তখন বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ তার মায়ের কাছে যেয়ে বললেন, আজকে সূরা লোকমানের ১৪ নম্বর আয়াত পড়েছি শিক্ষকের কাছে। আম্মা জান, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আমার আনুগত্য করো এবং পিতা মাতার আনুগত্য করো। আমি অনেক চিন্তা করলাম যে আল্লাহ তাআলার হক আদায় করা এবং আপনার হক আদায় করা একসাথে, এটা কিভাবে সম্ভব? বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ বলছেন, আম্মা জান, হয়তো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আমাকে শুধু আপনার জন্য নিয়ে নেন, আমি সারা জীবন বিরামহীনভাবে আপনার খেদমত করে যাব, অথবা আপনি আমার প্রতি আপনার দাবি এটা ছেড়ে দেন, আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার আনুগত্য করতে পারি। আমি বাইজিদের পক্ষে উভয়ের আনুগত্য করা সম্ভব হবে না। এত ছোট বয়সে বাচ্চার মুখে এই কথা শুনে মা জননী চোখ থেকে দরদর করে তার পানি বের হলো। তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন যে বাবা, আমি তোমাকে আল্লাহর জন্যই ছেড়ে দিলাম, উৎসর্গ করলাম, আমার হক তোমাকে আদায় করা লাগবে না। ছোটবেলা থেকে বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ যে আল্লাহর প্রতি এত আগ্রহশীল ছিলেন, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলছেন, এটাই তার শিক্ষা। শিক্ষা জীবনের শুরুতেই তিনি এই শিক্ষা অর্জন করেছেন। শিক্ষকের কাছ থেকে তিনি ধারাবাহিকভাবে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করার পরে কোরআন, হাদিস, ফিকহ, তাসাউফ, শরীয়তের আরও জ্ঞান অর্জন করার জন্য তিনি বিভিন্ন এলাকাতে সফর করেন উচ্চশিক্ষার জন্য। তিনি উচ্চশিক্ষার ক্ষেত্রে দীর্ঘ ৩ বছর যাবৎ ১৭০ জন যুগশ্রেষ্ঠ মহাদ্দিস, ফকি এবং বিজ্ঞ আলেমের সান্নিধ্যে পবিত্র কোরআন এবং সুন্নাহর শাখা প্রশাখার যতগুলি শিক্ষা আছে প্রত্যেকটি শিক্ষা তিনি সম্পন্ন করেন। এই শিক্ষা অর্জন করতে যেয়ে তিনি এত পরিশ্রম করেছেন যে দিনকে দিন তিনি খাবার, আরাম, আয়েশ, নিদ্রা পরিত্যাগ করেছেন, বিরামহীনভাবে এক দেশ থেকে অন্য দেশে ছুটে গেছেন। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাওফিক দান করেছেন। তিনি

0: শিক্ষকের মাধ্যমে জ্ঞানের এক বিপুল ভাণ্ডার সংগ্রহ করে উম্মতের খেদমতে নিজেকে পেশ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দান করা, শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। বাজিদ বোস্তামী রহমতুল্লাহ ছোটবেলার যেই আদর্শ, এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা পাওয়ার তৌফিক দান করুন।
1: আমিন। খুব চমৎকার বলছিলেন মুফতি সাইদ হুসাইন তার শিক্ষা জীবন নিয়ে। শিক্ষা জীবনেই তিনি তার মাতৃভক্তির প্রমাণ দিয়েছেন। হযরত বাইজিদ বোস্তামী রহমাহুল্লাহর মাতৃভক্তি সম্পর্কে ঐতিহাসিক একটি ঘটনার বিবরণ আমরা শুনে থাকি, সে ব্যাপারে আলোচনা শোনার জন্য আমরা চলে যাচ্ছি মুফতি সৈয়দ খলিলুল্লাহ আপনার কাছে।
2: এটি একটি অলৌকিক মহাকাব্য, যে এমন একটি ঘটনা যা শুধু বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহের জীবনে নয়, বরং মানব ইতিহাসে মায়ের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের এক অলৌকিক উদাহরণ। যে ঘটনায় মা কেঁদে কেঁদে দোয়া করেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে তোমার সেরা বন্ধু বানিয়ে দাও। এই দোয়াই ছিল বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহের আধ্যাত্মিক জীবনের ভিত্তি, যা তাকে অগণিত অলৌকিকতার দিগন্তে নিয়ে যায়। এই ঘটনাটি জগতে মায়ের মর্যাদা বোঝাতে যথেষ্ট। এজন্য কেবল একটা ঘটনা নয়, সাহিত্যের এক অনবদ্য মহাকাব্য। মায়ের প্রতি এমন ভালোবাসা, শ্রদ্ধা, ইখলাস আজকের সমাজে বিরল। আমরা যেখানে নিজেদের ঘুম, আরাম, স্মার্টফোন, সামাজিক ব্যস্ততাকে অগ্রাধিকার দেই, সেখানে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই সারা রাত দাঁড়িয়ে থাকেন শুধুমাত্র মায়ের পানি চাওয়ার ডাকে সাড়া দিতে। নিবেদন আর ভালোবাসার প্রতীক হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই, যার সারা জীবন যেন এক জীবন্ত কোরআনের ব্যাখ্যা। কিন্তু তার আত্মার সবচেয়ে নরম, পবিত্র ও হৃদয়গ্রাহী দিক ছিল তার মায়ের প্রতি নিঘাত ভালোবাসা, অগাধ শ্রদ্ধা ও আত্মোৎসর্গ। সে রাতের ঘটনাটা এরকম যে, গভীর রাত, চারিদিকে ঘন অন্ধকার, চাঁদের আলো নেই, মৃদু বাতাসে শব্দ ছাড়ার কিছুই শোনা যাচ্ছে না। সে রাতে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই ঘুমিয়েছিলেন। হঠাৎ তার মা ঘুম থেকে উঠলেন আর বললেন, বাইজিদ, আমার তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দাও। তিনি তৎক্ষণাৎ উঠে গেলেন, কিন্তু ঘরের মধ্যে তখন পানি ছিল না। সে যুগে আধুনিক পানির ব্যবস্থাও ছিল না। অন্ধকার রাস্তায়, পাহাড়ি পথে একা একই তিনি বের হলেন। পা ভিজে যাচ্ছে শিশিরে, বাতাস কাঁপাচ্ছে তার হালকা চাদর, কিন্তু বুক ভরা আগ্রহ, মায়ের মুখে পানি তুলে দিব, এই ছিল তার চিন্তা। অনেক কষ্টে পানি সংগ্রহ করে আনলেন। ঘরে এসে দেখলেন মা আবার ঘুমিয়ে পড়ছেন। অনেকেই হলে হয়তো পানি রেখে নিজের ঘুমে ফিরে যেত, কিন্তু না, এই বাইজিদ বোস্তামী, তিনি তো এমন সন্তান যার অন্তরে মায়ের সম্মান ছিল ইমানের মতো পবিত্র। তিনি পানির পাত্র হাতে সারা রাত দাঁড়িয়ে থাকলেন, একটিবারও বসলেন না, না ডাকলেন মাকে, না জোর করলেন। মায়ের ঘুম যেন বিঘ্ন না হয় এই ভয়ে তিনি ধ্যানস্থের মতো দাঁড়িয়ে থাকলেন মায়ের মাথার পাশে। সকাল হলো, সূর্য ওঠার সময় হলো, মা জেগে উঠলেন। অবাক হয়ে দেখলেন সেই ছেলে রাতের মতোই দাঁড়িয়ে আছে, হাতে পানি। মা জিজ্ঞাসা করলেন, বাইজিদ, তুমি এখনও দাঁড়িয়ে আছো? বাইজিদ উত্তর দিলেন, মা, আপনি পানি চেয়েছিলেন, আমি পানি নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি ঘুমিয়ে পড়লেন। আমি ভাবলাম যদি ঘুম ভেঙে আবার পানি চান আর আমি না থাকি তাহলে আপনি কষ্ট পাবেন, তাই আমি দাঁড়িয়েই থাকলাম। এই ঘটনা শুনে মা চুপ করে গেলেন, তার চোখে আনন্দাশ্রু। তিনি জানতেন না তার এই সন্তান একদিন পৃথিবীর আধ্যাত্মিক দিগন্তে দীপ্তমান নক্ষত্র হয়ে উঠবে। ইতিহাস বলছে হয়তো এই ঘটনাই ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার এক মহামুহূর্ত। এই ঘটনার পরেই তার মা তাকে কাছে ডেকে বলেন, বাবা, আমি তোমার অন্তরের পরিশুদ্ধতা দেখেছি, এখন আমি তোমাকে আল্লাহর রাস্তায় জ্ঞান অন্বেষণে যেতে দিচ্ছি, তুমি যাও, তোমার হৃদয় আল্লাহর প্রেমে পরিপূর্ণ হোক। এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, যেমন মা বাবার প্রতি নিঃস্বার্থ সেবা আল্লাহর কাছে কেমন মর্যাদা পায়। যে সন্তান মা বাবাকে সম্মান করে সে দুনিয়াতে সম্মানিত হয়, আখেরাতেও মাগফিরাত পায়, শাস্তি থেকে মুক্তি পায়। ইমান, আধ্যাত্মিকতা, অলৌকিকতা, এগুলো শুরু হয় গৃহের ভিতর থেকেই, মা বাবার পা ধরেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে, সুনানে নাসাই। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই এই ঘটনা শুধু ইতিহাস নয়, এ এক আধ্যাত্মিক শিক্ষার গহীন বার্তা, যে মায়ের দোয়া পেলে মানুষ আকাশ ছুঁতে পারে। সে মায়ের সেবা থেকেই শুরু হয় সাধনার প্রকৃত পাঠ। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহর জীবন যত গভীরভাবে অনুধাবন করা যায়, ততই আল্লাহ ভিত্তি, আত্মশুদ্ধি এবং মা বাবার হক আদায়ের এক উজ্জ্বল আলোক বর্তিকা পাওয়া যায়। বিশেষ করে তার মাতৃভক্তির এক অতুলনীয় ঘটনা ইতিহাসে চিরভাস্বর হয়ে রয়েছে। এই ঘটনা শুধু একটি গল্প নয়, একটি আদর্শ, একটি দর্শন, এবং এর থেকে আমাদের রয়েছে অনেক বড় একটা শিক্ষা। এখানে আমি বর্তমান সময়ের সাথে ছোট্ট একটি কথা মিলাতে চাই যে হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি এর ঘটনা শুধু আবেগ নয়, এটি আমাদের সমাজে আমাদের পরিবারে একদমই হারাতে বসছে। পিতামাতার প্রতি কর্তব্য ও সম্মান এর বাস্তব পাঠ আমরা যেন ভুলে বসে আছি। আজকের দিনে আমরা একটু কষ্ট হলে মা বাবার প্রতি রাগ করে বসি, একাধিকবার ডাকলে বিরক্ত হয়ে যাই, অনেকে মোবাইলে ব্যস্ত থাকে, মা বাবা এক কোণে পড়ে থাকেন। কিন্তু বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আল্লাহর নৈকট্য লাভ কিভাবে পেতে হয়। এভাবে আল্লাহর নৈকট্য অর্জিত হয়, এভাবেই দরজা খুলে যায়, এভাবেই দরজা খুলে যায় আধ্যাত্মিকতার উচ্চতার। সুতরাং আমরা যাদের মা বাবা এখনো জীবিত আছে, কোনো একজনও জীবিত আছে, তাদের প্রতি এই সম্মান এবং তাদের খেদমত এবং তাদের আনুগত্য, বিশেষ করে এমন আচরণ করা যেন তারা আমার থেকে সামান্যতমও কষ্ট না পায়। এটা হতে পারে ইমান হারিয়ে ফেলার একটা কারণও হতে পারে। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমাল জান্নাত ওয়ান নার, যে বাবা জান্নাত, মা জান্নাত, তারাই জান্নাত। তো আমরা হযরত বাইজিদ বোস্তামীর ঘটনা থেকে শিক্ষা নিই যে আমাদের জীবনের যত ব্যস্ততা, যত বিনোদন বা যত কিছুই থাকুক, মায়ের ডাকে আমরা তাৎক্ষণিক সাড়া দিব এবং আমাদের আচরণে মা বাবা কোনোভাবেই যেন কষ্ট না পায়।
1: হযরত বাইজিদ বোস্তামী রহিমাহুল্লাহ শুধু শিক্ষার ক্ষেত্রে এবং খেদমত ও আদাবের ক্ষেত্রে অনন্য ছিলেন তাই নয়, বরং তার ইবাদত রিয়াজতের ক্ষেত্রেও তিনি ছিলেন অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী। তো তার ইবাদত ও রিয়াজত সম্পর্কে আলোচনা শোনার জন্য আমরা যাচ্ছি মুফতি সাইদ হুসাইন আপনার কাছে।
0: হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতেন। ইবাদতের পদ্ধতি কেমন হবে, দিন রাতে ২৪ ঘন্টার সময় তিনি কি ধরনের ইবাদত করবেন, এই ক্ষেত্রে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবনকে সামনে রাখতেন। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ ঐতিহাসিক একটা বক্তব্য আছে, তিনি বলেন যে যদি তোমরা এমন কোনো ব্যক্তিকে দেখো যে ব্যক্তি আকাশে উঠছে, অর্থাৎ একটা অলৌকিক কাজ করছে, অথবা বাতাসে ভাসছে, তোমরা তার প্রতি আশ্চর্য হবে না, বরং তাকে আল্লাহর ওলি মনে করবে না, বরং তাকে দেখবে সে শরীয়তের আদেশ নিষেধ যথাযথভাবে পালন করছে কিনা, শরীয়তের সীমারেখার মধ্যে আছে কিনা, অর্থাৎ যে ব্যক্তি শরীয়তের বিধান পালন করবে সেই আল্লাহর প্রিয় বান্দা, এবং যে শরীয়তের বাইরে চলবে সে আকাশে উড়লেও সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে না। হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির ইবাদত বন্দেগির ক্ষেত্রে অনেক ঘটনা আমরা জেনে থাকি। যেমন একবার বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহির রাত্রিবেলা ইবাদত করছেন, তার একটা অভ্যাস ছিল, তিনি রাত্রিবেলা সারা রাত প্রায় জেগে ইবাদত করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমরা শুনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা এত লম্বা সময় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন যে নবীজির পা মুবারক ফুলে যেত। এই অনুসরণ করতেন, এই আদর্শকে অনুসরণ করতেন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি। একবার তিনি নামাজে আসেন, কিন্তু কোনোভাবে অন্যান্য দিন নামাজে যেরকম মনোযোগ আসছে আজকে আসছে না। তিনি চিন্তা করলেন কেন আজকে নামাজে মনোযোগ আসছে না, তিনি নামাজ ছেড়ে দিলেন, পুরা ঘরের মধ্যে বিচরণ করলেন, দেখলেন পুরা ঘরের মধ্যে নামাজে মনোযোগ নষ্ট করতে পারে এমন কোনো বস্তু নাই, শুধুমাত্র একটা প্লেটের উপরে কিছু আঙ্গুর রাখা আছে যেটা তিনি শেষ রাত্রে সাহারির জন্য রেখে দিয়েছেন, রোজা রাখবেন। তিনি চিন্তা করলেন যে এই খাবারটুকু আমি দান করতে পারি না আল্লাহর রাস্তায়, যার কারণে আমার মনোযোগ আসছে না। নবী আলাইহিসসালাম তো এমন অনেক সময় অতিবাহিত হয়েছে যে মাসকে মাস তার ঘরে কোনো খাবারের ব্যবস্থা ছিল না, তিনি পানি এবং খেজুর খেয়ে থাকতেন। এ কথা চিন্তা করে তিনি তৎক্ষণাৎ ওই সময়ে আশেপাশের প্রতিবেশীদেরকে পাওয়া যায় কিনা এরকম চিন্তা করে তিনি খাবারটা নিয়ে গেলেন, এক প্রতিবেশীকে দান করলেন, এসে আবার ইবাদতে মগ্ন হলেন। এখন পূর্বের মতো তার সুন্দর আবার ইবাদতে মনোযোগ শুরু হচ্ছে। অর্থাৎ দুনিয়ার প্রতি অনাসক্তি এবং নবী আলাইহিসসালামের আদর্শ অনুসরণ তার ইবাদতের মূল লক্ষ্য ছিল। আর একটা ঘটনা যদি আমরা এরকম দেখি যে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে খুব বেশি দোয়া কান্নাকাটি করতেন, কারণ শেষ রাত্রে চোখের পানি ব্যতীত কেউ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না, নৈকট অর্জন করতে পারে না। যেমন হাদিসের মধ্যে আসছে, সল্লু বিল্লাইল ও নাস নিয়ামুন, তুমি রাত্রে জাগরণ করো মানুষ যখন ঘুমিয়ে থাকে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই তিনি শেষ রাত্রে খুব চোখের পানি ফেলছেন, কান্নাকাটি করছেন, হঠাৎ করে তার অন্তরে অন্যান্য দিন যেরকম চোখের পানি আসে আজকে আসছে না। তিনি খুব পেরেশান হলেন, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি কিন্তু চোখ থেকে পানি প্রবাহিত হচ্ছে না, অশ্রু প্রবাহিত হচ্ছে না। তিনি দোয়া সমাপ্ত করলেন, চিন্তা করলেন আজকে কি এমন কোন সমস্যা হয়েছে। তিনি খুব চিন্তা ভাবনা করে বুঝলেন অন্যান্য দিনের তুলনায় আজকে খাবারের পরিমাণটা একটু বেশি খাওয়া হয়েছে, যার কারণে ইবাদতের মধ্যে অলসতা আসছে, মনোযোগ কমে গেছে। সেদিন থেকে তিনি কখনো ভরা পেটে আর ইবাদত করার জন্য নিজেকে তৈরি করতেন না। তিনি কসম করতেন, তিনি প্রতিজ্ঞা করেছেন যে আমি কখনো পরিতৃপ্ত সহকারে আমি খানা খাব না। তিনি মৃত্যু পর্যন্ত তার প্রতিজ্ঞার উপরে অটল ছিলেন। এটাই ছিল তার ইবাদত এবং তার মুজাহাদা, চেষ্টা, মেহনতের কিছু উজ্জ্বল দৃষ্টান্ত।
1: মুফতি সাঈদ হোসেন, আপনি অত্যন্ত চমৎকারভাবে বলছিলেন, বিশেষ করে আপনার আলোচনার ভিতরে যে কথাটি আমার অত্যন্ত ভালো লেগেছে সেটি হল বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহ তিনি নিজেই উল্লেখ করেছেন, তোমরা যদি এমন কোনো ব্যক্তিকে দেখো যে তার কাছে অনেক কারামত আছে, যে সে বাতাসে উঠছে, তো এটাই তার কামালাত বা তাকে ওলি মনে করার কোনো কারণ নেই। কারণ হাওয়ায় যেভাবে ফেরেশতারা উঠতে পারে সেভাবে কিন্তু শয়তানও হাওয়াতে উঠতে পারে। মূলত শরিয়াতের সাথে কতটুকু সম্পৃক্ততা আছে, সুন্নাহ মোতাবেক কতটুকু আমল হচ্ছে, এটা হলো মূল দেখবার বিষয়। থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে এমন প্রসিদ্ধ ঘটনা আছে, এক ব্যক্তি এসেছেন মুরিদ হবার জন্য, পরে সে আবার কিছুদিন অবস্থান করে ফিরে যাচ্ছেন, তো তখন ডেকে জিজ্ঞেস করা হলে উনি বললেন আমি এখানে এসে তো বিশেষ কোনো কারামত দেখলাম না। তখন ওনাকে জিজ্ঞেস করা হয়েছে তুমি সুন্নার খেলাফ কোনো আমল করতে দেখেছো কিনা, তাই সে যখন বলেছেন আমি সুন্নার খেলাফ কোনো কিছু দেখিনি, তো তখন তাকে বলা হয়েছে এটাই সব থেকে বড় কারামত। তো সুতরাং শরিয়াত বাদ দিয়ে মারেফত বা আধ্যাত্মিকতার কোনো স্থান ইসলামে নেই। বর্তমান সময়ে বিভিন্ন কারণে আমরা এটা মনে করতে শুরু করেছি যে মনে হয় শরিয়াত বা আহকাম বিধিবিধানের ঊর্ধ্বে উঠে মারেফত ভিন্ন একটি স্তর বা অনুষঙ্গ, যা আলাদাভাবে এটা আয়ত্ত করা যায়। আসলে শরিয়াতের বিধিবিধান বা শরিয়াত বাদ দিয়ে মারেফতের কোনো স্থান ইসলামে নেই, যা আমরা আরও একবার বাইজিদ বোস্তামি রহিমাহুল্লাহর এই কথার মাধ্যমে প্রমাণ পেলাম। তো আমরা মুফতি সৈয়দ খলিলুল্লাহ আপনার কাছে আসছি, আপনি তার ইবাদত এবং আত্মসংযমের বিষয়ে আমাদের আরও কিছু শোনান।
2: বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই এর জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য ছিল তার গভীর আত্মসংযম এবং ইবাদতের নিমগ্নতা। তিনি রাতের অধিকাংশ সময় ইবাদতে কাটাতেন, দিনের বেলা মানুষের হিদায়াত ও নসিহাত তথা উপদেশ দেওয়ার জন্য সময় ব্যয় করতেন, আর রাতটাকে রেখেছিলেন একান্ত আল্লাহর জন্য। তিনি বলতেন রাত হলো ইবাদতের জন্য আর দিন হলো দাওয়াত ও হিদায়াতের জন্য বা উপদেশ গ্রহণ বা মানুষের উপকারের জন্য। তিনি এত গভীর ইবাদত করতেন যে কখনো কখনো তিনি নামাজে এত দীর্ঘ সময় কাটাতেন যে পায়ের গোড়ালি ফেটে রক্ত বের হতো। তার এক সাগরেদ একবার তাকে জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কিভাবে এত দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকেন? তিনি বললেন, যার হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে তার কাছে কষ্ট কষ্ট লাগে না। দুনিয়ার প্রেমে পড়লে মানুষ যত ত্যাগ স্বীকার করতে পারে, আল্লাহর প্রেমে পড়লে পরকালের ব্যাপারে সে আরও বেশি ত্যাগ স্বীকার করতে পারে এবং এই ত্যাগ স্বীকার করাটা তার জন্য আরও বেশি সহজ হয়ে যায়। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন তাসাউফ বা আত্মশুদ্ধি ও মারেফাতের এক অনন্য ব্যক্তিত্ব। তিনি কখনো বাহ্যিক রিয়া বা লোক দেখানো আমলকে প্রশ্রয় দেননি। তিনি আত্মিক উন্নয়ন এবং অন্তরের বিশুদ্ধতা অর্জনের প্রতি গুরুত্ব দিতেন। একবার এক লোক তাকে জিজ্ঞেস করলো, হুজুর আসল সুফি কারা বা আল্লাহওয়ালা কে? তিনি জবাব দিলেন, আসল সুফি হলো সে যে ব্যক্তি নিজের আত্মাকে চিনেছে, নিজের অন্তরের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করে এবং মানুষকে দুনিয়ার মোহ থেকে ফিরিয়ে আনে। বাজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি সবসময় আল্লাহর ভয়ে ভীত থাকতেন। তিনি বলতেন, যে ব্যক্তি মৃত্যুর কথা ভুলে যায় সে কখনো সত্যিকারে মুমিন হতে পারে না। একদিন তার এক সাথী তাকে বললেন, হুজুর আমি গুনাহ থেকে বাঁচতে পারি না, কি করব? তিনি জবাব দিলেন, পাঁচটি জিনিস করো, তারপর গুনাহ করো। আল্লাহর জমিন ছেড়ে অন্য কোথাও চলে যাও, আল্লাহর দেওয়া রিজিক খা ছেড়ে দাও, এমন জায়গায় যে গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে না দেখে, মৃত্যুকে থামিয়ে দাও, যখন ফেরেশতা তোমার রূহ নিতে আসে তখন তাকে ফিরিয়ে দাও। এগুলো যদি পারো তাহলে গুনাহ করো, আর যদি না পারো তাহলে আল্লাহকে ভয় করো, তওবা করো। এ ধরনের বুদ্ধিদীপ্ত কথার মাধ্যমে তিনি মানুষকে ভাবিয়ে তুলতেন। তিনি এত সম্মানিত হয়েও ছিলেন অত্যন্ত বিনয়ী। একবার কেউ তাকে বলল, শায়েখ আপনি তো সময়ের বড় ওলি। এ কথা শুনে তিনি কেঁদে ফেললেন, বললেন, আমি জানি না আমার অন্তর আল্লাহর কাছে কেমন, বাহির দেখে কিছু বলা যায় না। আল্লাহ আমাকে জান্নাত দিবেন নাকি জাহান্নামে দিবেন সে খবর আমার জানা নাই, আমি শুধু চাই আল্লাহ যেন আমার অন্তরের রিয়া দূর করে দেন, আল্লাহ আমাকে মাগফিরাত দান করেন। এটাই ছিল তার নিজেরকে ছোট করে তোলা, বিশেষ করে তার বিনয়ীর যে একটা আবদিয়াতের প্রকাশ, এটা তিনি সবসময় তার কর্মে এবং কথাবার্তায় সবসময় তিনি তার আবদিয়াতের প্রকাশটাই তিনি ঘটাতেন। কখনোই অহংকার বা নিজেকে খুব বড় এভাবে তিনি কখনো নিজেকে প্রকাশ করতেন না, এবং এই ব্যাপারে নিজেকে তিনি সবসময় নিজেকে সংযত রাখতেন।
1: জি আলহামদুলিল্লাহ, আমরা আপনার আলোচনার মাধ্যমে হযরত বাইজিদ বুস্তামী রহিমাহুল্লাহর অত্যন্ত আত্মসংযমী এবং ইবাদতের যে মনোযোগের মনোনিবেশের যে বিষয়গুলো আমাদের কাছে পরিস্ফুটিত হয়েছে, তো আমরা তার আরও যে অন্য অন্য দিক আছে, অনেক যে দিক থেকে গেছে, বিশেষ করে তার মানব সেবা এবং যে দীন ইলিম তিনি শিক্ষা করেছেন, তার প্রচার প্রসারের ব্যাপারে তার যে ভূমিকা থেকে গিয়েছে, এ ব্যাপারে আমরা সংক্ষিপ্ত আকারে জানার জন্য চলে যাচ্ছি মুফতি সাঈদ হোসাইন আপনার কাছে।
0: হযরত বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি সারা জীবন ইবাদত, বন্দেগী, কষ্ট, মেহনত, মুজাহাদার সাথে সাথে তিনি মানুষের খেদমত করতেন, মাখলুকের খেদমত করতেন, নিঃস্ব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতেন, দেশ ও জাতির খেদমত করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণাঙ্গ জীবন থেকে অসংখ্য খেদমতের নিদর্শন পাওয়া যায়। আমরা যদি একটা আশ্চর্য ঘটনা দেখি, যে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ যেই এলাকায় বসবাস করতেন, বোস্তাম শহরে, ওইখানে একজন অমুসলিম পরিবার বসবাস করতেন। একবার ওই অমুসলিম পরিবারের যিনি প্রধান ব্যক্তি, তিনি কোনো একটা কাজে দেশের বাইরে গেছেন, তার ঘরে তেমন কিছু খাবার ছিল না, তখনকার যুগে বাতি জ্বালানোর জন্য তেলের প্রয়োজন হতো, সেরকম কোনো তেল ছিল না, রাত্রি অন্ধকার থাকতো, ওই অমুসলিম পরিবারের বাচ্চারা কান্নাকাটি করত, রাত্রিবেলা বাতি জ্বলত না অন্ধকারের মধ্যে। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাই একবার মসজিদ থেকে ফিরে আসার সময় তিনি দেখলেন যে অমুসলিম পরিবারের ঘর সম্পূর্ণ অন্ধকার। তিনি জানতেন এখানে একজন অমুসলিম পরিবার বসবাস করে। তিনি নিজে বাড়িতে গেলেন, একটা বোতল ভর্তি করে তেল নিয়ে আসলেন এবং ওই অমুসলিম পরিবারকে তিনি দিলেন, এবং তিনি বললেন, যতদিন পর্যন্ত আপনার স্বামী বিদেশ থেকে ফিরে না আসে ততদিন পর্যন্ত আমি প্রতিদিন আপনাকে বাতি জ্বালানোর জন্য তেল দিয়ে যাব। তিনি তেল গ্রহণ করলেন। অনেকদিন পরে ওই মহিলার স্বামী ফিরে আসলেন। আসার পরে ওই মহিলা তার স্বামীকে বললেন যে আমরা এত সুন্দর একজন প্রতিবেশী পেয়েছি, যে প্রতিবেশী আমাদেরকে এইভাবে উপকার করেছেন। পুরো ঘটনা খুলে বললেন। এরকম মানুষের খেদমতের মাধ্যমেই মানুষের হৃদয় জয় করা যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বৃদ্ধা মহিলার হৃদয়কে জয় করেছিলেন, আমরা সকলেই তা জানি। নবীজি তার বোঝা বহন করে দিতেন। এখনো তায়েফের ময়দানে ওই বৃদ্ধা মহিলার বাড়ির পাশে গেলে অন্তর শিহরিত হয়। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ, এরকম অনেক খেদমতের নমুনা আমাদের ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। আমরা যদি এরকম খেদমত করতে পারি, আমরা যদি মানুষ সেবা নিজেদেরকে নিয়োজিত করতে পারি, তাহলে আমাদের আদর্শ দেখে অন্য মানুষ অনুপ্রাণিত হবে। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করুন,
2: আমিন।
1: আলহামদুলিল্লাহ, আমরা হযরত বাইজিদ বোস্তামী রহমাহুল্লাহর বিভিন্ন মানবিক সেবা এবং পরোপকারের কথা শুনছিলাম। এটা একটা নববী এবং অনন্য গুণ, আসলে বড় অলৌকিক বিষয়। এমন মহান মনীষী যার জন্ম, তার শিক্ষা জীবন, তার মাতৃভক্তির সেই ঐতিহাসিক ঘটনা, তার ইবাদত, রিয়াজাত এবং যে আত্মসংযমের যে ঘটনাবলি আমরা শুনে চললাম, এবং সর্বশেষ তার মানব সেবা এবং প্রচারে তার যে অবদান, এই মহান মনীষীকে আমরা স্মরণ করে এখান থেকে শিক্ষা অর্জন করে ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন পরিচালিত করব, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তিনি কখন কোথায় ইন্তেকাল করলেন খুব সংক্ষিপ্ত আকারে আমরা জানবার জন্য চলে যাচ্ছি মুফতি সাঈদ হোসাইন আপনার কাছে।
0: হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলাইহি 11ই শাবান 261 হিজরি, ইংরেজি হিসেবে 874 সালে তিনি বোস্তাম শহরেই ইন্তেকাল করেন। যা হোক, আমরা তার জীবন থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি, আল্লাহ তাআলা তার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন,
1: আমিন। হযরত বাইজিদ বুস্তামী রাহিমাহুল্লাহর মাজার কেন্দ্রিক যে তথ্যগুলো সাধারণত আমরা পেয়ে থাকি, যেহেতু ঐতিহাসিকভাবে নির্দিষ্টভাবে প্রমাণিত নয়, এজন্য একাধিক কথা বা একাধিক স্থানের কথা এমন বর্ণনা পাওয়া যায়, কিন্তু মূল বিষয় হল দীন ও ইসলামের ভিতরে কবরের স্থান নির্ধারিত থাকা এটা খুব বেশি বড় বিষয় নয়, বরং তার ব্যক্তি জীবন, তার আমল, আখলাক, ইবাদত, রিয়াজত এগুলো মুখ্য এবং মৌলিক বিষয়। সেক্ষেত্রে তিনি অনুসরণীয় এবং অনুকরণীয়। আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে আজ আমাদের হাতে আর সময় নেই, কথা হবে আগামী অনুষ্ঠানে ইনশাআল্লাহ অন্য কোন মনীষীদের জীবনী নিয়ে। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান সংক্রান্ত সুচিন্তিত মতামত বা পরামর্শ জানিয়ে আমাদের বাধিত করবেন। আপনাদের মতামত জানাবার ঠিকানা প্রযোজক মনীষা, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, দিনের সরল সঠিক পথে পরিচালনা করুন, এই কামনায় আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ফি আমানিল্লাহ।
3: এতক্ষণ মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান মনীষা শুনলেন, পরিচালনা করলেন মুফতি মাহফুজুর রহমান, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

তোমারই দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগি। তোমারই দয়ায় এই জিন্দেগি, তবু এবাদত করি বন্দেগী।

আল্লাহ পাকের শানে হামদ শুনলেন। তোমরা কখনো নেকির মধ্যে পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল কোরআন সুরা আল ইমরান আয়াত 92। বাংলাদেশ বেতার খুলনা। স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: هي الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করে, আল্লাহ তাআলা তাকে উঁচু করেন, ফলে সে নিজের চোখে ও নিজের ধারণায় ছোট হয় বটে, কিন্তু মানুষের চোখে উঁচু হয়। আর যে অহংকার করে, আল্লাহ তাআলা তাকে নিচু করে দেন, ফলে সে মানুষের চোখে ছোট হয়ে যায়, যদিও সে নিজের ধারণায় বড় হয়। এমনকি সে মানুষের দৃষ্টিতে কুকুর ও শুকরের চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাতে রাসুল।

গাইল রে গান মানব জাতি, গাইল রে গান মানব জাতি, গাইল রে বুলবুল।

0: নাতের আসল শুনলেন। ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না, যেখানে সেখানে ফেলা ময়লা আবর্জনা থেকে নানা রকম রোগ ব্যাধির উৎপত্তি হয়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলুন এবং পরিবেশ সুরক্ষায় সহায়তা করুন। নিয়মিত পুকুর ডোবা সংস্কার করুন এবং জলাশয়ের কচুরিপানা ও ড্রেনের ময়লা পরিষ্কার করুন। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করলে দেহ ও মন সুস্থ থাকে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাংলাদেশ বেতার খুলনা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম, সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি বৃষ্টি আক্তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের সময় সীমাহীন অনিয়ম, দুর্নীতি ও অর্থ লুটপাটের কারণে স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণে বর্তমান সরকার চিকিৎসা সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আজ বাগেরহাটের মোরেলগঞ্জ পঞ্চাশ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশের পঞ্চাশ শয্যার হাসপাতালগুলোকে পর্যায়ক্রমে ১০১ শয্যায় উন্নীত করা হচ্ছে। চিকিৎসা সেবার মান বাড়াতে এবং স্বাস্থ্য প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরে স্বাস্থ্যমন্ত্রী শরণখোলা পঞ্চাশ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা কামাল হোসেন মুফতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, সারা দেশে খাল খনন কর্মসূচি শেষে নদী খনন কর্মসূচি হাতে নেওয়া হবে। বর্ষা মৌসুমের পানি ধরে রেখে সেটা শুষ্ক মৌসুমে সেচের কাজে লাগানো হবে। তিনি আজ মাগুরা পুলিশ লাইন্সে ১০,০০০ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বিগত আওয়ামী লীগ সরকার দেশকে অন্ধকার যুগে অবতীর্ণ করে রেখে গেছে উল্লেখ করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন,
2: ফ্যাসিবাদী আমলে এই দেশের শিল্প, সংস্কৃতি, শিক্ষা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, আদালত, প্রশাসন, পুলিশ এবং মানে সিভিল প্রশাসন সব কিছুকে ধ্বংস করে, ব্যাংক, বিমা, আর্থিক লগ্নকারী প্রতিষ্ঠানগুলোকে লুটপাট করে এই দেশে একটা চরম একটি আধিপত্যবাদী, আধিপত্যবাদের পদলেহী যে সরকার এখানে ছিল, সেই সরকার বাংলাদেশকে একটি অন্ধকার যুগে মানে অবতীর্ণ করে। আমরা সেই অন্ধকার যুগে অবসান ঘটিয়ে আমরা একটি নতুন স্বপ্নের আধুনিক বাংলাদেশ আমরা গড়তে চাই। আমরা চাই একটি রিনেসাঁস সৃষ্টি করতে তারেক রহমানের নেতৃত্বে।
1: পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ, মাগুরা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদ হাসান খাল কিজিল এবং গ্রিন ভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম খান এ সময় উপস্থিত ছিলেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সামাজিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রচার করা হয়। নৈতিক মূল্যবোধের অভাবে এ অপপ্রচার চালানো হয়। তিনি আজ যশোর জেলা প্রশাসন আয়োজিত কালেক্টরেট সভাকক্ষের অমিতাক্ষরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপতথ্য প্রতিরোধ বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সমাজের মানুষ দ্রুত এগিয়ে গেলেও নৈতিক শিক্ষা কমে গেছে। নৈতিক শিক্ষার সেই জায়গা ফিরিয়ে আনতে হবে। শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আসেক হাসানের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মোহাম্মদ পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লা, ইমাম পরিষদের সভাপতি মালানা আব্দুল মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম বারান্দিপাড়ার রাঙামাটি গ্যারেজ সড়ক হতে পণ্ডিতপুকুর এলাকার রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। যশোর পৌরসভার উদ্যোগে প্রায় ১.৫ কোটি টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। খেলার খবর, ফুটবল। মাগুরা সদর উপজেলার বাগবাড়িয়া মোল্লাপাড়া ইটভাটা মাঠে আটদলীয় ফুটবল টুর্নামেন্টের আজকের উদ্বোধনী খেলায় গুল্লিয়া ফুটবল একাদশ 4-0 গোলে বীরপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
0: দেশ বেতার খুলনা, পরবর্তী আয়োজন ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
3: শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
4: রাজা
5: ভাই, ওই যে কি বলতেছিলে জানি
6: সালাম দিয়ে ফেলাইলো তো সাজু ভাই, ওই দেখো আমার যে পুকুরটার মধ্যে উচ্চ ওই যে বর্ণার পানি উঠে সমস্ত বাইশে বসে গেছে, তো আর সময় কইলাম যে তেনে হাইতেন রে যা সময় একটু হ্যাঁ ক যা আমার এখন সময় নেই।
4: আর কইও না, তুমি তোমার কথা কো, আমার তো দেখলাম না, আমি যে আমার পালনে কি সুন্দর গাছটি লাগাইলাম, ওই যে কাদের রে কইছি তো আর পানি সরাইছে না, গাছের গোড়া তো পচে গেছে।
5: আচ্ছা আচ্ছা, শোনো শোনো,
6: আমার বলে বার্তা
5: শোনো, এই যে এই মাসটা কি জানো তো, শ্রাবণ,
6: শ্রাবণ মাস,
5: আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণ কিন্তু আমারে কিন্তু প্রাণের মধ্যে কিন্তু একটা জল মানে শান্তি এনে দেয়, বুঝতে পারছ? এই পৃথিবী যখন ধরো গরম আবহাওয়ায় উত্তপ্ত হয়ে থাকে, পরিবেশ থাকে গরম, তখন একটু বৃষ্টির জন্য কিন্তু অশান্ত হয়ে পড়ে আমারে মন, বুঝলে? তখন আমরা অপেক্ষা করি বর্ষার জন্যে, বৃষ্টির জন্যে, আর তখন এই আষাঢ় শ্রাবণের বৃষ্টি এসে সমস্ত গরম কি করে
4: ঠান্ডা করে দেয়,
5: ঠান্ডা করে দেয়, এই অশান্ত মনে একেবারেই
4: শান্তি এসে যায়।
5: হিমেল হাওয়ায় মেঘলা দিনের পরিবেশকে করে তোলে ঠান্ডা,
4: একেবারে ঠান্ডা ঠান্ডা।
5: যদি মনে করো যে আল্লাহ এত বৃষ্টি হচ্ছে কেন, আরে একটু সাবধান তো থাকতেই হবে,
4: থাকতেই হবে
5: এই ব্যাপারটা।
6: না শোনো হারুন ভাই, আমাকে তো 6 ঋতুর দিয়ে আসবে, হয় একবার গরম পড়বো, একবার ঠান্ডা পড়বো, আর একবার বৃষ্টি পড়বো।
5: এই যে দেখো, এই যে টিনের ঘরের মধ্যে থাকি আমরা, এই যে ধরো যখন বৃষ্টি আসে ঝিমঝিম ঝুমঝুম ঝুমঝুম করে একটা আওয়াজ, কি যে ভালো লাগে,
4: ভালো লাগে কিন্তু, অনেক ভালো লাগে।
5: হ্যাঁ, এখনকার যে বিল্ডিং বানাইছে তারা কিন্তু এই আওয়াজ পায় না, এই মজা পায় না, বুঝতে পারিস?
6: হারুন ভাই শোনো, মজার কথা কই, রাত্রেবেলা যখন বৃষ্টি শেষ হয়ে যায় ঘরের উপরে যদি গাছ থাকে
4: টুপ টুপ করে যে পানিটা পড়ে,
5: কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি কি লেখেছে জানো, রিমিঝিম রিমিঝিম বরষে বৃষ্টি, শ্রাবণ ঘন গগনে দূর পদাতিকের সৃষ্টি। এই দেখো কত সুন্দর সুন্দর কথা কইছে। তো এই শ্রাবণ কিন্তু আমাদের প্রাণের কথাও
4: কয়,
5: তবে গানের কথা কিন্তু মানুষের মনের কথা, কবিরা কিন্তু এই যে কবি, তারপরে যারা লেখালেখি করে তারা কিন্তু মানুষের ভবিষ্যৎটাও চিন্তা করে, মনের কথা চিন্তা করে। এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, কত মানবতার কথা বলেছে আমাদের কাজী নজরুল ইসলাম, জাতীয় কবি, তাই না? তো আমাদেরকে সেজন্য সব সময় কবিদের কথাও মনে রাখতে হবে। আমাদের এই বর্ষা আমাদের যেমন প্রাণের আশার সঞ্চার করে, মাটি শুকা ঠনঠন হয়ে যায়, তারপরে এই পানি যখন টুপ টুপ টুপ টুপ করে পড়ে আবার নতুন করে গাছ,
7: অনেক সম্ভাবনাও কিন্তু নিয়ে আসে এই বর্ষা।
5: এই বর্ষা তাইলে যদি ধর বন্যা টন্যা হয় তাহলে তখন এই আকস্মিক বন্যায় মাছের কি করা যাবে বলো দেখি।
7: মাছের যে বাঁধ দিতে হবে এগুলো আগে থেকে সচেতন থাকতে হবে, নাহলে তো মাছ ভেসে যাবে।
5: হ্যাঁ, মৎস্যজীবী হিসাবে আমাদের চিন্তা করতে হবে। এই যে বিশেষ করে আমরা যে চাষাবাদ করতেছি তাই না, তো এই যে অনেক সময় মাছের মধ্যে কিন্তু ভালো লাগার মধ্যে কিন্তু ওই ট্যাংরা মাছে একটা, তো চলো আজকে ট্যাংরা মাছের চাষ পদ্ধতি নিয়ে আমরা শুনবো। এ বিষয়ে বলতেছেন মোহাম্মদ ইউসুফ আলী, মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা। আর তার সাথে এই বিষয় নিয়ে কথা কইছে জান্নাতুল ফেরদৌস তমা। চলো শুনি আসি।
7: আচ্ছা শুনি।
8: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আসরে। আপনাদের সাথে রয়েছি আমি জান্নাতুল ফেরদৌস তমা। আজ আমরা আলোচনা করব ট্যাংরা মাছ নিয়ে, আর ট্যাংরা মাছের নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এজন্য আমাদের আসরে আজ উপস্থিত রয়েছেন মৎস্য অধিদপ্তর মৎস্য ভবন ঢাকার উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইউসুফ আলী। শুরুতেই যেটা বলবো যে ট্যাংরা মাছ অত্যন্ত সুস্বাদু একটা মাছ, এবং ছোট মাছের দিকে যদি আমাদের কারো একটা ভালো লাগার থাকে তাহলে অনেকেই আমরা ট্যাংরা মাছের কথা বলি। তো আসলে ট্যাংরা মাছ নিয়ে আপনার কাছে একটু জানবো, তারপর ধাপে ধাপে আরো অনেক কিছু জানবো।
9: আমরা জানি ট্যাংরা মাছটি একটি ছোট প্রজাতির, আমরা যে বলি স্মল ইন্ডিজিনাস স্পেসিস বা ছোট প্রজাতির দেশীয় মাছ। এই মাছটি অত্যন্ত সুস্বাদু এবং আমাদের খাল বিল সর্বত্র এই মাছটি পাওয়া যায়। মাছটি সুস্বাদুর কারণে এই মাছটি এবং কাঁটাও কম থাকে, এবং এই জন্য সকলের কাছে এটি অত্যন্ত জনপ্রিয় একটি মাছ। আমাদের যে খাল বিলগুলি রয়েছে সেখানে এটা অ্যাবান্ডেন্স অনেক বেশি প্রাচুর্যতা, তবে বর্তমানে কীটনাশক বা বিভিন্ন কারণে, মানব সৃষ্ট এবং প্রাকৃতিক কারণে, এই কারণে মাছটির প্রাচুর্যতা প্রাকৃতিকভাবে কমলেও এখন বর্তমানে সুসংবাদ হলো এই ট্যাংরা মাছটি এখন চাষ হচ্ছে।
8: সেক্ষেত্রে পুষ্টি গুণাগুণের বিষয় তো জানতেই হচ্ছে।
9: জি, আমি আবারও বলছি যে আমাদের দেশের এর পুষ্টিগুণ আগেই বলি যে আমাদের দেশের ডাক্তাররা রক্ত শূন্যতা হলে কিন্তু ট্যাংরা মাছটি খেতে বলেন। এটাতে প্রতি 100 গ্রাম ট্যাংরা মাছে 2 মিলিগ্রাম আয়রন পাওয়া যায়, এবং 144 কিলো ক্যালোরি আপনার শক্তি আপনি একটা মাছ থেকে পাবেন। কেন যে এখানে প্রায় 20% প্রোটিন থাকে, 6.5% মানে 6.5 ভাগ হচ্ছে চর্বি থাকে, এবং 277 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটি হচ্ছে আমাদের বিশেষ করে নারী এবং ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী একটি মাছ।
8: মানে এক কথায় বলতে গেলে পুরো পরিপূর্ণ পুষ্টি গুণাগুণ রয়েছে। সেক্ষেত্রে এখন আমরা এই ট্যাংরা মাছের প্রজনন, আপনি বলছিলেন যে এখন চাষ করাও হচ্ছে, সেক্ষেত্রে কৃত্রিম প্রজনন বা একটু ট্যাংরা মাছ আসলে কিভাবে করে চাষ করা হয় একটু যদি বিস্তারিত বলতেন।
9: জি ধন্যবাদ। আসলে ট্যাংরা মাছটি 3 মাস হলে, একটা মাছ 3 মাসেই প্রাপ্তবয়স্ক হয় প্রজননের জন্য। মে মাসের শেষ থেকে প্রায় জুন প্রায় আগস্ট পর্যন্ত এই মাছটি প্রজনন করে থাকে। তাহলে এই মাছটি প্রজনন কৌশল নিয়ে যদি আমরা বলি, তো আমরা ব্রুড মাছকে প্রায় 8 থেকে 10 গ্রাম ওজনের ট্যাংরা মাছকে সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি থেকেই প্রজননের জন্য আগে রেডি করা হয়, তারপরে পুকুরে নিয়ে এসে কৃত্রিম প্রজনন করা হয়। হ্যাঁ, তারপর একটি সিস্টার্নে প্রথমে আমরা পুরুষ এবং মহিলা যে মাছগুলি থাকে এগুলোকে আমরা সিস্টার্নে নিই। সেখানে নেওয়ার মজুদের প্রায় হচ্ছে 2:1, পুরুষ হচ্ছে 2 ভাগ, নারী হচ্ছে 1 ভাগ হিসেবে আমরা হচ্ছে এখানে রেখে আমরা সিস্টার্নে আমরা রাখি, এবং সিস্টার্নে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঝর্ণা প্রয়োগ ব্যবস্থা করে থাকি। হ্যাঁ, তারপরে স্ত্রী মাছের ক্ষেত্রে প্রতি কেজিতে 30 থেকে 40 মিলিগ্রাম, এবং পুরুষের ক্ষেত্রে কেজি প্রতি 15 থেকে 20 মিলিগ্রাম হারে পিজি যেটা হচ্ছে থাকে পিটিউটারি গ্ল্যান্ডের যে দ্রবণ, সেই মাছটি ট্যাংরা মাছের বক্ষদেশে পাখনার নিচে ইঞ্জেকশন দেওয়া হয়। এবং এই ইঞ্জেকশন দেওয়ার 8 থেকে 9 ঘন্টা পর, এবং তার ডিমটি অত্যন্ত আঠালো, এবং এই আঠালো হওয়ার কারণে ডিমগুলো হাঁপার চারপাশে লেগে যায়। ডিম দেওয়ার পর হাঁপাগুলো থেকে ব্রুডগুলো আগে সরায় নিতে হবে প্রথমে, যাতে করে ওগুলাতে মিক্সচার না হয়ে যায়। ডিম ছাড়ার 20 থেকে 22 ঘন্টা পরে, এবং এই ডিম ফোটার প্রায় 48 থেকে 72 ঘন্টা পর আমরা এই পরে আমরা এটার খাবার দিতে থাকি 6 ঘন্টা পর পর 4 বার ডিমের কুসুম। গুলিয়ে এটি আমরা দিয়ে থাকি। আর নার্সারি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে যে আমাদের পুকুর প্রস্তুতির যে বিষয়টি থাকে, এর গভীরতা সবসময় এক মিটার আমরা বলি, যে কোনো মাছের ক্ষেত্রেই বলি, এবং এর পুকুরের আয়তনটা যদি 4-8% হয় সেক্ষেত্রে বেস্ট হবে। এবং এই নার্সারিতে 7 দিন বয়সের যে রেণুগুলি থাকে, প্রতি শতাংশে 8,000 থেকে 12,000 রেণু মজুদ করা যায়। হ্যাঁ, রেণু মজুদ করার পরে আমরা খাদ্য প্রয়োগ করব। আমরা খাদ্যর জন্য যেটি বললাম যে 3-5% বডি ওয়েট, মানে
8: ওজন
9: মাছের ওজনের এই হারে আমরা সাধারণত খাবার দিয়ে থাকি। এবং 55-60 দিন পরে এগুলি রেণু থেকে আঙ্গুলি পোনাতে পরিণত হবে, এবং এগুলার বাঁচার হার প্রায় 70-80% যদি ভালোই থাকে, তারা সেক্ষেত্রে করতে পারি। এবং আমাদের ভালো পরিচর্যা এটা প্রত্যেক নিতে তো হবেই। সেক্ষেত্রে পোনা উৎপাদন আহরণের ক্ষেত্রে যে আমরা বললাম 55-60 দিন পর এই যে মাছটা আঙ্গুলি পোনা হবে, সেটা হচ্ছে শুকিয়ে নিতে হবে, তখন 5-6 সেন্টিমিটার হবে। এই মাছগুলি তুলে তখন আমরা পরবর্তীতে আমরা মাছটি চাষের জন্য
8: প্রস্তুত হয়ে যায়। আচ্ছা, অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের যারা কৃষিজীবী ভাই ও বোনেরা রয়েছেন, আজ আপনার দেয়া এই তথ্য থেকে অনেক উপকৃত হবেন। আপনাকে ধন্যবাদ। সেই সাথে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।
5: শুনলে তো ট্যাংরা মাছের চাষ নিয়ে কথা শুনলাম। তো দেখো, ওই যে তখন জরিনা করছিল যে অনেক ক্ষতি হলেও কিন্তু অনেক নতুন প্রাণের সঞ্চার করে, তাই না? এই বর্ষা মানে শ্রাবণ মাস, আষাঢ় মাস, এটা মনে রাখতে হবে। তুমিও বলেছিলে যে আমাদের 6 ঋতুর একটা ঋতু হচ্ছে বর্ষা। দেখো।

0: কিন্তু ঢেকে পড়ে, হ্যাঁ, মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি, তাই না? মনে রাখবা,
1: কবির মতো কথা বলছিস,
0: সত্যি কথাই তো। এই জন্য এই যে বর্ষার পানি বা এই এই যে পানিটা যদি চলে যায়, আমার কিন্তু জমিও কিন্তু উর্বর হয়ে
2: যায়।
0: খালি আমারে খালি খেয়াল করতে হবে যে যাতে ওই পুকুরের বাদনটা ঠিক মতন দিতে হবে, মাছ যাতে চলে না যায়
1: শক্তপোক্তভাবে,
0: আর যে গাছগুলো লাগাইছি সেগুলো যাতে
1: যত্ন আদি করতে হবে। আবার হুনো হারুন ভাই, এই যে খালগুলি তো তখন মাছ থাকে, পানি ভরা থাকে, দেখতেও ভালো লাগে।
0: তো এই জন্য বলতেছি যে এই যে এই গাছগুলো যদি আমরা কোন রকম করে বর্ষার সময় টিকা রাখতে পারি, তাহলে আমরা সামনের দিনে কিন্তু আমরা খালি সবুজ আর সবুজ দেখবো নাকি?
2: খালি গাছপালা তো না, গবাদি পশুর তো যত্ন নেওয়া
0: তা তো বটেই,
2: গবাদি পশু হাঁস মুরগিদের যত সম্ভব উচ্চ স্থানে শুকনো জায়গায় রাখতে হইব,
1: ভেড়া
2: দিয়ে নিরাপদ জায়গা তৈরি করে দিতে হইব।
1: রাজা ভাই তুমি ঠিকই কইছো, আর একটা হইলো কি চোখ কান খোলা রাখতে হইব। এই সময় ছোট ছোট বাচ্চারা দেখো না, ওই জাপাইয়া পরে অনেক সময় বিপদও আসে, সব দিক দিয়ে চোখ কান খোলা রাখতে হইব।
0: ঠিকই কইছো। তো যাই হোক,
2: গান
0: তো শোনাই লাগবি, তো চলো শুনি একটা গান। শিল্পী মরিয়ম বেগম মারিয়া, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, আর সুর করেছেন লোকমান হাকিম। চলো শুনি।
1: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, গানটা শুনলাম কেমন লাগলো তোমার? আচ্ছা দেখো, আমাদের কিন্তু আজকে কিন্তু একটা বিষয় আছে, তা হচ্ছে যে ওই যে আমার এই বেতার যন্ত্রের সামনে যারা নিয়মিত শুনে তাদেরকে ধন্যবাদ জানাবো। তো আজকে যাদের চিঠিপত্র আমাদের কাছে লেখেন তাদের কিছু চিঠি আমরা উত্তর দেব, সবাই তো দেওয়া সম্ভব
1: না।
0: তবে ওই যে ছোট মিয়ার কিছু সমস্যা আছে, আর ওই যে মনে করো রাকিব বলো, তারপরে খাজা বলো, রাজা বলো, যা আছে বিভিন্ন জন। হ্যাঁ,
2: তো ওই যে জরিনা বোর
0: শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন কৃষিবিদ মোর্শেদ রেহানা পারভিন, অধ্যক্ষ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। শ্রাবণ মাস, আমরা এই মাসে সবাই সচেতন থাকবো, চলো আমরা চিঠিপত্রের জবাব শুনি।
1: আচ্ছা শুনি।
3: কৃষিজীবী ভাই বোন বন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাব। প্রথম চিঠিটি লিখেছেন জনাব মোহাম্মদ হাফিজ উদ্দিন, সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে। আপনি লিখেছেন, আপনার ক্ষেতের পাট গাছের কচি পাতায় এক ধরনের পোকা গোল গোল করে খেয়ে নষ্ট করছে, এখন কি করণীয়, এ ব্যাপারে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। এটি পাটের ঘোড়া পোকার জন্য হয়ে থাকে। এ পোকার কীড়া গাছের কচি পাতা কুড়ি ও ডগা খায় এবং পাতা গোল গোল করে খেয়ে নষ্ট করে। আক্রমণ বেশি হলে ফলন খুবই কম হয়। আক্রান্ত পাতা কীড়া সহ নষ্ট করতে হবে ক্ষেতে ডাল পুঁতে।

পোকার বসার ব্যবস্থা করতে হবে। এ পোকা আক্রান্ত ক্ষেত কেরোসিন ভেজানো দড়ি গাছের উপর দিয়ে টেনে দিতে হবে। আক্রমণ বেশি হলে সঠিক কোন একটি বালাই নাশক ব্যবহার করতে পারেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখবেন। এর পরের চিঠিটি লিখেছেন জনাব রহমত উল্লাহ কাজীপুর সিরাজগঞ্জ থেকে। এবার আপনি বেগুন লাগিয়েছেন, কিন্তু বেগুন গাছের পাতায় ও ফলে বাদামি রঙের দাগ হচ্ছে এবং ঝরে যাচ্ছে, ফলনও কমে যাচ্ছে। এখন কি করণীয় জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। বেগুনের পাতা ও ফলের দাগ রোগে সাধারণত এই ধরনের লক্ষণ দেখা যায়। এক ধরনের ছত্রাকের আক্রমণে এই রোগ হয়ে থাকে। এছাড়া ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পাতা আক্রান্ত ডালপালা নষ্ট করে পুড়ে ফেলতে হবে, রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে, আর আক্রমণ বেশি হলে সঠিক কোনো একটি বালাই নাশক ব্যবহার করা যেতে পারে। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখবেন। সব শেষ চিঠিটি লিখেছেন জনাব তাজউদ্দিন মিয়া শ্রীপুর গাজীপুর থেকে। আপনি এবার শশা চাষ করেছেন, কিন্তু এক ধরনের পোকা ক্ষেতের সব শশা গাছের কচি ফল ডগা ছিদ্র করে ভেতরে কুড়ে কুড়ে খাচ্ছে। সব পাতায় ও গাছের গায়ে কালো রঙের কালির মতো ময়লা দেখা যাচ্ছে, আর ফলন আশানুরূপ হচ্ছে না। এ ব্যাপারে কি করতে হবে জানতে চেয়ে চিঠি লিখেছেন। আপনার চিঠির জন্য ধন্যবাদ। আপনার ক্ষেতে শশার ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করেছে। এ পোকার হাত থেকে রক্ষা পেতে আপনাকে যা যা করতে হবে, ক্ষেত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, আক্রান্ত ডগা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে, আর চারা রোপণের 15 দিন পর থেকে শশা ক্ষেত ঘন ঘন পরিদর্শন করতে হবে। সাধারণত শশা আমরা সরাসরি সালাদ হিসাবে খেয়ে থাকি, সেজন্য জৈব বালাই নাশক সঠিক হারে যদি পানিতে মিশিয়ে শশা ক্ষেতে স্প্রে করা হয় তাহলে ভালো হয়। শতকরা 10 ভাগের বেশি ক্ষতি হলে সঠিক কোনো একটি রাসায়নিক কীটনাশক আপনি ব্যবহার করতে পারেন। আর স্প্রে করার 15 দিনের মধ্যে সেই সবজি খাওয়া যাবে না বা বিক্রি করা যাবে না। আগামী মৌসুমে যদি চাষ করতে চান তাহলে আগাম বীজ বপন করলে শশার এই ফল ছিদ্রকারী পোকার আক্রমণ অনেকটাই কম হয়। এছাড়া সুষম সার ব্যবহার করতে হবে। আপনার চিঠির জন্য ধন্যবাদ, আবার লিখ। সুপ্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কৃষি মৎস্য প্রাণী সম্পদ সংক্রান্ত যে কোনো সমস্যার কথা জানিয়ে আমাদের কাছে চিঠি লিখতে পারেন। আমাদের বিশেষজ্ঞগণ আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিবেন। এবার জানিয়ে দিচ্ছি আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা। প্রযোজক দেশ আমার মাটি আমার, প্রযত্নে পরিচালক, কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, ঢাকা 1207। আমাদের কাছে ইমেলও করতে পারেন, বেতার.কৃষি@gmail.com।

0: मिनी, ओ মিনী, আরে কই গেলি রে মা? দেখ বাজার থেকে কত পদের মাছ আনছি। মিনির মা, মিনির মা, আস্তে আস্তে ঘর থেকে বাইর হও, মাছগুলো কুটান লাগবো তো।
1: আইতাছি আইতাছি। কি মাছ আনছেন?
0: হরেক রকম মাছ আনছি।
1: ও মমনা, দেখ তো তোর খালুজান কি বাজার আনছে। মাছগুলা রে কুলার মধ্যে ঢাইলা রাখ।
2: খালুজান, আপনি আবার গুড়া মাছ আনছেন? গুড়া মাছ কাটতে খুব কষ্ট হয়।
0: আরে দেখ, একদম তাজা, কুটি মলা ঢেলা কাস্কি সকল পদের মাছ আনছি।
2: তাজা না মরা সেইটা কই নাই তো, বড় মাছ আনলে তাড়াতাড়ি কুটে নেওয়া যায়।
1: আপনি আইজু গুড়া মাছ আনছেন? এত গুড়া মাছ কাটবো কেডা?
3: হাফিজ ভাই বাড়ি আছেন নাকি?
0: জি বাড়ি আছি। আসেন ডাক্তার সাহেব, ভেতরে আসেন।
3: বাড়িতে এত কথা কিসের?
1: এই মাছ কাটা নিয়ে আমরা কথা কইতেছি।
3: ভাবি আপনার শরীর এখন কেমন? ঔষধপত্র ঠিক মতো খাইতেছেন তো?
1: ঔষধ তো খাইতেছি, কিন্তু আপনি যে কইছিলেন মাছ খাইতে সেই
3: কেন? হাফিজ ভাই বাজারে গেলেন, মাছ আনেন নাই?
0: আনছি তো, তাজা পুটি মলা ঢেলা কাস্কি, দেখেন দেখেন কেমন চকচক করতেছে।
1: ভাইজান, মিনির আব্বাই আনে শুধু গুড়া মাছ। গুড়া মাছ খাইতে আমার একদম ভাল লাগে না ভাইজান।
0: ডাক্তার সাহেব, আপনি আস্তে আস্তে যে কথা শুনছেন এইটাই হলো বিষয়। বড় মাছ কিনলাম না কেন, গুড়া মাছ আনছি সেইটা যেন আমার অপরাধ। আরে বড় মাছও কিনছি, কিন্তু বড় মাছের আর ছোট মাছের গুণাগুণ আকাশ পাতাল ফারাক।
2: আমার তো ব্যাবাক মাছই কাটতে হইব, শুরু কইরা দিলাম।
3: এই যে গুড়া মাছ, এইসবের মধ্যে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, আয়রন, ক্যালসিয়াম আর ফসফরাস।
1: ভিটামিন এ আমাদের কোন কাজে লাগে ডাক্তার সাহেব?
3: ভিটামিন এ আমাদের চোখের জ্যোতি বাড়ায়।
1: আর ভিটামিন ডি আমাদের কোন কাজে লাগে?
3: ভিটামিন ডি খাইলে আমাদের হাড় শক্ত হয়।
2: তাইলে আমি গুড়া মাছ বেশি বেশি খামু, আমার শরীরের হাড় মনে হয় নরম।
0: ক্যালসিয়াম কি কাজে লাগে ডাক্তার ভাই?
3: এই যে আমাকে বয়স হইছে, হাড়ও ক্ষয় হইতেছে, এই ক্যালসিয়াম আমাদের হাড়ের ক্ষয়ক্ষতি পূরণ করে।
0: ও
2: কইলেন গুড়া মাছে আয়রন আছে, আয়রন মানে তো লোহা, লোহা কেমনে খামু?
3: আরে শোনো, এই আয়রন আমাদের রক্তে লোহিত কণিকা বৃদ্ধি করে, মানে রক্ত বাড়ায় আর কি। আর শরীরে ফসফরাসের চাহিদা গুড়া মাছ খেলে পূরণ হয়। ভাবির শরীরের ঘাটতি পূরণের জন্য গুড়া মাছ খাওয়া একান্ত প্রয়োজন।
0: ডাক্তার ভাই, আমি গুড়া মাছের উপকারিতা সম্পর্কে এই একটু একটু জানি, তাই আপনার মতো এত সুন্দর কইরা পরিবারের সকলরে বুঝাইতে পারি নাই।
1: এই জন্যই কি গুড়া মাছ বেশি বেশি কিনেন আপনি? এখন বুঝলাম, এইটা হইলো আসল মাছ। আজ আমি অনেক কিছু শিখলাম, গুড়া মাছের উপকারিতা সম্পর্কে জানলাম।
2: এখন গুড়া মাছ কোটার মজাই আলাদা। আমিও আজ থেকে গুড়া মাছ বেশি বেশি করে খাবো, আর আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াবো।
1: মিনির বাপ, আজ থেকে প্রতিদিন গুড়া মাছ আনবেন, আমি আর রাগ করুম না।
2: খালুজান, আমিও রাগ করুম না।
3: পুটি মলা ঢেলা কাস্কি, এগুলো হইলো গুড়া মাছ, এটা সহজেই পাওয়া যায়।
0: হ ডাক্তার সাহেব, এই মাছ তো দেশের খাল বিল ডোবা নালায় সব জায়গায় পাওয়া যায়।
3: তাইলে আমরা সবল শরীর গঠনের জন্য এখন থেকে নিয়মিত কোন মাছ খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: তাহলে আমারে মনে রাখতে হবে আমরা কি বেশি বেশি খাবো?
4: গুড়া মাছ বেশি বেশি খাবো।
5: হ্যাঁ, গুড়া মাছ যেরকম নিরাপদ ভাবে আমাদের চাষও করতে হবে, আমরা আমাদের দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন করি নাকি, এবং কোনো সময় যাতে কোনো ফরমালিন বলো বা খারাপ জিনিস, দুষ্টু প্রকৃতির মানুষের সাথে আমরা চেষ্টা করব যে তারা যাতে কোনো খারাপ কিছু না দেয়,
6: ভেজাল না মেশায়।
5: ভেজাল না মেশায়, ঠিক তেমনি আমরা সৎ থাকব, সততার সাথে দেশটাকে আগায় নেব। অনেক কিছু করে কিন্তু আমরা দেশটা আবার নতুনভাবে যত্ন সহকারে কিন্তু দেশটাকে আগানোর চেষ্টা করতেছি। কোন সময় কোন ওই যে সিল নিয়ে গেল কানে, তার মানে হচ্ছে যে কোনো খারাপ কথায় কান দেয়া যাবে না। এই কথা মনে রেখে চলো আজকের মতো শেষ করি আমার জাতীয় অনুষ্ঠান কৃষি বিষয় কার্যক্রমের দেশ আমার মাটি আমার। আজকে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করেছেন হর বিলাস রায়। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন, চলো
6: চলো যাই।

0: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচার করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, কুমিল্লা, বান্দরবান, রাঙামাটি, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। আমরা এখন অনুষ্ঠান উপস্থাপনে আছি আজহারুল ইসলাম রনি, সেলিনা আক্তার শেলি, সাইদ মল্লিক, শেখ নজরুল ইসলাম, তাসমিয়া রহমান খান এবং কে এম মুনির হোসাইন। প্রকৌশল দায়িত্বে রয়েছেন উত্তম চন্দ্রগোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, আতিকুর রহমান পলা, শামীম আহমেদ এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হাসিনা পারভীন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

0: আসসালামু আলাইকুম। সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, যে যেখানেই থাকুন, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দূরপার। আজ সাথে রয়েছি আমি আজহারুল ইসলাম রনি
1: এবং আমি সেলিনা আক্তার শেলি। সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ রয়েছে আজ দূরপারে। পরিবেশনায় বাংলাদেশ সেনাবাহিনীর এরিয়া সদর দপ্তর চট্টগ্রামের অঞ্চলের শিল্পীবৃন্দ।
2: সুধী শ্রোতা মণ্ডলী, আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের শিল্পীদের অংশগ্রহণে বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান দূরবার কিছুক্ষণে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের দরে, এই মহান আদর্শকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী নিষ্ঠা, সাহস, শৃঙ্খলা ও আত্মত্যাগের সঙ্গে দেশমাতৃকার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা কিংবা জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময়ই জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে একজন সেনা সদস্যের পরিচয় কেবল তার পেশাগত দায়িত্বেই সীমাবদ্ধ নয়। কঠোর প্রশিক্ষণ, কর্মব্যস্ততা ও দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং সৃজনশীলতার চর্চাও বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবময় ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ সংস্কৃতি মানুষের মনকে সমৃদ্ধ করে, হৃদয়কে করে আরও সংবেদনশীল এবং পারস্পরিক বন্ধনকে করে আরও দৃঢ়। সেই বিশ্বাস থেকেই চট্টগ্রাম অঞ্চলের সেনা সদস্যদের নিয়ে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত আজকের এই বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানে যে শিল্পীরা অংশ নিচ্ছেন তারা কেউই পেশাদার শিল্পী নন। দেশের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি নিজেদের আন্তরিকতা, মননশীলতা এবং দেশের সংস্কৃতির প্রতি ভালোবাসার মাধ্যমে তারা এই আয়োজনকে প্রাণবন্ত করে তোলার চেষ্টা করেছেন। আমি লেফটেন্যান্ট নিশাদ বিনতে মামুন অহনা আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গেই থাকব। তাহলে আর দেরি নয়, শুরু করা যাক আজকের সুর, সঙ্গীত ও ভালো লাগার আয়োজন দূরবার কিছুক্ষণ। প্রিয় শ্রোতা মণ্ডলী, অনুষ্ঠানের শুরুতেই পরিবেষ্টিত হচ্ছে একটি কালজয়ী দেশাত্মবোধক গান, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। এই গান শুধু একটি সুর নয়, এটি বাঙালির আত্মমর্যাদা, সাহস এবং বিজয়ের এক অনন্য প্রতীক। গানটি আমাদের মনে করিয়ে দেয় অন্ধকার যত গভীরই হোক, নতুন সূর্য একদিন ঠিকই উদিত হয়। এটি আমাদের স্বাধীনতার আকাঙ্ক্ষা, ঐক্য এবং আত্মত্যাগের চেতনাকে জাগিয়ে তোলে, যাদের ত্যাগ, সংগ্রাম ও ভালোবাসায় আমরা আজকের বাংলাদেশ পেয়েছি, তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এই গান আমাদের প্রত্যেককে দেশকে ভালোবাসতে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করতে অনুপ্রাণিত করে। আজকের এই পরিবেশনা সেই মহান চেতনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধার্ঘ্য। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগবে। চলুন শুনি হৃদয়স্পর্শী দেশাত্মবোধক গান, পূর্ব দিগন্ত।

প্রিয় শ্রোতা বন্ধুরা, মানুষ যত দূরেই থাকুক না কেন, নিজের মাটি ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। গ্রামের স্মৃতি, প্রকৃতির সৌন্দর্য আর প্রিয়জনের টান সবসময় হৃদয়ের গভীরে বেঁচে থাকে। আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরাও দেশমাতৃকার দায়িত্ব পালনের মাধ্যমে এই অনুভূতিগুলো বুকে লালন করেন। সেই মাটির টান, ভালোবাসা আর স্মৃতির আবেগ ভরপুর একটি হৃদয় ছোঁয়া লোকগীতি নিয়ে এবার আসছেন সৈনিক তারিকুল ইসলাম।

জীবনের সব গল্প যেমন চোখে দেখা যায় না, আর সব অনুভূতিও ভাষায় প্রকাশ করা যায় না। কিছু অনুভব নীরবে হৃদয়ে জমা থাকে, সময়ের সঙ্গে হয়ে ওঠে জীবনের শিক্ষা। সেই না বলা অনুভূতি জীবনের কঠিন বাস্তবতা এবং আশাকে বাঁচিয়ে রাখার এক অনন্য সুরের পরিবেশনা নিয়ে এবার আসছেন সৈনিক হুসাইন আহমেদ।

প্রিয় শ্রোতা বন্ধুরা, পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি হয়তো ভালোবাসা। যে ভালোবাসায় নেই কোনো কৃত্রিমতা, আছে শুধু আন্তরিকতা, মায়া আর হৃদয়ের গভীর টান। বাংলার পল্লীগীতি যুগে যুগে সেই ভালোবাসার গল্পই বলে এসেছে সুরে আর কথায়। এবারের গানটিও ঠিক তেমনি, যেখানে হৃদয়ের আবেগ আর ভালোবাসার নির্মল সৌন্দর্য এক হয়ে সৃষ্টি করেছে এক অনবদ্য অনুভূতি। এবার শুনবেন সৈনিক নয়ন মোল্লার কণ্ঠে পল্লীগীতি ভাবের দেশে থাকো কন্যা গো।

প্রিয় শ্রোতা বন্ধুরা, জীবনের বাস্তবতায় আমরা প্রায়ই বাইরের পৃথিবীকে জানার চেষ্টা করি, অথচ নিজের অন্তরকে জানার সময় খুব কমই পাই। লালন শাহ তার গানে বারবার মনে করিয়ে দিয়েছেন আত্মত্যাগ, মানবতা এবং জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাওয়ার পথ আমাদের নিজেদের ভিতরে লুকিয়ে আছে। মানুষ মানুষে ভেদাভেদ ভুলে মানব প্রেম ও আত্ম অনুসন্ধানের বার্তা বহনকারী একটি লালন গীতি নিয়ে এবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সৈনিক সোহেল রানা।

প্রিয় শ্রোতা মণ্ডলী, কিছু অনুভূতির কোনো সীমা নেই, কোনো ভাষাও নেই, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। রবীন্দ্রনাথের গান সেই নীরব অনুভূতিকেই সুরের মাধুর্যে চিরকালীন করে তুলেছে। ভালোবাসায় প্রাপ্তির চেয়েও বড় হয়ে ওঠে প্রিয়জনের অস্তিত্ব, আর নিজের চাওয়ার চেয়েও মূল্যবান হয়ে ওঠে তার সুখ। সেই গভীর ভালোবাসার সুরে আপনাদের স্বাগত জানাতে আসছে সৈনিক সালমান মিয়া।

0: সুধী শ্রোতা মণ্ডলী, দেখতে দেখতে শেষ প্রান্তে এসে পৌঁছেছে আজকের অনুষ্ঠান দুর্বার কিছুক্ষণ। আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে। কঠোর সামরিক দায়িত্ব পালনের পাশাপাশি সেনা সদস্যদের গান, সুর আর অনুভূতির এই আয়োজন যদি আপনাদের মনে এতটুকু দাগ কাটাতে পারে তাহলেই আমাদের সার্থকতা। আপনাদের ভালোবাসা, উৎসাহ ও শুভকামনাই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। আমি লেফটেন্যান্ট নিশাত বিনতে মামুন অহনা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেশকে ভালোবাসুন। আবারও নতুন কোনো আয়োজন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
1: এতক্ষণ শুনলেন সৈনিক ভাইদের অংশগ্রহণে বিনোদনমূলক অনুষ্ঠান কিছুক্ষণ। এবারে শুনবেন একটি দেশের গান। শিল্পী এবং সুরকার আপেল মাহমুদ, গীতিকার ইমরান নূর।

0: সেনানৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনায় শেষ করছি সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার। দুর্বার অনুষ্ঠানটি পরিবেশনায় বাংলাদেশ বেতার চট্টগ্রাম।
1: এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুর্বার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার শ্রোতা বন্ধুরা, একটু পরে শুনবেন খেলাধুলার খবর।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি এস এম রেফাউল হক। নতুন করে স্পোর্টস ফুটবলে বালক বিভাগে সিলেট ও ময়মনসিংহ অঞ্চল এবং বালিকা বিভাগের রাজশাহী অঞ্চল ও রংপুর অঞ্চল ফাইনালে উঠেছে। আজ মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট অঞ্চল 3-1 গোলে বরিশাল অঞ্চলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ 1-0 গোলে রংপুর অঞ্চলকে পরাজিত করে ফাইনালে ওঠে। বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে রাজশাহী 2-0 গোলে খুলনা অঞ্চলকে এবং দ্বিতীয় সেমিফাইনালে রংপুর 1-0 গোলে ময়মনসিংহ অঞ্চলকে পরাজিত করে ফাইনালে ওঠে। সোমবার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। এবারের আসরে 4টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছেন বাংলাদেশের 15 সদস্যের দল। শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন শেষ 16 নিশ্চিত করেছেন। শৈল্পিক জিমনাস্টিক্সের দলগত ইভেন্টে সাফল্য পেয়েছে বাংলাদেশ। আরও শুনুন প্রতিবেদনে।
1: শুক্রবার স্কটল্যান্ডের গ্লাসগোতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে 23তম কমনওয়েলথ গেমসের। এবারের আসরে অংশ নিচ্ছে বাংলাদেশের 15 সদস্যের দল। অ্যাথলেটিক্স, আর্টিস্টিক জিমন্যাস্টিক্স, বক্সিং ও সাঁতার এই 4টি ডিসিপ্লিনে দেশের ক্রীড়াবিদরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। শুক্রবার সাঁতারু সামিউল ইসলাম রাফি নেতৃত্বে উদ্বোধনী মার্চ পাস্টে অংশ নেন বাংলাদেশের অ্যাথলেট ও কর্মকর্তারা।
2: ইন্ট্রোডিউসিং দ্য নেশনস এন্ড টেরিটরিজ অফ এশিয়া, বাংলাদেশ।
1: গ্লাসগোর এই আন্তর্জাতিক ক্রীড়া আসরকে ঘিরে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও উৎসবের আমেজ বিরাজ করছে। এবছর 70টিরও বেশি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার দ্বিতীয় দিনে বাংলাদেশের বক্সার রাকিব হোসেন 55 কেজি ওজন শ্রেণীর রাউন্ড অব 32A সলোমন দ্বীপপুঞ্জের তেতাকানা ক্লিন্টনকে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছেন। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রোববার রাকিব মুখোমুখি হবেন পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোর। অন্যদিকে বাংলাদেশের বক্সার রহিম রেজার শনিবার রিংয়ে নামার কথা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস নামবেন 27 জুলাই। জিমন্যাস্টিক্স ও সাঁতারে লড়াই করে আত্মবিশ্বাসী পারফরমেন্স উপহার দিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শুক্রবার শৈল্পিক জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টে 161.35 পয়েন্ট সংগ্রহ করে 10 দলের মধ্যে অষ্টম স্থান অর্জন করেছে বাংলাদেশ। অন্যদিকে শনিবার সাঁতারে পুরুষদের 400 মিটার ফ্রি স্টাইলে নিজের প্রথম আন্তর্জাতিক গেমস খেলতে নেমেই আলো ছড়িয়েছেন কাজল মিয়া। হিটে 3 প্রতিযোগীর মধ্যে প্রথম হয়ে ফিনিশ করেন তিনি। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: আগামীকাল পাকিস্তানের ইসলামাবাদে লিয়াকত জিমনেশিয়ামে পুরুষ আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লীগ ম্যাচে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বেলা 2টায় খেলা শুরু হবে। উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ 3-2 সেটে উজবেকিস্তানকে এবং গতকাল বাংলাদেশ কাজাকিস্তানকে 3-2 সেটে পরাজিত করে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কাজাকিস্তানে ওপেন মাস্টার্স দাবা টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান 2 পয়েন্ট অর্জন করেছেন। ফাহাদ কাজাকিস্তানের গ্র্যান্ডমাস্টার ডেনিস মাকনেইভের কাছে পরাজিত হন। এর আগে তৃতীয় রাউন্ডে তিনি স্বাগতিক প্রতিপক্ষ ক্যান্ডিডেট মাস্টার নুরাসিল প্রিমো বেতবকে পরাজিত করেন। এই টুর্নামেন্টে 15টি দেশের 77 জন দাবর অংশ নিয়েছেন, যাদের মধ্যে 22 জন গ্র্যান্ডমাস্টার, 1 জন নারী গ্র্যান্ডমাস্টার এবং 29 জন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। হারারেতে দ্বিতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে ভারতের বিরুদ্ধে স্বাগতিক জিম্বাবুয়ের জয়ের জন্য 220 রানের লক্ষ্যে এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 12 ওভারে 6 উইকেটে 90 রান করে। এর আগে ভারত প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 219 রান করে। 3 ম্যাচ সিরিজে ভারত 1-0 এগিয়ে রয়েছে। 2 ম্যাচ টেস্ট সিরিজে অংশ নিতে বাংলাদেশ দল আগামী মাসের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে। টেস্টের আগে বাংলাদেশ সেখানে স্থানীয় দলের বিপক্ষে 3 দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। 2003 সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের এটি হবে প্রথম টেস্ট সিরিজ, যা দেশের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এদিকে বাংলাদেশের বিপক্ষে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে ইঞ্জুরি কাটিয়ে অস্ট্রেলিয়া দলে ফিরেছেন অভিজ্ঞ 3 বোলার অধিনায়ক প্যাট কামিন্স, জন্স হ্যাজেলউড ও ন্যাথান লিউ। আগামী 13 আগস্ট ডারউইনে বাংলাদেশ এবং স্বাগতিক অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট শুরু হবে। 22 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত ম্যাকাওয়ে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে। এই টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া প্যাট কামিন্সের নেতৃত্বে 13 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, যেখানে ন্যাথান লায়ন, মিচেল স্টার্ক এবং জন্স হ্যাজেলউডের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় রয়েছেন। আগামী 19 সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এই গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সি তে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান, হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল এবং সেরা দুটি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।

0: বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সফল হতে কে না চায়, দিন শেষে সফলতা নামে সেই সোনার হরিণের দেখা কজনই বা পায়। জীবনে থাকে চ্যালেঞ্জ, অনেক সময় চ্যালেঞ্জগুলোকে কঠিন মনে হয়। সঠিক পরিকল্পনা আয়ত্ত করে সে সমস্ত চ্যালেঞ্জগুলো পার করে জীবনে হয়ে ওঠা সম্ভব সেরার সেরা। কাজের প্রতি হতে হবে মনোযোগী এবং সময় মতো কর্মসম্পাদন জরুরি। প্রিয় শ্রোতা, অনাবিল শুভেচ্ছা এবং সবার সুখী সুন্দর জীবন কামনায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান সুখী সংসার।

0: জীবনে উন্নতি আমরা সবাই চাই, প্রয়োজন সঠিক পরিকল্পনা। জীবনকে সুন্দর করে গড়ে তোলার লক্ষ্যেই আমাদের সকল পরিশ্রম। বিবাহিত জীবনে কিভাবে প্রতিরোধ করবেন সমাজের বিশেষ একটি সমস্যা বাল্যবিবাহ, বাল্যবিবাহের কুফল সুদূর প্রসারী, এ বিষয়ে কি ভাবছেন তারা? প্রিয় শ্রোতা, আমন্ত্রণ বাল্যবিয়ের কুফল নিয়ে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের কণ্ঠ শোনার জন্য সাক্ষাৎকার গ্রহণ ও বহিধারণে সজীব দত্ত।
1: ফুলের বাসরে জীবন সাজাবার স্বপ্ন ছিল যার দুচোখে, সাত ছিল যার জীবনের প্রাচুর্যে মেলা সাজাবার। কিন্তু বিবাহের সানাইয়ের বাদ্য থেমে না যেতেই বসন্তের নবপুষ্পকুড়িটি তার পুষ্প দল নিয়ে সমূলে মেলবার পূর্বেই অকালে ছড়ে গেল। আমরা চাই না একটি ফুল ঝরে যাক, আমরা চাই এই তারুণ্য যারা তারা ফুল হয়ে পরিপূর্ণ প্রস্ফুটিত হোক তাদের জীবনের আকাশে, এবং তাদের স্বপ্ন একসময় কানে কানে এসে বলে যাক, আমি আর স্বপ্ন নই, আমি বাস্তব হয়ে গেছি। সজীব দত্ত স্বাগত জানাচ্ছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলা থেকে। শ্রোতা বন্ধুরা, আমরা এসেছি উপকূলীয় এলাকায়। এই এলাকার মানুষের জীবনের সঙ্গে যুদ্ধ করে সংগ্রাম করে টিকে থাকা এবং ভাঙা গড়ার খেলা, ভেঙে যাওয়ার পরে আবারও গড়ার খেলা, আবারও জীবন যুদ্ধে এগিয়ে যাওয়া। যে দুরন্ত পথিক সে কখনোই থামতে জানে না, হাঁটতে জানে না। আমরাও চাই আমরা এগিয়ে যাব সম্মিলিতভাবে। আমরা এই পর্যায়ে উপজেলা পরিষদ সভাকক্ষে অবস্থান করছি তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা, অন্যান্য কর্মকর্তা বৃন্দ, সুধী মণ্ডলী, অভিভাবক এবং সাংবাদিক রয়েছেন, আর শিক্ষার্থী বন্ধুরা তো রয়েছেই। আর কথা বাড়াবো না, চলে যাবো আমাদের শিক্ষার্থী বন্ধুদের কাছে। আজকে আমাদের প্রথম কে আমাদের আজকের অনুষ্ঠানের বন্ধু, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং তুমি কোন ক্লাসে পড়ো?
2: ফাতিমাতুজ জোহরা, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: এই অনুষ্ঠানে অংশ নিয়ে কেমন লাগছে?
2: এই অনুষ্ঠানে অংশ নিয়ে আমার খুবই ভালো লাগছে।
1: তুমি আমাদেরকে একটু জানাবে যে বাল্যবিবাহ বলতে আমরা কি বুঝি?
2: বাল্যবিবাহ বলতে আমরা বুঝি মেয়েদের 18 এবং ছেলেদের 21 বছরের নিচে বিবাহ হলে তাকে বাল্যবিবাহ বলা হয়।
1: অনেক ধন্যবাদ। তোমাদের স্কুলে তোমাদের শিক্ষকরা বাল্যবিবাহের কুফল নিয়ে তোমাদেরকে কি আলোচনা করেন কখনো কখনো?
2: জি স্যার, আমাদেরকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করানো হয়।
1: তুমি বড় হয়ে কি হবার স্বপ্ন দেখো?
2: আমি বড় হয়ে একজন সুদক্ষ নাগরিক হওয়ার স্বপ্ন দেখি এবং আমার মূল স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখি।
1: বাহ, অসাধারণ। তোমার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এখানে রয়েছেন, তার সামনে তুমি কথা বলছো, কেমন লাগছে?
2: আমার খুবই ভালো লাগছে এবং নিজেকে খুব বড় একজন মানুষ হিসেবে মনে হচ্ছে।
1: অনেক ধন্যবাদ। এভাবেই বাংলাদেশ বেতার পৌঁছে যাচ্ছে দেশের প্রান্তিক পর্যায়ে, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে তারুণ্যের একটি নিবিড় সংযোগ ঘটিয়ে দিচ্ছেন। আমরা আরো একজন স্বপ্নবাজের সঙ্গে কথা বলতে চাই। তোমার নাম বলবে, কোন স্কুলে পড়ো এবং কিসে পড়ো?
3: আমার নাম সোনালী, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আমি অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
1: সোনালীর জীবনে কেমন সোনালী স্বপ্ন রয়েছে?
3: আমার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে।
1: বাহ, অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে কথা বলছো, কেমন লাগছে?
3: খুবই ভালো লাগছে।
1: তুমি কি বাংলাদেশ বেতারে প্রথম কথা বলছো?
3: হ্যাঁ।
1: বাহ, অসাধারণ। তুমি একটু জানিয়ে দেবে যে বাল্যবিবাহের কি কি কারণ রয়েছে বলে আমরা মনে করি?
3: বাল্যবিবাহের উপযুক্ত সচেতনতার অভাব, দরিদ্রতা, প্রবীণদের আশা পূরণ ও ইপটিজিং এর কারণ।
1: ইপটিজিং এর ভয় পান পিতামাতা অনেক সময়। তবে এখন কি ইপটিজিং এর ভয় পাওয়ার আর সময় রয়েছে?
3: না।
1: এখন যে হটলাইন নম্বর গুলো রয়েছে 333-999-1098-109, এই সকল নম্বর গুলোর মাধ্যমে কিন্তু বাল্যবিবাহ বন্ধে যেমন কাজ করা যায় পরিচয় গোপন রেখেই, পাশাপাশি ইপটিজিং প্রতিরোধেও কাজ করা যায়। তোমার পরিবারে কে কে আছেন?
3: আমার বাবা, মা ও ছোট একটা ভাই আছে।
1: তুমি তোমাদের স্কুলে এই জাতীয় অনুষ্ঠান হলে সেখানে কি ভূমিকা রাখো?
3: হ্যাঁ, অবশ্যই রাখি।
1: অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আশেপাশে কোথাও যদি দেখো বাল্যবিবাহের আয়োজন চলছে, তখন তুমি কি ভূমিকা রাখবে?
3: তখন আমি প্রশাসনিককে জানাবো, তাছাড়া আমি আমাদের স্কুলে কি হলো আমি হেড স্যারকে সর্বপ্রথম জানাবো।
1: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা পরের বন্ধুর কাছে যেতে চাই, চলুন কথা বলি। তোমার নাম বলবে, স্কুলের নাম বলবে এবং কিসে পড়ো?
4: আমার নাম সেজুতি রানী, সপ্তম শ্রেণী, শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউট।
1: সেজুতি, তোমাদের এদিকে সংগ্রাম করে কি জীবন চালাতে হয়?
4: হ্যাঁ।
1: তুমি বড় হয়ে কি হতে চাও?
4: ডক্টর।
1: ডক্টর হতে চাও। বাল্যবিবাহে কি কি কুফল রয়েছে বলবে?
4: হ্যাঁ, মেয়েটির স্বপ্ন নষ্ট হয়ে যেতে পারে, অল্প বয়সে মা হতে গিয়ে সন্তানের ক্ষতি হতে পারে, মা ও সন্তান অপুষ্টিতে ভুগতে পারে, বিবাহ বিচ্ছেদ হতে পারে।
1: অনেক ধন্যবাদ। আমরা আরো একজন বন্ধুর সঙ্গে কথা বলতে চাই, চলুন কথা বলি। তোমার নাম, স্কুলের নাম এবং কিসে পড়ো?
5: আমি তাসমিয়া ইসলাম, আরকেডিএস পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী।
1: আজকের এই অনুষ্ঠানে অংশ নিয়েছো, কেমন লাগছে?
5: আমার খুব ভালো লাগছে।
1: বাল্যবিবাহ প্রতিরোধে আমরা কিভাবে কাজ করতে পারি?
5: আমরা শিশুদের অভিভাবকদের সাথে বিভিন্ন মিটিং করতে পারি, এরপর আমরা প্রশাসনকে জানাতে পারি। যদি আমার আশেপাশে কোনো বাল্যবিবাহ দেখি, তবে আমরা 999-এ ফোন দিয়ে তাদের জানাতে পারি। বিভিন্ন বাল্যবিবাহে

0: আপনাদের স্কুলে বাল্য বিবাহ কুফল নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে কি আলোচনা হয়ে থাকে?
1: হ্যাঁ, সবসময় এগুলো হয়ে থাকে আমাদের।
0: তুমি যদি কোথাও দেখো বাল্য বিবাহ হচ্ছে, তখন তুমি কি ভূমিকা রাখবে?
1: আমি 999-এ ফোন দিতে পারি। আসলে সর্বপ্রথম আমার উচিত আমার বড়দের আশেপাশের মানুষদের জানানো, এরপর যদি আমরা ব্যর্থ হই তাহলে আমাদের প্রশাসনের জানানো উচিত।
0: অনেক ধন্যবাদ তোমাকে। আমরা আরো একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলতে চাই, চলুন আমরা কথা বলি, যে পড়াশোনার পাশাপাশি নিজেকে স্বাবলম্বী করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। আপনার নাম পরিচয় বলবেন।
2: আমার নাম লিমা, আমি শরণকলা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
0: লিমা, আপনি পড়াশোনার পাশাপাশি কিভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করছেন?
2: আমি একজন উদ্যোক্তা, আমি পোশাক অথবা অর্গানিক পণ্য নিয়ে কাজ করি।
0: আপনি জীবনে কি স্বপ্ন দেখেন?
2: আমার স্বপ্ন টিচার হওয়া।
0: টিচার হওয়া। আমরা বাল্যবিবাহ প্রতিরোধে সবাই কি ভূমিকা রাখবো, কি ভাবেন আপনি আপনার জায়গা থেকে?
2: অবশ্যই বাল্যবিবাহ আমাদের রোধ করা উচিত। কোথাও যদি দেখি বাল্যবিবাহ হচ্ছে তাহলে সরাসরি আমাদের প্রশাসনের সুযোগ সুবিধা নেওয়া উচিত। তারপরে গ্রামে অথবা এলাকার যারা মুরব্বী আছে অথবা প্রশাসনের সাথে জড়িত আছে তাদের সাথে কথা বলা উচিত।
0: আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায়। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা। আমরা একটু বিশদে জানার চেষ্টা করব যে উপজেলা প্রশাসন বাল্যবিবাহ প্রতিরোধে কিভাবে সচেতন রয়েছেন, কিভাবে কাজ করছেন এবং আজকের এই অনুষ্ঠান ঘিরে তার কি অভিমত। আপনাকে আন্তরিক ধন্যবাদ আমাদের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করার জন্য। আপনার উপস্থিতিতে অত্যন্ত নান্দনিকভাবে শিক্ষার্থী বন্ধুরা কথা বলেছে, আপনার কেমন লেগেছে?
3: খুবই ভালো লেগেছে, এরা যে সুন্দরভাবে কথা বলতে পেরেছে এই জন্য আমি আপ্লুত।
0: বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসন শরণখোলা কিভাবে আপনারা সচেতন আছেন?
3: আমি যোগদান করার পরপরই আমি বিভিন্ন শ্রেণীপেশার মানুষদের সাথে যখনই কথা বলেছি তখনই সামাজিক যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে আমি মনে করি যে এই বাল্যবিবাহ এটি একটি অন্যতম। সুতরাং এই বিষয়টি আমি সবসময় প্রাধান্য দিয়ে কথা বলেছি। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার তাদের সাথেও যখন কথা বলি তখন তাদেরকে প্রথমেই এই কথাটি বলি যে আপনাদের এলাকায় যদি কোনো বাল্যবিবাহ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে প্রথমেই জানাবেন। তো সেই বিষয়টি আমি পাচ্ছি, যদিও এই দেড় মাসে শরণখোলা উপজেলায় কোনো বাল্যবিবাহের ঘটনা ঘটেনি এবং এরকম কোনো তথ্য আমার কাছে আসেনি।
0: আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের অসংখ্য শ্রোতা বন্ধুরা আপনাকে এই মুহূর্তে শুনছে, আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ বেতার এখন শুধুমাত্র রেডিও সেট নয়, মোবাইল ফোনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, বাংলাদেশ বেতার অ্যাপের মাধ্যমে বেতার এখন বিশ্বব্যাপী। আপনি সকলের প্রতি শুধুমাত্র উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নয়, এদেশে একজন সচেতন নাগরিক হিসেবে কি আহ্বান রাখবেন?
3: একজন সচেতন মানুষ হিসেবে আমি মনে করি যে সরকারের যে নিয়মাবলী রয়েছে এবং বিধিবিধান রয়েছে সেগুলো মেনে চলা এবং নাগরিকের যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটি পালন করা আমি মনে করি একজন নাগরিকের কর্তব্য হওয়া উচিত। আমরা ম্যাক্সিমাম সময় বুঝি যে আসলে আমার অধিকারটি কি, কিন্তু আমরা যে আমাদের একটি কর্তব্য রয়েছে নাগরিক হিসেবে সেটি অনেক সময় বুঝি না। আমরা যেরকম ভাবে অধিকারটি বুঝি তেমনি ভাবে আমাদের কর্তব্যটিও বোঝা দরকার।
0: আপনাকে আন্তরিক ধন্যবাদ। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমরা আপনার জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। আপনার উপজেলার সকল শিক্ষার্থীদের জন্য আমাদের পক্ষ থেকে অনেক শুভকামনা।
3: ধন্যবাদ আপনাকেও, তারুণ্যের কণ্ঠকেও ধন্যবাদ।
0: কথা বলছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরণখোলা বাগেরহাট। ওনার কথার রেশ ধরেই আমার কথার শেষ টানতে চাই। আগামী সপ্তাহে অন্য কোনো জেলা, অন্য কোনো উপজেলা শিক্ষার্থী বন্ধুরা এবং প্রশাসনে যারা আছেন তাদেরকে নিয়ে আপনাদের মুখোমুখি হবো এই ধারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আসুন বাল্যবিবাহ প্রতিরোধে যার যার অবস্থান থেকে আমরা ভূমিকা রাখি, বাল্যবিবাহ মুক্ত দেশ গড়ি।
4: শুনছেন সুখী সংসার। অনুষ্ঠানের বাকি অংশ শুনতে পাবেন পবিত্র ঈশ্বর নামাজের আজানের পর।
5: বাংলাদেশ বেতার ঈশ্বর নামাজের আজান। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রতিটি কাজ সহজ করে দেন। আল কোরআন। এখন শুনতে পাবেন ঈশ্বর নামাজের আজান।
6: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ

0: رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তাঁর শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تفسدوا في الأرض بعد إصلاحها আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: সংসারে সুখী হবার জন্য সবচেয়ে দরকার যে বিষয়টি তা হল সংসারের সদস্য সংখ্যা কম রাখা। এবারে জনসংখ্যা বিষয়ক গান শুনবেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ, গীতিকার খন্দকার আব্দুল মোতালেব, সুরকার উজ্জ্বল সিনহা।

0: প্রিয় শ্রোতা, সুখী হতে সংসারকে ছোট রাখুন। ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু মুক্ত থাকি। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা যাতে জন্মাতে না পারে সেদিকে খেয়াল রাখি। বিদায় নেব আজকের মতো। বিদায়ের আগে বলে যাই, আজকের অনুষ্ঠানে গ্রন্থন উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ শাহিনুর রহমান, শব্দগ্রহণ ও সম্পাদনায় মোহাম্মদ কামরুল হাসান, আর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
1: সুখী সংসার অনুষ্ঠানটি শেষ হল। পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে, জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডাটাভিত্তিক তথ্যের ভিত্তিতেই পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। অচিরেই গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে, বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও 6 শিশুর মৃত্যু। এবং বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত। তিনি আজ রাজধানীর নব থিয়েটারে দেশকে বৈশ্বিক সেমিকন্ডাক্টর ও ডিপ টেক উদ্ভাবন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট 2026 উদ্বোধনকালে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনাময় পরবর্তী প্রধান এই চালিকাশক্তিকে বাস্তবে রূপ দিতে সরকার ইতোমধ্যে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টিসহ সর্বাত্মক পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে।
2: আমি বিশ্বাস করি আজকের এই সামিটে যারা উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই আপনারা এমন একটা বাংলাদেশ দেখতে চান, আপনাদের সাথে একই সাথে বর্তমান সরকার এমন একটা বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশটি হবে স্বনির্ভর, সমৃদ্ধ এবং প্রযুক্তি নির্ভর। বর্তমানে সেমিকন্ডাক্টরটা শুধু একটা শিল্পই নয়, এটা বোধহয় খুব সম্ভবত আধুনিক সভ্যতার একটা ভিত্তি। প্রযুক্তির চরম উৎসকতার এই সময়ে মোবাইল ফোন থেকে শুরু করে কম্পিউটার, চিকিৎসা সরঞ্জাম, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, ডাটা সেন্টার কিংবা নবায়নযোগ্য জ্বালানি, আধুনিক কলকারখানা কিংবা মহাকাশ স্যাটেলাইট, প্রত্যেকটা ক্ষেত্রে সেমিকন্ডাক্টর অপরিহার্য।
0: বিশ্ববাজারে সেমিকন্ডাক্টরের বিশাল সম্ভাবনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 2026 সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর বাজার $1 trillion মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এ সুযোগ কাজে লাগিয়ে 2030 সালের মধ্যে এই খাত থেকে নির্ধারিত রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করতে পারবে।
2: সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকার ভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি বর্তমান সরকার। তবে এই খাতের উন্নয়নে খুব সম্ভবত একক কোনো মন্ত্রণালয় বা প্রতিষ্ঠানের কাজ নয়, এটা একটা সম্মিলিত জাতীয় মিশন। সেই লক্ষ্য পূরণের জন্য বর্তমান সরকার বিশেষ করে সেমিকন্ডাক্টর শিল্পকে এগিয়ে নিতে চলতি বাজেটে এই শিল্পের সঙ্গে জড়িতদের চাহিদা অনুযায়ী সেমিকন্ডাক্টর শিল্প তৈরির সকল কাঁচামালের উপরে সব ধরনের ট্যাক্স বা শুল্ক প্রত্যাহার করা হয়েছে। সেমিকন্ডাক্টর ডিজাইন সার্ভিসের রপ্তানি আয়ের উপরে নগদ ইনসেন্টিভ বা প্রণোদনা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। একই সঙ্গে নতুন উদ্যোক্তা উদ্ভাবন বাস্তবায়নের জন্য সরকার প্রথমবারের মতন বছরে 500 কোটি টাকার স্টার্ট আপ অনুদানও রেখেছে।
0: দুই দিনব্যাপী এ সামিটের পাশাপাশি বিইএআর ইনোভেশন এক্সপো 2026 অনুষ্ঠিত হয়। এতে মোট 35টি স্টলে শিক্ষার্থী ও স্টার্ট আপ উদ্যোক্তাদের নেতৃত্বে সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, স্বাস্থ্যসেবা প্রযুক্তি, ইন্টেলিজেন্ট সিস্টেম এবং অন্যান্য ডিপ টেক খাতের উদ্ভাবন প্রদর্শিত হয়। প্রধানমন্ত্রী এসব স্টল ঘুরে দেখেন। বিএনপি চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে রংপুর বিভাগের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময় করেছেন। আজ গুলশানে চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর মহানগর, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট জেলার নেতারা এতে অংশ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাউল আজিম। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীর পেশাদারিত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল দায়িত্ব পালন কামনা করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গতকাল পদত্যাগ করায় সংবিধান অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। আজ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক বিতর্কের পরিবর্তে গবেষণা, উদ্ভাবন ও উৎপাদনশীল কর্মকাণ্ডে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমি আরডিএ এর 36তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন 2026 উদ্বোধনকালে একথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের রাজনীতি নিয়ে আলোচনা বেশি হলেও গবেষণা ও উদ্ভাবনের সাফল্য যথাযথ গুরুত্ব পায় না, অথচ গবেষকদের উদ্ভাবিত প্রযুক্তি কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি গণমাধ্যমকে এসব সাফল্য আরও বেশি তুলে ধরার আহ্বান জানান। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মাহমুদ আসাদুজ্জামান বলছেন, গত কয়েক মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে। তিনি আজ রাজধানীর সিলডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবাধিকার লঙ্ঘন ও ভুক্তভোগীদের ন্যায় বিচারে প্রবেশাধিকার বিষয়ক পরামর্শ সভায় একথা বলেন। আইনমন্ত্রী রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রসঙ্গে বলেন, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের জন্য আইন মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতার সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ ও চিলি উভয় দেশের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে আলোচনা করেছে। গতকাল ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তি টিএসির 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান ও চিলির পররাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো পেরেজ মেক্কেনোর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম নয়, বরং বস্তুনিষ্ঠ, সত্য ও ডেটাভিত্তিক তথ্যের উপর ভিত্তি করেই প্রকৃত সাংবাদিকতা পরিচালিত হয়। তিনি আজ রাজধানীতে ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স আয়োজিত বেঙ্গল ডেল্টা কনফারেন্স 2026 একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অতীতে কেবল বাকস্বাধীনতাই আলোচনার মূল বিষয় থাকলেও বর্তমান প্রযুক্তি ও মোবাইল সাংবাদিকতার যুগে ভুয়া তথ্য ও অপতথ্য প্রতিরোধ করে সাধারণ মানুষকে বিভ্রান্তি থেকে রক্ষা করাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে গ্লোবাল কনফারেন্স অন এআই লিডারশিপ অ্যান্ড ফ্ল্যাগশিপ প্রেস্টিজ অ্যাওয়ার্ডস 2026 অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বিশ্বজুড়ে প্রযুক্তি দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশকেও এগিয়ে যেতে হবে উল্লেখ করে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিকে কার্যকরভাবে কাজে লাগিয়ে কর্মক্ষমতা ও দক্ষতা বাড়াতে হবে, কারণ এআই নিয়ে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করাই এখন সময়ের দাবি।
3: আমাদের দেশের তথ্য ব্যবস্থাপনা, আমাদের দেশের বিজ্ঞান, আমাদের দেশের গবেষণা সব ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমরা যাতে বন্ধু হিসাবে পাই, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে বন্ধু হিসাবে পাওয়া এবং ধরে রাখাটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ এই জ্ঞান না থাকলে পরে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে বন্ধুত্বের এই ধারাকে অব্যাহত রাখার জটিল বিজ্ঞান এবং জ্ঞানটা যদি না থাকে তাহলে এটা একটা যে কোনো সময় আমাদের জন্য বুমেরাং হয়ে যেতে পারে। ইতিমধ্যেই এর প্রমাণ আমরা অনেক অনেকে কিন্তু টের পাচ্ছি, তো সে কারণেই এটা একটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।
0: তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী জনসেবার মান, চলমান চিকিৎসা কার্যক্রম এবং রোগীদের সার্বিক সুযোগ সুবিধা পর্যবেক্ষণে আজ ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রান্তিক জনগণের চিকিৎসা সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের ও হাসপাতাল কর্তৃপক্ষকে বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এবারে জুলাই 24 গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের শিকল ভাঙার লড়াইয়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের অদম্য তরুণ সমাজ। সেই রক্তঝরা রাজপথে সহযোদ্ধাদের পিপাসা মেটাতে গিয়ে প্রাণ হারানো দনিয়া কলেজের শিক্ষার্থী শহীদ রোহান আহমেদ খানের ত্যাগের গল্প ও সন্তান হারা এক মায়ের বেদনার চিত্র নিয়ে তৈরি আমাদের বিশেষ প্রতিবেদন।
4: রক্তে রাঙানো চব্বিশের জুলাই, স্বৈরাচারের বুলেট যখন পিচ ঢালা রাজপথকে লাল করে তুলছিল, তখন বুক চিতিয়ে দাঁড়িয়েছিল এদেশের তরুণ সমাজ। সেই আত্মত্যাগের মিছিলে যাত্রাবাড়ির ধোঁয়াচ্ছন্ন রাজপথে শরিক হয়েছিলেন দনিয়া কলেজের অদম্য তরুণ এইচএসসি পরীক্ষার্থী রোহান আহমেদ খান। তৃষ্ণার্ত সহযোদ্ধাদের হাতে পানির বোতল তুলে দিতে গিয়ে পুলিশের গুলিতে ঝরে যায় রোহানের সম্ভাবনাময় জীবন। রোহান আর ফেরেনি, কিন্তু রেখে গেছেন এক বুক শূন্যতা আর শোককে শক্তিতে পরিণত করা এক রক্ত গর্ভা মাকে। আন্দোলনের কথা বললে রোহানকে তার মা কখনোই যেতে দিতেন না, সেই কারণে কলেজের অনুষ্ঠানের কথা বলে আন্দোলনে যোগ দিত রোহান, বলছিলেন তার মা মনিরা বেগম।
5: প্রথম দুই দিন কলেজে অনুষ্ঠান বইলা আমার কাছে গেছে, এই বলে সে চলে গেছে, মানে আমাকে বলে না এই যে আন্দোলন, তাহলে তো আমি দিব না, আটকে রাখবো, গঞ্জাম করব, এই জন্য আমাকে জানায় না। প্রথম দিন যাইও সেখানে পানি খাওয়াইছে, তারপরে বিস্কিট কেক এদিকে কিনা কিনা খাওয়াইছে, আবার সেও আন্দোলনে। প্রথম দিন কিছু হয় না, দ্বিতীয় দিন আন্দোলন গেছে যে তখন এই বুকে একটা ইটা পড়ছে, পায়ে একটা ইটা পড়ছে, পা ফুলে গেছে।
4: স্বৈরাচারের পতন ঘটেছে, রাজপথে ফুটেছে নতুন ভোরের সূর্য, কিন্তু মনিরা বেগমের ঘরে এখন কেবলই নিরবতার হাহাকার। যে মা ছেলেকে সেনাবাহিনীর পোশাকে দেখার স্বপ্ন বুনেছিলেন, সেই মায়ের চোখে আজ কেবলই রক্ত ভেজা এক জোড়া চোখ আর এক অদম্য প্রত্যয়। রোহানকে হারানোর দুই বছর পরেও দরজা জানালা খুলে সন্তানের জন্য অপেক্ষায় থাকেন মা।
5: এই 20 মিনিট আগে আমাকে বলে, মা আমার আইডি কার্ডটা কই, আমি কি তুমি না 20 মিনিট ঘুরে আসবা, তোমার আইডি কার্ডের কি প্রয়োজন, বলে কি মা আইডি কার্ড না নিলে বলবো বস্তির পোলাপান। আমি বলি বাবা তুমি যাইও না, বাবা যাইও না, আমার কথা সে রাখলোই না। মা আমার পিঠটা দোয়া দিয়া বলে, মা আমি 20 মিনিট করে চলে আসবো। সেই 20 মিনিটেও যায় কুলাই না, 15 মিনিটের মাথায় আমার ঘরে খবর আসছে, মানে দৌড়িয়া দৌড়িয়া যাইতেছে, যাওয়ার মাঝখানে এগুলি, তার আর সেখানে দাঁড়ানোর সময় নেই। 15টা মিনিট, 2টা 15 মিনিটের মধ্যে আমার ঘরে খবর আসছে যে রোহান নাই, রোহান মারা গেছে। আমি আজও ভুলতে পারি না আমার রোহানকে।
4: শহীদ রোহান আহমেদ খান কেবল একটি নাম নয়, চব্বিশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এক জ্বলন্ত মশাল। শনির আখড়া থেকে যাত্রাবাড়ির প্রতিটি রাজপথ আজ সাক্ষী। স্বৈরাচারের শিকল ভাঙার এই গল্পে মনিরা বেগমের অশ্রু আর রোহানের রক্তে লেখা হয়েছে এক নতুন বাংলাদেশের ইতিহাস। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশে পড়ছি সুরাইয়া ইয়াসমিন। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতিতে বাংলাদেশের জন্য এসেছে স্বস্তির খবর। প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশের তুলনায় কম অতিরিক্ত শুল্ক আরোপ হওয়ায় মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি আরও প্রতিযোগিতামূলক হবে বলে মনে করছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
7: যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কাঠামোতে বাংলাদেশের জন্য নির্ধারিত হয়েছে সর্বনিম্ন 10% অতিরিক্ত শুল্ক। অথচ তৈরি পোশাক রপ্তানিতে প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশকে গুনতে হবে আরও বেশি শুল্ক। ব্যবসায়ীরা বলছেন এতে মার্কিন বাজারে বাংলাদেশ তুলনামূলক সুবিধাজনক অবস্থানে থাকবে। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন পোশাক খাতের ব্যবসায়ী ও বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের সিইও মহিউদ্দিন রুবেল,
8: মাঝখানেও ছিল এখনো 10ই আছে, আসলে ট্যারিফ কোনো বাড়ে নাই, বরঞ্চ কিছু ক্ষেত্রে আসলেই ভালো হয়েছে আমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের কিছু প্রতিযোগী, বিশেষ করে চায়না, ভিয়েতনাম, ওরা 12.5 গেছে। সো ওভারঅল কম্পেয়ার টু কম্পিটিটরস আমাদের সুবিধাটা যেটা হয়েছে তাতে আমরা একটু হলেও বেটার অবস্থায় আছি।
7: নতুন শুল্ক স্তরকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদেরা। গবেষণা প্রতিষ্ঠান চেঞ্জ ইনিশিয়েটিভের গবেষণা ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বাংলাদেশ বেতারকে বলেন এখন বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে।
9: 10% মার্কিন শুল্ক বাংলাদেশে তাৎক্ষণিক সংকটের চেয়ে দীর্ঘমেয়াদে প্রতিযোগিতামূলক চাপ বেশি সৃষ্টি করবে। আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী কয়েকটি দেশের তুলনায় এখনো মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থানে থাকবে। সরকারের উচিত দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা, রপ্তানি বাজার বহুমুখীকরণ, পণ্যের মান ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রপ্তানি পণ্যের মূল্য সংযোজন বাড়ানো।
7: ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা এখন শুধু শুল্কের উপর নির্ভর করে না, পণ্যের মান, নির্ভরযোগ্য সরবরাহ এবং উৎপাদন সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ। তাই নতুন এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি আরও বাড়ানোর এখনই উপযুক্ত সময়। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
6: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আশ্বস্ত করে বলেছেন, অচিরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে এবং পাওয়ার প্ল্যান্ট, শিল্প কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনে গ্যাসের চাপ আগের মতো ফিরে আসবে। তিনি আজ যশোরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ শীর্ষক মত বিনিময় সভায় একথা বলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এ বিষয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নেবে। তিনি আজ রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত বড় প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন। দেশে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে 6 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 691টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এ সংক্রান্ত এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের অপর এক প্রতিবেদনে বলা হয়, গত 24 ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে 439 জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
10: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
10: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
6: এবারে আন্তর্জাতিক সংবাদ। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা সংক্রান্ত অনিয়ম নিয়ে সপ্তাহব্যাপী বিক্ষোভের পর ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ পোস্ট করা এক বিবৃতিতে ধর্মেন্দ্র প্রধান নিজেই এই বিষয়টি নিশ্চিত করেন। সোশ্যাল মিডিয়া চালিত কক্রোশ জনতা পার্টি সিজেপি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুরু হওয়া ছাত্র বিক্ষোভের নেতৃত্ব দেয় এবং শিক্ষা ব্যবস্থায় পদ্ধতিগত সংস্কার চায়। এদিকে শিক্ষামন্ত্রী পদত্যাগের পর যুব নেতৃত্বাধীন সিজেপি তাদের বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে। সিরিয়ার মধ্যাঞ্চলে দুটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষে অন্তত 35 ব্যক্তি নিহত এবং বেশ কিছু মানুষ আহত হয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিরিয়ান আরব নিউজ এজেন্সি সানা জানায়, পালমিরা ও আল সুকনা শহরের মাঝামাঝি দামেস্ক দের এ জোর মহাসড়কে আজ এই দুর্ঘটনা ঘটে। খেলার খবর নতুনকুড়ি স্পোর্টস। নতুনকুড়ি স্পোর্টস ফুটবলে বালক বিভাগের ফাইনালে সিলেট ও ময়মনসিংহ এবং বালিকা বিভাগের ফাইনালে রাজশাহী ও রংপুর উন্নীত হয়েছে। মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিত বালক বিভাগের প্রথম সেমিফাইনালে সিলেট 3-1 গোলে বরিশালকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ময়মনসিংহ 1-0 গোলে রংপুর অঞ্চলকে পরাজিত করে। একই ভেন্যুতে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে রাজশাহী 2-0 গোলে খুলনাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে রংপুর 1-0 গোলে ময়মনসিংহকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত, মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে, জানালেন আইনমন্ত্রী। বস্তুনিষ্ঠ ও ডেটাভিত্তিক তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় প্রকৃত সাংবাদিকতা, বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং অচিরে গ্যাস সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক হবে, জানালেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। খবর শেষ হল।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি হাবিবুর রহমান। মেয়াদ পূর্ণ হওয়ার পৌনে দুই বছর বাকি থাকতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সংবিধানের বিধান মতে তার পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। উল্লেখ্য, চিকিৎসার জন্য ব্যাংককে ছিলেন তিনি। যেহেতু সংবিধানের নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সঙ্গে সঙ্গে স্পিকারকে দায়িত্ব নিতে হয়, তাই সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন স্পিকার। সংবিধান অনুযায়ী স্পিকার হিসেবে শপথ গ্রহণের সময় প্রয়োজন হলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালনের শপথও নেওয়া হয়ে থাকে। একইভাবে স্পিকারের পদ শূন্য হলে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করবেন। এর আগে স্পিকারকে উদ্দেশ্য করে লেখা তার পদত্যাগ পত্রে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজেকে গুরুতর অসুস্থ হিসেবে উল্লেখ করে বলেন তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে এবং সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মধ্যে অচেতন হয়ে পড়েন। এসব শারীরিক জটিলতা ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের প্রতিক্রিয়ায় স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজুদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, পদত্যাগপত্র গ্রহণের পর সংবিধানের 54 অনুচ্ছেদ অনুযায়ী তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছিল। এখন স্পষ্ট হয়েছে যে মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পূর্ণ স্বাস্থ্যগত কারণেই পদত্যাগ করেছেন। তিনি আশা প্রকাশ করেন এই পদত্যাগের মধ্য দিয়ে এ বিষয়ে সব ধরনের ধোঁয়াশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তার অবসান হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের সুস্থতা ও মঙ্গল কামনা করে স্পিকার বলেন, তিনি মাফিয়া সরকারের আমলে নির্বাচিত হলেও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকারের প্রতি সবসময় সমর্থন ও শ্রদ্ধা দেখিয়েছেন। উল্লেখ্য, 3 বছর 3 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। আওয়ামী লীগ সরকারের সময় 2023 সালের 24 এপ্রিল 5 বছরের জন্য দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। স্বাভাবিক নিয়মে 2028 সালের এপ্রিলে তার 5 বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তিনি 90 পরবর্তী বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি যাকে মেয়াদ পূর্তির আগেই ইস্তফা দিতে হল। রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের 39 মাসের মেয়াদকাল ছিল দেশের ইতিহাসের অন্যতম ঘটনাবহুল সময়। তার দায়িত্ব পালনকালেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আওয়ামী লীগ সরকারের পতন, অন্তর্বর্তী সরকারের শাসনকাল এবং সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়া দেশের ইতিহাসে একমাত্র রাষ্ট্রপতি হিসেবে স্বল্প সময়ের ব্যবধানে একাধিক সরকার প্রধানকে শপথ পড়ানোর নজিরও গড়েছেন তিনি। নজিরবিহীন এক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে একজন সরকার প্রধানের দেশান্তরী হওয়ার সাক্ষী হয়েছেন। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে সরকার ও রাজনৈতিক দলসমূহ। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি রাষ্ট্রপতির পদকে একটি প্রতিষ্ঠান হিসেবে দেখে, সে হিসেবে তিনি যথাযথ মর্যাদার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন এবং সরকারকে সহযোগিতা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। আন্দোলনকারীদের অভিযোগ ছিল, শেখ হাসিনার সরকারের দমনপীড়ন ও হত্যাকাণ্ড চলার সময় রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি কার্যকর কোন ভূমিকা নেননি। এ ব্যাপারে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানকালীন সময়ে যেহেতু তিনি স্বৈরাচারী সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন, তাই সেই সময়কার কিছু সমালোচনা ছিল। তবে অন্তর্বর্তী সরকার গঠনের আগে 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। সংকটের সময়ে রাষ্ট্রকে সাংবিধানিক পথে রাখার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা প্রশংসার দাবিদার বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিশ তাদের প্রতিক্রিয়ায় বলেন, মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ আরও আগেই হওয়া উচিত ছিল। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।

0: বাংলাদেশ বেতার। এ অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন একটি দেশাত্মবোধক গান, শিল্পী লিসপা লাইল।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত FM ব্যান্ড 88.8 MHz-এ। সম্পূর্ণ অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রেখে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত FM ব্যান্ড 88.8 MHz-এ। সম্পূর্ণ অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রেখে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

দেশাত্মবোধক গানটি শুনলেন। সুধী শ্রোতা, এই ছিল আমাদের আজকের মিডিয়াম ওয়েভের আয়োজন। মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:30 পর্যন্ত FM ব্যান্ড 88.8 MHz-এ। সম্পূর্ণ অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রেখে মিডিয়াম ওয়েভের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি।

সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন মুজিবুর রহমানের কথায়। এফএম ব্যান্ড 88.8 মেগাহার্স বাংলাদেশ বেতার খুলনা। সুধী শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। জুলাই গণ অভ্যুত্থান 2024 বিষয়ক গ্রন্থনাবদ্ধ বিশেষ অনুষ্ঠান জুলাই 36 প্রচারিত হবে সকাল 8:15। শিশু, কিশোর, কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম জিওবি ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে বেলা 2:30। বিষয়, পানিতে ডোবার ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা। নাটক সুখের স্বপ্ন, রচনা শেখ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রযোজনা শেখ সিরাজুল ইসলাম। শুনতে পাবেন বিকেল 3:05। বিজ্ঞাপন তরঙ্গ,

0: বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। এবারই সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন দুপুর 12:15, রাত 8:55 এবং রাত 8:20। বর্ণালী আধুনিক গানের অনুষ্ঠান সকাল 8:30। এছাড়া আধুনিক গান শুনবেন দুপুর 12:30, শিল্পী শেখ আব্দুস সালাম। ছায়াছবির গানের অনুষ্ঠান রূপালী প্রচারিত হবে সকাল 9:05। এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকাল 4:05। রবীন্দ্রসঙ্গীত শুনবেন শাহানা ফেরদৌস ইতির কণ্ঠে দুপুর 12:20। বাউল গানের অনুষ্ঠান প্রচারিত হবে সন্ধ্যে 6:10। লোকগীতি শুনবেন দুপুর 12:40, শিল্পী শিরিনা আক্তার। এছাড়া FM 88.8 MHz-এ NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। FM ব্যান্ড 88.8 MHz, বাংলাদেশ বেতার, খুলনা।
1: الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون

0: صدق الله العظيم.
1: বিভ্রান্ত লোকেরাই কবিদের অনুসরণ করে। তুমি কি দেখো না যে তারা প্রতি ময়দানেই উদ্ভ্রান্ত হয়ে ফেরে এবং এমন কথা বলে যা তারা করে না, তবে তাদের কথা ভিন্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং নিপীড়িত হওয়ার পর প্রতিশোধ গ্রহণ করে। নিপীড়নকারীরা শীঘ্রই জানতে পারবে তাদের গন্তব্যস্থল।
2: সুপ্রিয় শ্রোতা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।